jatana fungka ham tai jatani phajing fungka changni hamjak maya farei tabok changjago tinini fm ujjantani kokbrok banda tininok ni logi tonga ang tonuja tai tini phasal taltuk talni shal chuku shalmari chibrira thamsiba tripura bc gai julai talni shal thamsisa shalmari নৈশাই নিচিতক ইংরেজি বিসি কিনর খনাই তঙ্গ সারাশা পয়েন্টক মেগাহার্স নিবিসিংতিক এফ এম উজ্জন্ত ককবুরক আওয়াই পান্দা আও হেকে সং পান্দা নিপুলেও অতিনি হানলব চক্র চাপং তাংসা খানামানি বিসিংতেই সং সিনি পান্দানো সং চ্যাংনানি ফাচিং তাংলেন তাই আমন ইয়াগুলো সং তিনি বহাইনো সালকামানি পান্দাও সং নরক বাই গরং লাইনাই কিনরক বহাইনো গরংনা বাকই নরক যতন তিয়ার তং দি তাই তিনি কক প্রথমা আং সাইকেলাঙানো তিনি কক প্রথমা সং সালাইনাই ওয়ালাই সুকলাই গরই নখুং আও ওয়ালাই সুকলাই গরই নখুং খানা বাকই সং তামো তামো ক্লাইমান এবা আবনো তৈনে নরকনি কক বিদি সং খানালাইনাই কি নরক যতন তিয়ার তং দি আবন সে সেকান সং রচাম তাংসা সং খানালায়ন মনদেবী জমাতিয়ানি খরাঙ্গ

0: কুলিয়া সাবো ফাই সাবো গরংখনা বাকে চাইতো কই টংখা নাই নিলে নং হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আও নরক গরং দি সাবো জানি আং খরং কিছে কিছালে গান আও কক সামা খানা হরে টংকা ফিয়াবা স্রাই স্রাই কে খনাই মালিয়া হাই হাই ফাই ফাই কে হাই কে নাই নে লাগে না হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কা হাম দাখুক বড় নিশা হরে তং আও দাখুক অগ্রান ফুঙ্কা হাম তাই লাম সগো
1: আও নিশাল কাহাম নিজাল আও ขอติดปฏิบัติกรีบละบายสไตรส์เนี่ยงานอ่ะอ่ะบ่าวเนาะทําจะตกคอลัมคนได้ตรงนั้นคอลัมสิงห์อยากให้บ่ได้บลายบลายทําไปแล้วป่ะบ่มาดับก็ตัวนั้นบลายทําไปแล้วอ้าวอ้าวทีนี้จะก็ตัวไปคัดไปแต่นี่ก็ครับอืมอ้าวทีนี้ชื่อจะสิงห์เนี่ยสิงห์สมมุติว่าสิงห์ดุคงก็ว่าอะไรสู่เลยใครจะใครอย่าต้องให้อยู่ในสถานที่ฉันก็ละใครตรงนั้นบ่มีก็ครับครับอ้าวให้ดีป่ะอืมอ้าวทีนี้
2: ที่นี่ต่อไปที่นี่สมมุติว่าคุณที่นี่สมัยบางคนพอจะเป็นสมัยตัวเกิดที่สมัยแล้วก็ได้ว่าแต่ถ้าบางเนี่ยจะสมัยก็บางทีอาจจะลูกเนี่ยแต่คนที่สนับสนุนอาบุญเนี่ยถ้าลูกคนเราคนเราสมัยเราคนเราสมัยเราก็ยังไม่ไปบ้านก็แค่บางสิ่งนั้นก็จะว่าบางก็สมัยอาบุญเนาะอาบุญ
1: সামনে মগে আবো নিজের বাবা কে উইলেন গো গো নুকুম গো তার নুকুম গাড়ি নুকুম মন মন ওজামা আবো সে কম কো কাম গাই নিকে কাই গাই কক সরা না বাবা তো না না বো পেন না আবো তিনি জনি নিজা মুখ সামন কাঙ্গনি যে আইকার সব কাঙ্গনি যে ইয়া ইয়া করা বা কাটি রাইয়া কাম পাগিন তো জামলা কো তো মুই তো আপনি কাটি না গিন গাইজেন ওবি বা বড় বড় ওটি দিন ফাইন্ডার ও সিনকলানিয়াম সিনকলা করতে না জাতি বড় বড় ওটি সমতনা জানি সমগ্রন্ডাই ফ্রেন্ডস ইনাই তো এর ওয়ান ইজ বিউটিফুল পয়েম পয়েম লেখা পড়া করে বা ওকে জানি সে বকে সে বকে যে বিন কি আ বিন ডিউটি বক করে সে বকে থাকে বা মন নিগন গুমবিস্কি এবং জানি কি
2: বড় বড় বা বোমা বোকা সামগ্রী সামগ্রী কিছু আপনার অপর কিছু না কিছু সম্পর্কে সম্পর্কে হ্যাঁ সম্পর্কে কোনো সমস্যা নেই জানলে কোনো
1: রুটিনিয়াতে আবার তো তোর নাম গা সিং তো গ্রুপ রাখছিল বাম হ্যাঁ অবিকা করে বসে কোন কোন ক বস বা যে ইনচার্জ বুক সিনিয়র সুকা মোদ মোদ অফিসার অফিসার মোদ কার্ড সুমন মোদ কার্ড লাইন সে মুদ গ করে না বলতে কি সম্বন্ধে প্রতি কি সিন সম্বন্ধে বেস্ট সরকার তো সে সরকার বিশেষ করে কম কো ওন ডিসিপ্লিন তার নিয়ে সামগ্রাইকে আবো কিন্তু সমাজ প্রতি সমাজ সমাজ যত না কল কুড়ুম কল যাতে কোনো জামলে পায় আমি আপনার যত না আমার যত দিন কক সলে যাতে ধান কক মতে কলম কলম কলম কা আও
0: চিনি তাকো অক্রা ব সাইকেল আঙ্কা কেনার গহাইন গরং হর দি 03-812-326-253 হ্যালো আও গরং হরিমালিয়া তেবেশা চাইতক দি 03

0: 8123-6253. হ্যালো হ্যালো, এ ফুঙ্কা হাম তাকুক বরণ সাহরিতং অ দশাদি তাকুক নুং বন্ধু খুংরগলা খাগানা বলে না শিখলা শিখ নিনি জরাতেইখে বাহাই মা তং কাইসা তং গচাং গচাং গচাং ওয়ারাই সগলাই গ্রেই নুখুং না থাঙ্গাঙ্কে তাম তাম রক খাইথাই নং কিসা দ সাইখেনা রদি
1: আং তা বট অফিস হারান সগান কিসা সাইখ মারি ওয়ানা বাই
0: আও
1: মানে নং নি নো আবাই কপি কে মানে তাই খরাং মানে মানে নেটওয়ার্ক দে সেবং তাম আছে গেরি গেরি
0: ও সরাই সরাই ইং গেতা না
1: খরাং মানে সরাই সরাই গেতা বাই
0: ও তাবু ফোন তো ইংকে নং আন খরাং দ সরাই সরাই খনাই তং
1: ফোনটাই
0: নং লুকুন খানাই
1: নং লুকুন খানাই
0: আবো চাই তক মানে বিশিং তুই ন আবো ওয়াইসু উইসুকে তো স্রাই স্রাই ন গাই নাই নেলে ওর তাম কেবেং মং রক দং গাই তেকে সকক দুঃখ ফাই টংখা না সালায় সঙ্গবাইব গচাং গচাং নুখুং আবহাই খানা থাকা কে বাহাই ইংনা নাং আবো নতই নেই কগলাম হ্যালো হ্যালো ফুঙ্কা হাম তাকুক রেবতী মোহন কামি
2: আঙ্কেল
0: কে তো সাগ্রাদি
2: কল মাখাইছে বাই তাই কে রিচার্জ তো তেহেকে নাই থাই কল খাই আং থাই নে কল খাই মারি
0: ও চাকাই দাদি
2: বেলা হামবাই
0: কক মাছ পুইলাম কক সালাই তঙ্গ আংবাল হাই ন মাতং তংসিও গাই দ সাগ্রা দি নক নুখুং গচাং গচাং নুখুং আবো খানা থাকা কে সং বাহাই তংনা নাং আবো নতই নে সাইখানার দি
2: নুখুং র খানানি থাঙ্গা ইংকে তো মানে কাইসা মানে গুথুক ন কাইসা কলাই হাই ইংকে থামা হাই মাতং থাকো মানে আন থাকো তা যেপুর নুখুং খানানি সিগাং যে সিগলা রকম কিছু কব আবো হাই ন পয়লা সিগাং ছিগলা পুরু ইংকে যতন ওয়ান ছবো না ছিগলা পুরু নক রক তাঙ্গা কানই না রোগ নানি নাঙ্গ কাজ

0: এবং গাম আকাশবাণী আগরতলা, তিনি ফাশাল তালতক তালনি শালচকু শালমারি, চিবরিরা থামচিবা তিব্রা বিশিক জোলাই তালনি শাল থামচিচ শালমারি, নৈশাই নেচিদক ইংরেজি বিশি চিহ্ন পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রী মিটার্স এবার সাশাই নৈরা দগচিচকু আলো কিলোহার যাওয়াইং তঙ, তাই সারাশা পয়েন দক মেঘাহার্য আওয়াই তঙ্গ তাবুক চেংচাগো চিনি তিনি ফুংনি কবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং পুইলেন যত খাই তাই চিনি হায়ুনি খরাং পান্দা খাই তাই তাকু বুকসং লামসগ চিন পান্দাও আও যিনিব খালাইন ক কাহাম তিনি ক কাহাম যালাইন স্বামী বিবেকানন্দ সৈলামানী কক্রক ব সালাংখা আং পৈতখায়ও কেব বিনি মান বান্তা মাননি বাকি চুপ যাখনকে বন হামিয়ানি জেসে ফানো সামপাতু বন কেব আফানো সেম্পলাই মেয়া বতেব শাখা ইকোনা হারদি সালকচা খে কাউই ফাইকা হাইকে নরক মুক্তি থাঙ্গি তা তংসিদি সিচাদি বাচাদি বসকাঙ্গি থাংনানি জরা সক পাইখ্যা নরক হা আমানি বসা অংখনাবলা ভারত হা আমানো হামজাকনাবলা হাইকে এরেং তা তংসিদি থানচা অংবাইসিদি টান নাসলেলাইদি মুচি মেথর সংযতন বোমা কাইসানি বসা সিচানা জরা ফাইখ্যা অকগ্র সালাঙ্কা স্বামী বিবেকানন্দ গাছক জরা চিনি ক কাহাম ম হায়ুনি খরাং পান্ডাও খালাইকা স্বামী বিবেকানন্দ সালংমানী কগ্র তাবুক যালাইন তিনি কগ্র
1: আও যাবুক খালাইন তিনি তামো তামো শাল লোক পালাই জাগি দং তিনি ওয়ার্ল্ড রেঞ্জার ডে পালাই যাগো অব হাঙ্কাঙ্কাই সঙ্গ যত্ন সিও সিনি বলং হালং ন কাহাম গ্রংখে নাইক কলৈতনানি সামুঙ্গ গদাল জাক বরকংখা রেঞ্জার রক গাই বরক বলং নি সিনি যে মাল মাতা ন কারিব সিনি বুফাং ওয়াফাং সিনি বলং রক ন খাতি উই তন্না বাকি বরক সালব্রুম ন বরক হপুং সাপুং ডিউটি রক বাকলাই বরক সিনি বলং রক ন খাতি উই না রাখনা বাকি বরক বরকনি শাক ন বরক বেলাইখেন অ সামুঙ্গ গদাল রইনাই সামুং খাই দংমানি ন নাসিগিনে তিনি শাল ন বরক ন বরম ইয়াফারি হায়ুং রেঞ্জার শাল হই পালাই জাগি দঙ্গ

0: তাই অ বলং রকন খাতে উইনারক থানে ও জে রেঞ্জার রক বরক দেরাও কলাইনে লংমারক চখা বরক হাই বরক তিনি হাই সালো মৈতো খুইনে বরম ইয়াফারমানি সাল আপনো কারেই তিনি হ্যারি পটার্স বার্থডে নেইব পালাই যাক অব তিনি হাই জুলাই তালনি সালথামসিসা সালমারি ও 1980 বিসিনি সিমি অ সালন পালাই যাকি দঙ্গ তিনি অ সাল পালাইজাংমানি নাসিং নুনি বিশিঙ্গ বিনি আজাইমানি সাল হ্যারি পটারনি আজাইমানি সাল অবনন হ্যারি পটারনি যে বার্থডে বিনি সামুং রকন নাসিগিনে অ সালন পালাই যাক তাই আবনকারী তিনি ন্যাশনাল এভোকাডো ডে নিব পালাই যাক অব হংকা হংকে কাইসা বথাই অব ইউনাইটেড স্টেট তো বেলাইখেনও মানথক তাই আর নি কথক চামুং এবার কেবা বেলাইন পোস্টিং চামুং হই বসিনি যাক আপন বাকে তিনি হাই সালো ইউনাইটেড স্টেট নেশন রগ হংকাংকে ও বথাই নি সাল হই নাই পালাই যাক হিংকাই সঙ্গ আসুক জরা তো তিনি তামো সালক পালাই যাক আবো খানালাইকা হিংকা তাবুক সঙ্গ খানালাইনে তিনি সাখামনি কক তিনি সাখামনি কগ খানালাইনে হিমমানি বিশিংতুই সঙ্গ সিনি সাকন বাহাইকে কাহাম তনি মান এবার সিনি সাকনি তামো তামো বেনিফিটস রক মান অবরকন তৈনে কক খানালাইন সালব্রুম ব্রুম সারি গ এবার কেবা ফুঙ্গ 30 মিনিট সে এবার কেবা 40 মিনিট সে সাক বাই থাকি বাকি জরা কারি উই হিম কাকাঙ্কে সঙ্গ আবুনি বিশিংতুই গবং মানো সিনি সাকনি যে অর্গান রং কাহাম তনি মানো আবরংনি বিশিংগংখা সিনি হার্ট এবার বখান কাহাম তনি মানো তাই সিনি লংমানামানি যে এবার হামানামানি ফুসফুসনি সামুং খ্লাইথানি ও বেলাইখেন চোবা চুমানো তাই সিনি সাকনি ওজন ঠিক তনি থানি ও বেলাইখেন চোবা চুমানো আবুন কারিব সিনি সালব্রুম ব্রুম অমহাইকে তমুন হিমনানি লয় খ্লাইকাঙ্কে সিনি ব্লাড সুগার আবু বহাইন কন্ট্রোল তঙ্গ তাই হাই ব্লাড প্রেসার ন বহাইন কন্ট্রোল তনি মানো বখানি ওয়ানামা এবার বখানি চাপরং হেলেংরি তনি মানো তাই সিনি যে স্ট্রোক মানি তাবুক সালব্রুম র ন উমর চাকরাং থং উমর কিসাপ নংথং বরক স্ট্রোক রক মানি নুগুই দঙ গে অবহে স্ট্রোক রক উংনানি ইয়াকনি কাতিরি উই তনি মানো আবনো কারিব উমর অং মানো বহাইন হলিরিব এবা কাতিরিব ডায়াবেটিস ন কন্ট্রোল তনিব তাই সিনি সাকনি শিরনি যে থই থাংলাইসু খ্লাই মানো বহাইন বেলাইখেন কাহাম তনি থানি চুবাও আবনো কারিব ক্যান্সার অং মানো বকাশরিব তাই এন্টি এইজিং নি সামুং খ্লাইও তাই হজম সঙ্গে মাইচামানি অবরগ্ন হজম খ্লাইথানি ফানরুব তাই সিনি যে মৈতু সঙ্গে মৈতু মানমানি ফান অবন বহাইন ফান বাংরিব তাই সিনি সাকনি জুদা জুদা বেমার রগ্ন কাসুতানি বেলাইখেন ফানরুব আবন বাকিনিয় সঙ্গ সালো সাক বাইথাংনি বাকি 30 মিনিটস এবার কেউ 30 মিনিটস এবার 40 মিনিটস সঙ্গ হিমনানি নামনাই গে হিমানি বিশিংতে সঙ্গ সিনি সাকন কাহাম তনি মানো গে আসুক জোড়া সঙ্গানা লাইকা হায়ুনি খরাঙ্গ সাকাম নতইনে কক কিসিসা
1: আও নাকা ফাইদি কেতাবো খানালায় না হোক বানি কক তিনি হোক বানি কক চেন খানালায় না মশ কাইমানোর গে কক আও চেন মশ ন যতন সিনিব তাই মশ চাও তামনি হিমালে মশ করেই চেন মই জানা হানিব আনসুগি মেয়া চ মশ ন পদরে পট খাইন চাও আও মশ নি পদরে পদ জাত তঙ্গ অব তঙ্গ জি ফোর ভ্যারাইটি মশ গরম চা সূর্যমুখী তাই মশ ব্লাতি মশ নি তাই খাই তাই বোতঙ্গ মশ হাঁকে আমাদের সানা থামালিয়া তাই মশ তাম তামতং হাঁকে মশ ভিটামিন ই সি তাই আয়রন বেলেখানো মান

0: bo nei sajak tongo abono karai tai thai cha kok hunkai moso kuthui jakhakai cancer bemar okhono se hamohni sajak tongo mosono kaine ni hinkai jora hunkai me bai jun tal bishini tai kaisa tongo abongai september ni simi october talo kaiman khai belai chako gohne sajak tongo moso kaine namagai chini hasteni harogo o je thaising sai thangmani a jatro bebak pholio ni sajak tongo moso kaine ni bagai kai why de why al choine nangnai tai tei buthagya thai engna nangnai buthakma tei bo nala khai teino rohori mannai am hai kheto ba bari engai kai chako go tai jung mosono saribo kaimano tai mosono line khai bo jung kaimano mosono line khai kaine ni hinga kai jung phangchara kubuni jagao moso busli phobui ma tonna nangnai phangchara jepuru salnai jiba ngo apuru kai hai ka batalsa apuru kai jung amosono sewi kaimannai piaba sari kainani hinkai am hai kainani nangya tai jeng kainani furung ka kai jeng aro urea potash tai super phosphate amoro rui jeng hao sapoli rena nangnai olokai jeng moso kaimani ya golo tai sha ya phango formalin ha ekaba rimano jeng eldrin ro aborok rekhangkai আসে ইংসাকুকসা ফায়ানি বাগে মশো বাই মশো চালমানি হিনকাকে থামচি সেন্টিমিটার তাই লাইন বাই লাইন চালমানি হিনকে ফুট কাইসা তে খাকসা আমহাইকে মশো ন জং কাইখ্যাংকে বুবার ফাইপুরুংকে তেসা হা পমরনা নাংনাই তাই তেইরনা নাংনাই ওয়াতেই তেই মানে টংহাকাই বা আসে তেইরনা নাংয়া ফিয়াবা ওয়াতেনি তেই করে হিনকাকে জং ফংসারিক তেইরনা নাংনাই বুবার ফাইপুরু জং কিসা কল খাই তেরেনা নাংনাই তামনি হিমবা বুবার কাগৈ থাঙ্গাকাই মশবুথাই আসুক তর গলাক আমন বাগৈ আপুর কিসা কল খাই তেই মারেনা নাংনাই অমহাকে মশ নাইকানি খাইকাকাই জং তাল থামরগনি বিশিংন মশ খাগৈ চাই মানু আসুক জরা জং খনা লাগিয়া মশ কাই মানু রগৈক তাবুক খালায় ককথম রক না
1: তিনি ককথম পৈলাও নানিয়া ফ তঙ্গ এম এস সি নার্সিং কোর্স খালাইনা মুচুঙ্গি তংনাই রকনি থানি কয়লাই সানহর জাগৈ দঙ্গ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং টিপস আমতলিও রংবিশি 2026-27 বাগৈ আজাগাও ইউআরগ পোস্ট খাতিজাক খরকসা আবো সাবজেক্টিংকে কমিউনিটি হেলথ নার্সিং নি বাকে এস টিও বহাইন কমিউনিটি হেলথ নার্সিং কোর্স নি বাকে খরকসা তাই ইউআর হাইনহাই মেডিকেল সার্জিক্যাল নার্সিং নি বাকে ইউআর কাইসা তাই এস সিও মেডিকেল সার্জিক্যাল নার্সিং কোর্স নি বাকে খরকসা ইউআর WESM ni bagai obstetric and gynecological nursing o khoroksa abuni bagai je application rena mo chungui tong nai rok no kobok jakha o biskang august tal ni sal chiba ni bisingono narok online ni bising tei ewa khaba narok directorate of medical education ar thangai nai narok এবার কলেজও থাঙ্গাই নরক নরকনি যে ডকুমেন্টস রঙতলাঙ্গাই নরক জমারই মানিও গাই নরক তুমুং তেব কাহামকে সিনাম মুচুং তংখাঙ্কে নরক ওয়েবসাইটও বহাইন ভিজিট খাইমানো ওয়েবসাইট এংখা www.dme.tripura.gov.in ও ওয়েবসাইট হাবই নরক ডিটেলস নাইমানো তাই ইয়াংটি বহাইন নরক ফর্ম ফিল আপ খাইমানো গাই নরক কলেজও থাঙ্গাইব নরক মালাই নাইমানো

0: ani agobo omohainon tai kaisa tongo obo hongkai haste hapangni women's polytechnic college hapaniya arobo otaklai tai khali nishaini chitok hekaba nishaini chichini ingreji bisi rung bisini engineering o admission nangnani bagai diploma bekuli tongo oro kaibisuk tong sajakliya piaba sc st rogni bagai no obo sajakka tai je boro rog bhorting namu chunga ba admission namu chungo borong no sharing ni dam tham nishimi thangai ngam bagai sajakka tai oboni paithak shalmari hinga kai august talni shalshini shal tai o course tongo tamutama mokhai bisik tham ni diploma engineering course course ni mongkai electronics telecommunications engineering computer science and technology information technology fashion technology medical lab technology omohairo obongkai women's polytechnic hapaniya
1: গুরু পূর্ণিমা তের নতুনাই নৈশাই নৈচিতক বিশিনি অ গুরু পূর্ণিমান পালাইথানে পালাইনা বাকি তিনি মুক্তদারা অডিটোরিয়াম হল ফুংনি দামচুকু তামই সতী থামচিনি সিমি আচুকুই রিক মুং বাতাই মুং সংসার জাকনা থাঙে দঙ একে যে রিক নাম মুচুং তঙাই আবহাই চেরাই রগ্ন তলাঙ্গই নরগ্নি যে পেৰেণ্টস রক এবা বুমা বুহা রক থাঙে আরও মানজাগী মানো আজাগব কাইথাম কাইথাম বাক জাক্ষা উমর ক বিভাগ হংকাঙ্কে বিশি থামসিনি সিমি বিশি দক নি বিশৃঙ্গ খব জাক্ষা বরক যে আচুগুই যে মুচুমতুই বরক আঁকি উই মানো তাই খ বিভাগ হংকাঙ্কে উমর বিশি দক নি সিমি চুকু উমর নি বিশৃঙ্গ খবজাকনাই বরকঙ্কে এক পের মাকে নাম অব থিম নতুইনাই মা রিক নাই তাই কেসে হংকাঙ্কে গ বিভাগ হংকাঙ্কে বিশি চুকুনি সিমি চেঙ্গি বিশি চিবরি নি উমর জেচরাই রকনি বাকি নারাকজাক্ষা অবখে গুরু ভক্তি এবা যে গুরু ভক্তি আবাহে থিম নারাগৈ বরকঙ্কাঙ্কে আর্ট মাখলাইনাই হিনিনে কক জংজাক খা ইংকাই যে মুচুংনাই চেরাই রক বরক থাঙ্গই তিনি আজাগা মানজাগী মানো নই ককথুম তাই হুকুমু বেদেকনি ফাচিংতেই সাকলাই জাক্ষা
0: আনি আগতে কৈছে তং ককথুম অম্বহঙ্কাকাই কেন্দ্রীয় বিদ্যালয় উদয়পুর বেদেকনি আরো সাকলাই জাক্ষা ক্লাস ওয়ান ফোর তাই ক্লাস ফাইভ অরং বেরেমনি যে ব্যাকওয়ার্ড ক্লাস হেকাবা ও বি সি এন সি এল বরংনি বাকি যে মুচুংনাই রংনি থানি কয়বিলাই সানহরকা এডমিশন উনানি বাকি একাডেমিক সেশন এবার রং রেমনি আবহন গাকাই 2026 তাই 27 রং বিশি যে মুচুংনাই রংনি থানি কয়বিলাই সানহর জাকা তাই অব তঙনে শারীরিক নিধি বর দাম নই জরা যে বড় রক মুচুংনাই রক বড় কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থাঙ্গে মালাই মানো
1: সং তাবু ককথুম দখনা বাইকে আঙ্কে সেবগো বরক তলাংমানি ক খানানি ফাসিং থাংলাইন সেবগো বরক তলাংমানি ক গো আনি ইয়াফাও তঙ্গ ত্রিপুরা হাইকোর্ট নি বিশৃঙ্গ কিসি চাপুক চা চুকথাই জুনিয়র এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নি বাকি তলাংজাকনাই অবনি বাকি ফর্ম ফিল আপ খাইজাকি তঙ্গ বেবাগী বুক চা চুকথাই কাই চিব্রি আবনি বিশৃঙ্গ এস সি রং বাকি কাইনি খাতিজাক তাই এস সি রং বাকি কাই দক তাই ইউ আরও কাই দক লাইনাই বাকজাক্ষা তাই

0: পে লেভেল নখবইনে পে মেট্রিক লেভেল সেভেন নখবই দরমাই রাজাকন তালো 21,400 খাই তাই লগি গ্রেড পেরক সাকলাই জাকা অ বনি বাকি রংমারিং নাই জেসে গসিজাক ইউনিভার্সিটি গ্রেজুয়েট তাই লগি কম্পিউটার গরংনি সার্টিফিকেট টংনা নাই তাই টাইপিং 40 স্পিড টংনা নাই হিনি সাকলাই জাকা অবনি বাকি নরক অনলাইন বিশিং তৈ নরক ফর্ম ফিল আপ খাই মানবায়ন অ বস্কাং অগস্ট তালনি সাল চুকু নাকাডি সাল চিনি বিশিঙ্গ এবার 10 তারিখ আগস্ট বিশিঙ্গ নরক অনলাইন বিশিংতে ফর্ম ফিল আপ খাই দিহিনি কগুং কাশেও সাকলাই জাকা
1: হাপাং হাকতনি রেল গোয়েনি কক সংলাইনকনি বখাক্তি কমু কাশো সাকলাই জাখা ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমেটিক সুপারটেন্ডেন্ট হ্যাকাবা কেমিক্যাল তাই মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট অবনিবাগী কয়বলাই নাহার জাগানো কয়বলাই রানী পাইথাক সাল হঙ্গাকাই বস্কাং তালনি সাল চিব্রুই সালমারি জরা তাই অবনি অ্যাডভার্টাইজমেন্ট অংখরকা আরআরবি সিই এনও 4/2026 তাই বেকুলি অর বকচা তঙ্গ কাই ব্রিসাই চুকু চিচার তাই অবনিবিশিং বাক জাগেন হা কতনি যত হাসতে রগ অপত্র রংমারিং না নাই ইঞ্জিনিয়ার নি বিশিক থামনি ডিপ্লোমা খাইজাক মানমারি হ্যাকাবা ইঞ্জিনিয়ার হ্যাকাবা টেকনোলজিও তাই গ্রেজুয়েট অংনা নাই উমরংনা নাই বিশি টিচারনি সিমি বিশি থামজি থামনি বিশিং হ্যাকাবা এস টি এস সি দফারংনি বাকি কিসাসক লাইজাক ফানো যোগান হনে সাজাক তঙ্গ

যত জরাও তৈনও মুথুঙ্গি এবার ফিল্টার খাইজাক তৈ না খাইবাই লামা গানানি ফল ফকলা রাজাক রক তাই থগ সেরজাক চামুং রক তা চাদি তাই থুকলব জাগিয়া মানে রক হ্যাঁ বা খলব জাগিয়া মানে রক চায়া তংখাইড জানায় তাবো খালায় রুচামু রুচামু খরং নিলিমা দেববর্মা

0: আশিকজরা চিংখানা লাইখা পাইথাগো নীলিমা দেববর্মণি খক্তি রেজাবজাক রেজামুক আকাশবাণী আগরতলা তিনি হায়ুনি খরাং ন কম থেঙ্গাতে সংসাকা আং সুপ্রভা
1: আং তনুজা
0: যতন হামবাই তাই কিসা জরানি ওলনো

0: যতনতে সালাম সুখফির সালকামানি পান্ডব নরনী লগি তঙ্গ নরনী বুকুক তনুঝা আও তাও কিসা নবরদীবাণী ক কিসা খাই নালাইনে তিনি নখা চুমুই কিসিসা কবল জাক তঙানো তাই কাইসা কুসু থাইও ফেরাঙ্কি ওয়াতেই ফানো কিসা মিজি মিজি খে ওয়াই মানো হই সাকলাই জাকা তাই তুমারি সাকানি ফাজিং তঙানো 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 20 ডিগ্রি সেলসিয়াস সিংখাই নবার তুই হকুনি মারি তঙানো চুকু চি বা পার্সেন্ট তাই খামাও দক চি পার্সেন্ট এখাই আসুক জরা খানা লাগাছেন তিনি নবরদীপার নিসকাংবাড়িয়া ককতুমা আহ হাইকে সঙ্গে ককদুক ইয়াসনা ফাজিং থাকলাই না সাবো ককদুক তং নাই লেগেরানা হ্যালো
1: হ্যালো
0: ফোন কাহাম দাখুক বড় নিশাহর তং
1: মোবাইল
0: উমর সবসময় কাইলে হবানো বুঝলো ফানো চলানো ফানো
1: ড্রাগ বাই সারা জীবন সারা জীবন সঙ্গে মা থাকলাই নিজে সারা জীবন সঙ্গে মা থাকলাই নিজে

0: tang tang mu kurok ni ni gana wonu gito abo hajin tu master
1: mu bor master tong bai aw
0: bor bai ko khala tang ni dong nu kong ka tang tang ni sini nu kong ge tung ho tang samang abo no sing compare mak lai
1: sa abo tong ma hajin nu kong ni khorok sa compare khai ma bai bung ya joton wan chuk lai nang nai he de na
0: joto abo nang sak le mane best master ha pai chang ta nu kong te ka tang tong ma le ya যতন ফারুক লাইন থাকনা নাং তা যতন ইসিনি আরো সাপোর্ট ফরকসা তুমি তো হয় কেন আরো ফরকসা তুমি বেজ যতন হয় গেল আনু কোতে পাঁচটা মাস থাকছে কাটাং কাটাং মালে একটা আবরু তা কত রকম থানা নিতে হবে পিঠা কিছু খালে
1: এনে
0: যতন অন সেব বড়ুয়া না এই যতনি অপিনিয়ন না দিতা
1: বেলাই না হাম্বাই এখন আও তং কচাং গান কচাং কচাং নুখুং খাইনা থাকা কে সে দাকু দাম দাম খাই থাই আবো বসাই গেলাংখা আও সং নক নুখুং যে সদস্য ফানহনি মানু এবার সিনি যে নক নুখুং মেম্বার্স রক জরা সালসাও ফান বা সালনি সালদামনি উলো উলো ফান সং কুরু কুথুমকে আচুগুই কক রক সালাইনা নাগু এনকে আবো ন কারিব খরকসা তাই খরকসানি যে কক ন সং বাই খাই বতাম সাহা আবনো কিসা খানানি নাগো তাই আবনো কারে খরকসা তুমি দমা জরাও হে বন তর্ক খাই ওই সঙ্গা জরানো কিসা কাতির ওই মান খা গানকে সং টং গজাং নুখুং খাই মানু হ্যালো ফুংকাহাম তাকুক দ সাগ্রা দি বড়নি সাহরি তম
2: আরো কাম সাই চাই কিনি তো যে নুকুঙ্গ টংফালক টংকে টংলি আপনার না
1: তাম তাম খাইনে নাঙাবন বাকে সিনি খাই থাই
2: মানে সিনি নক নুকুং তৈছে সিনি যে এসাদিন তেসে খাইনে হুম থাকা হুম আবার নুকুং তৈ নুকলে নুকুঙ্গ টঙ্গি নাকা সাই টঙ্গি যে নিজেই খাবার নক নংথন এখানে থানা কো নংথন নুকুমতে উল্লেখ কাজ তো না আপন গেলাই নামবনে নুকুঙ্গ বাহিকে কাজ কোথায় টংলাইনাই বাহিকে খা টং মানে টংলাইনাই আবার থানা থাকে হিঙ্গি তো কক গেলাই কতর বহনি খাই মানো গেলাইছে আবো কালাই বহনি খাই তামু খেবা আপন তৈ যে সামু ফানাংছে এলাই কুতু তাই জরাও তো নক নুকুঙ্গ নুকুং খানাই নুকুং যে অপরা রকম ফাতং
1: রকলি
2: বনে থানে গবান খুব বার যা দো বাহাই খাইয়ে প্রসাদ বতৈ রং চাপনাই মার্কেট মেন্টেন খাইনাই আবু বং খানো তাই প্রসাদ বতৈ রকব তোমার বোফানি কক ন
1: খালে
2: রং রং সানো তো বিয়ং বকর সকর বিয়ং বাইক সানায় মোবাইল সানায় রং সানা বিয়ং তম জুতা টংলাইনে দল দল থাকলাইনে হাই বড় এনজয় খাই দো বুমা বুফা বা জলি জাগনাই আংখাই টানাই আজি পাই বড়ো বুতে টংসকা থাই টংলাইও হাই রকমাই আর বিহিংসে পাইফিনব টাই তিন সামগ্র গেট থাকি মানে বর্ণ
1: নহরমাইয়া
2: বিহু বিহি
1: রজলাইব
2: রজং বুজাগ দাফুং দানব রং তা জগ মাহাই আমি আর বিহু পাইজাগো বিহি আর বসলা ফাইকে বমানো ফাই সানবাই মানো রাং যে খাইনি তা খাইনি মানে বাইক পাইনি বোমানো সানবাই
1: খেপ
2: বোমা বসাই সাউরে খাম বাইক সানি দো কিতাম গোগ্রাদি হাই রকম হিগে ন আরো ন ফাইকা কাজে আরো বসা বুঝিনা নামেন

0: খরকচাতে খরকচানো রেসপেক্ট এবার বরম মারানাই তাই সং খরকচা থামচিকাই দমপুরু তাই খরকচা সং তরকরিয়া উই কাতি রুই মাতংনাই তাই সং সালব্রুমব্রুম সং মাইচাফ্রু পালে সং তো জানি জানি সামুঙ্গ যত্ন পাইলাইয়া এবার বিজি তাবুনি অশাল লগ ফিয়াবা সং হর পালে ফুঙ্গো ফালে বা দিবর ফালে সং জরা মাংকাঙ্কে সং নক কাইসা যে সং খরক ব্রী দংকে খরক ব্রী খরক বা দংকে খরক বা সং আচুগুই থাংচাকে সং মাইচানানি মাচাই তকলাইনে গা আবো মাইচামানি বিশিং তৈন সং সিনি আচুগুই যতন সিনি নকনি মেম্বার রক সং থাংচাকে আ জরা কিসাও সং জানি জানি বখানি কক্রক দংখাঙ্কে বা সং শেয়ার খালাইমানো এবার সালাইমানো গে আমাহাইকে সং মা সামনে নক নুখুঙ্গ আমহাই কাইসা দামনাই পরিবেশ সং মা সামনে ইগে আবনক কারই সং খরকচাতাই খরকচানো বরম মারানাই বইলা গবনে বিশিংতেইন সং যে থামচি আবরংনব সং কন্ট্রোল খাইমান হ্যালো কক দুক ইয়াসাক সগি মালিয়া ইগে আও সং জরা মা কারি উইনাই সং সালো কিসিসা জরা সং বুমা বসা বুফা তাই নক নিজে চাকরা তংখে বা চাকরা রকনি যে নাংমানি যে কক রকন সং কিসিসা জরা উরুই মা খানা লাইনে হ্যালো হ্যালো হ্যালো আও তাই যে খরং দেখায় আংখ আও অংকে সং আমাহাইকে ন কাইসা নুখুং নাইথক তাই গজাং গজাং নুখুং সং খাইমানো হ্যালো
1: হ্যালো
0: ই তাকো গ্লামসক বরনি শহর দং ও সাদি তাকো ই তং নিংবো দ সাগ্রাদি বাহাই দাম তং গচাং খ দং লাইনা থাঙ্গে সং দাম খলাইলে না নাং
1: চিনি কাকুম কো নু খং কাহাম খাই থানা হংকাই বিহি গুসাই খ গুসি লাগে নাং
0: বেলাই কে বুঝি লাই নাও না
1: বুঝি লাই নাও দিনে কক সামান দাম থাকা গায় উপরে কক সামান দাম থাকা আবার কক বুঝি না নাকা
0: কিসে খেয়াল খেয়াল তো না নাংতা ঠিক না না ব তা বুক বাহাই মুড বিনি আমো হাই রক সংকিসে নাই নাই চমুই কক সানা নাও
1: কা বসাবতি রং ইব বুঝি লাই নাও তা বসাবতি গো বুঝি নাও আছেন তা কক আমরে কাম থাকা আবার নাও ইসা
0: আবহাওয়া
1: আবো অনেক মানছি না রঙটা মুখুম খালাম খালাইও রাইবা আবো সাত সময় সুইয়া কক সিয়া থাঙ্গা অকরা চাকরি কক নাইয়া দিন নরম মুখটা যে কক অকরা চাকরি কক না হই মুখানি কক নাই সামদাঙাই দিন পেশা জুটাবো নুলো নগু আবো নুই চমক আবো নয় যে টাঙের
0: বেলাই খেনে হামবাই আও সিনি তাকুক ব জরা কিছেন বিশিংগুনো বেলাই নাংমানি কক সাবি কলাঙ্কা তাই নুক নুখুং নুক গজাং গজাংকে তন্না থাঙ্গাঙ্কে পুইলেন সং না কারমুং কাইসা তংনা নাঙ্গো এবার খেবা তাবুক সং ওয়ালাই পুরো ওয়ালাই পাই নাই সং বিহিক বসাইফানো সারাপচানি ইয়াগুলো নং বসাইফালে বা বিহিক পালে আং থাইচিংগো নং বাই বেলাই খেন খরাং কতরখে কক সাজাকা আবন বাকি নাকারসি দি হিনি ও কক থাইসা সাকাং কে নাই নাই দি আজ বিহি কিনাই বেলাই ন ববিনে কিসা সাকাং যে জলি মারক হাইন বগই মা থাকে আমি নাকার মুং আবো টংনানি নাম হ্যালো হ্যালো
2: ফুংকা
0: হাম বাইন খুলমুং ইয়া পারো আও দ ন ন বহাইন লামসগ তাই বড় নিশা হর দং সাদি
2: আং ইয়াং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেবরুমা
0: ও লামসগ দাখুক দ সাগাদি নক নুখুং নক গজাং গজাং দন্না থাঙ্কে দাম খাইতাই কক কিছানি বিশিং সাদ দ
2: খানছা জামতো খানো বা
0: আও আও
2: গানি যে মা মানে হে দা যে বুঝি মানে গ নক নুখুং খাকা কা তসং তো ওয়ান সুগুই নাই সে কা সং নক নুখুং অনেক নক হাবাই হাবাই পানসে তস পাইয়া হে দা বাই গাই আবনা আং সানামো সং মা খাবনো সং

থামজাং মানি জলি মানি সামংতাং মানি বেবাং ন বা থানা খাকু ফুরবাইকে থানা উংলাই সাইসা এনকে সাইসা উংমানি পরে বাই সাইসা উংমানি পরে নিনি ন বই নকশা নগারি সালাইমাং সালাইমাং কক তো নবার খাই থাকবায়ু বং নক নখুঙ বহাইকে টংলাই বসুক সুখ শান্তি বসুক টং থতক তা থতক সাবাইয়া হই মা সালাইবল আহাইকে নক নবার হাইকে পিসার জাগ মানে সরমুং মানতা রঙই থাঙতা নিনি নাই থাকবা এইয়াবো ন আং থানা মতমা খাবো ন স নক নখুং খাকা সেবাং ন সওয়ান সুনাই সসা বতৈ বিহিক বসা নানা থাকো বাই কই বেবাং ন সান সুগুই সানসাকে সাতনাই বাই নক নখুং কসংনা বাকে সত ন খা বুসি লাইনা নামায় হ্যাঁ বাই

0: হওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে। বিকশিত ভারতের ভিত মজবুত করে এবং শিক্ষার্থীদের পরিশ্রমের মর্যাদা রক্ষা করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
1: দোনো সদনোনে কঠোর প্রাবধানো বলে ইস বিল কো পাস কর দিয়া হ্যায়। আব বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি কি দিশা মে জানে মে এক মহত্বপূর্ণ কাম পূর্ণ হুয়া হ্যায়। কাম আগে ভি চলতা রহেগা। হম এসি পরিস্থিতি কো লম্বে সময় তক নহি চলনে দেঙ্গে। ইস বিশ্বাস কে সাথ সাথিও আইয়ে হম সব মিল করকে বিকশিত ভারত কে স্বপ্ন কো পূর্ণ করনে কে লিয়ে কন্ধে সে কন্ধা মিলা করকে চলে।
0: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নো টলারেন্স নীতি গ্রহণ করবে।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: মন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা সভাকক্ষ ত্যাগ করেন। বিলটি পাশের পর রাজ্যসভা আজ সকাল 11টায় পুনরায় শুরু হবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রস্তাবিত বিলে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে তা বিশেষ প্রভাব ফেলবে না। তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের প্রতিবাদের পরই সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণে সরকার উদ্যোগী হয়েছে।
3: ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইন জনগণ মনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15 আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তরমন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে, যতক্ষণ না এই

নিয়মকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে, ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারেও বেআইনি বলে গণ্য করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্যজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলেছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী দুদিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার 14টি জেলার মধ্যে 11টি জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13ই মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সটন হলে হত্যা করেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন মহিলা বিক্ষোভকারীদের উপর অত্যাচার করছে বলে খবর। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, কোটলিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানকার পুলিশ মহিলাদের উপর গুলি চালায়। বিশেষজ্ঞদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 125 জনের বেশি বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে জানান, নাগরিক সমাজের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সমাবেশ বন্ধ করার এই চেষ্টা বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। ভারত এই ঘটনার কঠোর নিন্দা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে কমপক্ষে 800 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 24 জন আটকে পড়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানকে তার পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় জিল এডওয়ার্ডস জানান, প্রায় 33 মাস ধরে জানলাহীন একটি ছোট ঘরে প্রায় সম্পূর্ণ একাকী বন্দী করে রাখা হয়েছে ইমরান খানকে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা সংক্রমণ 1,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে এই রোগের মৃতের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। গত 15ই মে নতুন করে ছড়িয়ে পড়া এই সংক্রমণ সাধারণ ইবোলা সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রৌপ্য পদক এবং সীমা কালিরমানা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে 3টি সোনা, 10টি রূপে এবং 4টি ব্রোঞ্জ নিয়ে ভারত 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একটি বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ভারত বিকশিত ভারত সংকল্প অভিযানের

সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানান, দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের যুব সমাজ একত্রিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের যুব সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। ডক্টর মান্ডাভিয়া আরও বলেন, সুস্থ সমাজই হল সমৃদ্ধ জাতির ভিত্তি। সংসদ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করেছে। গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। এর আগে বুধবার লোকসভায় তা পাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে একটি বিশ্বস্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় শ্রী মোদী জানান যে গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এসব বিষয় মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র উভয় স্তরেই সারা দেশে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, কঠোর আইনি বিধান সংবলিত এই বিলটি সংসদে পাশ হয়েছে। আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ কার্যক্রম। আগামী 30 আগস্ট পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পশ্চিম ত্রিপুরা জেলায় এই কাজে 954 জন গণনাকারী, 170 জন সুপারভাইজার এবং সিপাহীজলা জেলায় 982 জন গণনাকর্মী নিয়োজিত রয়েছেন। পশ্চিম জেলায় গতকাল পর্যন্ত 13,532 পরিবার অনলাইনে স্বগণনা সম্পন্ন করেছে। স্বগণনা করা পরিবারগুলির কাছেও তথ্য যাচাইয়ের জন্য গণনাকর্মীরা যাবেন। উভয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সঠিক তথ্য দিয়ে গণনাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনগণনায় সংগৃহীত সব তথ্য জনগণনা আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলার বাইজালবাড়ি স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জানান, 2023 সাল থেকে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশে শিল্প বিনিয়োগ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। গত 1 বছরে প্রায় 1500 কোটি টাকার উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং চলতি বছরে এখন পর্যন্ত 222 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে 2 বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ট্রেনের সময়সূচির পরিবর্তন। 15650 নারাঙ্গী আগরতলা এক্সপ্রেস নারাঙ্গী থেকে আজ রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে ছাড়বে। 15649 আগরতলা নারাঙ্গী এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 নারাঙ্গীর উদ্দেশ্যে ছাড়বে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, গত 8 বছরে রাজ্যে মোট 204টি কৃষি বাজার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 461 কোটি 83 লক্ষ টাকা। গোমতী জেলার পালাটানায় গতকাল 4 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। তিনি এই দিনই তুলামুড়া বাজারে 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারের 3 কোটি 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে গতকাল মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘালিয়া বাজার কালীবাড়ি নাট মন্দিরে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য আসা 120 জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুল এবং শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ে গতকাল লিগাল লিটারেসি ক্লাবের উদ্বোধন হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানান, সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তর শালবাগানে কেন্দ্রীয় সরকারের 74তম দেশব্যাপী পেনশন আদালত কর্মসূচির অংশ হিসেবে গতকাল পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানী। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী 152 জন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগী এই আদালতে অংশ নেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গতরাতে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং পুরুষদের 110 কেজি বিভাগে একটি রৌপ্য পদক জয় করেছেন এবং সীমা কালিরামদা মহিলাদের ডিসকাস থ্রোতে একটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অষ্টম দিনের শেষে ভারত 17টি পদক নিয়ে 10ম স্থানে। ভারতের পদক তালিকায় 3টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ রয়েছে। আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 0.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। সংসদ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল নই সাই নিচি দক পাশংখা মিয়া রাজ্যসভা ও বিল নিগসিমুং মানখা আবনির সিগাং সিরাংশাল লোকসভাব অ বিল তিসাজাক পাশংখা মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী সাকা কাইসা পৈতু চাজাক আমজকমুংনি সেপসনাম তিসানানো নাহারৈ হাপাং কাইসানিয়াগুলো কাইসাইয়াপরি নাহারৈ তঙ্গো হদালামো মন্ত্রীবকরক সাকা থাংনাই বিশি কবাংমা রমৈন বেবাক হাস্তে হাপাং তাই কেন্দ্র হাপাং সঙ্গমুং কেসেকরেং মানি হাই জংজালক লাইমা তঙ্গো আবো সৃঙ্গাই রকনি থিনাং ন ওয়ানামাও খিকলায়ো ব সাকা অমহাই তং হালকনি ককন ওয়ানসুগুইন কেন্দ্রতে হাস্তে হাপাং বেবাক বেরেমো হাকতর গনাঙ্গিনি রংতে আমজকমুংনি সেবস নাম ফিরমুং খাইনানি নাংথায়ঙ্গিন বাজাখা মন্ত্রীবকরক সাকা ক্রাক কেরং রায়দা গনাং অবিল সংসদ পাশংখা ফেক মুং কারজাক ভারতে হামচাজাক ভারত নই সাই ব্রিচি সিনি নাহার মুং ন মুখ থাংখ্লাইনাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাং ককতিশাল নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প অভিযান চেঙ্গিরিবানো রাজ্যসভাব সুংমুং কক ফিলরিমুঙ্গ কেন্দ্রনি শিখলা বাবাইনি মন্ত্রী ড মনসুখ মান্দাবিয়া সাকা হাকতর হাদা কারজাক লাই তিসানা নাহারৈ মথা রংন কতর রংন ইয়ংতাই মাই ভারতনি শিখলা দফা থানজা অঙ্গানো বখুরজাই সাকা হাকতরনি শিখলা হদা ফেকমুং বাই কৃঙ্গি তংখা আবনো কাশুনাব অসাক থারমুং মচাং মান্ধাবিয়াতে বসাকা বসংনি হামক্রাইতে বুসকাঙ্গি থাংনা থাংমাও লুকুরক সাক কাহাম তংনানি নাংথাই কাহাম হদানো ওংখা হামজাজাক বসংনি থং মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া খুয়াই হাঙ্গনি বাইজালবাড়ির রংনকলাও সংসাজাক পান্ডা কাইসাও কিচাসু খামক্রাই গনাং তাংবতাং চেঙ্গিরেখা ব সাকা নই সাই নৈচি থাম বিশিনি বিশিং রামচন্দ্রঘাট বিধানসভা আঞ্চায়ক খকসারা বাচিসা রেজাক রাঙ্গ সিমুং রেজাখা হাস্তেব তংকচাংতাই হামক্রাইনি তংখর স্নামখর রাংবক সিনমুং বাংকাহানি বকুরসাখা মন্ত্রীয়করা থাংনাই বিশাও বেবাগৈ খকসা সাই বারা রেজাক রাংনি হামক্রাই গনাং সামুং চেঙ্গজাখাতেই তাকলাই বিশি তাবুকসাক জরা খক নৈরা নৈচি নৈ রেজাক রাংনি তাংবতাংনি সামুং চেঙ্গজাগৈ তঙ্গহনি বসাকা ব পান্ডা মানজাখা খরকনি এমএলএ হাংকর নাইকলফাং পুলিশ সুপার নখবই তে কুবুনি রক খনা নিসিমি হাস্তে গনাঙ্গি চেঙ্গজাগানো লুকুলেখামং নই সাই নৈচি সিনি পুইলা বেরেম নকনি মুংরেম নাহারমা সামং বতাং বুসকাং আগস্তালনি থামচি সালমারি জরা লেখামুংনি সামুঙ্গ গদালজাক সেবুগ্রক নক নগথাঙ্গি নকতে নুখুংনি ককথুম নাহারানো সালথাং ত্রিপুরা হাঙ্গর অ সামুঙ্গ খড়ক চুকুরা বা চিব্রই লেখানাই রক্তে খড়ক সারা স্নিচি সুপারভাইজার তে সিপাহী জলা হাঙ্গর খড়ক চুকুরা চারচিনি লুকুলেখানাই রক অ সামুঙ্গ গদালজাক তঙ্গ বসংবরী কমিশননি চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহতকর মিয়া আগরতলাও ককতমা থুমনাই রকনি থুমসাকা উমর কাশুগিয়া কাইমা কাশুনাও ব্রী কমিশন আলাইদাকে সাকথারি সামংতাঙ্গি তঙ্গো উমর কাশুগিয়া কাইমা কাশুনাও হাকতর গনাঙ্গি সাকথারি হজাকমুং সামংবতাং খ্লাইজাগি তঙ্গো হাপাং নৈ সাই থামচি বিশিনি বিশিঙ্গ হাকতর উমর কাশুগিয়া কাইমা মথাক সুকনাও সাকথারি সামুং তাঙ্গি তঙ্গো বসাকা ব্রী কমিশননি হাকতনি বেবাক থায় ব্রী রকন তৈয়ী কেসে কেরেং অংমা কাশুনাও পস কেরং সামুং ফনাংনানি সাকাও ফান বকসিনখা মচাংজক রাহত করতে বসাকা বরক তে চাই রকন রায়দা ক্রিকে ফালমা কাশুনাও তামো তামো নাংমানি ইয়াপরি নাহারনানি নাং ও বাবৈন তৈব আরিমরগনাই বাহিনী তে ব্রী কমিশন গথাউই প্রংমুং সামংবতাং সংসাউই তঙ্গো বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর নাইখুং শালবাগানো মিয়া কেন্দ্র হাপাংনি ফিল্ডসনি চিব্রী হাকতর গনাঙ্গি পেনশন দরবার সামংবতাংনি বখাগ পেনশন দরবার সংসাজাখা পান্ডানো তৈদুলখা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি প্রিন্সি রানী ত্রিপুরাতেই মিজোরামো তংনাই খড়ক সারা বাচিনৈ বিএসএফনি লেলামুং মানজাক সেবুকতাই নুখুংনি পেনশন মাননাই রক অ দরবাও মানজাখা সালতাং হাঙ্কর কেরং সেবা আদংনি চেতন বাই আগরতলা অক্সেলিয়াম গার্লস রংনকতে শ্রীকৃষ্ণ মিশন রংনগ মিয়া লিগেল লিটারেসি ক্লাব চেঙ্গি রেজাখা সালতাং ত্রিপুরা হাঙ্কর কেরং সেবা আদংনি তাংকরা রামানুজ ভট্টাচার্য সাকা তঙ্কসংলুক রকনি থানি কেরংনি চুবাসু সগৈরানো নাহারি অ ক্লাব সংসাজাখা ট্রেননি জরা স্লাইজাখা 15650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস নারাঙ্গি নিশিমি তিনি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল আমরিওয়ানো 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস আগরতলা নিশিমি হর থামচি সতী থামচিও নারাঙ্গিও থাংনানি লামরিওয়ানো গ্লাসগো সংসাজা কমনওয়েলথ গেম

0: সমিয়া হর ভারত হেলিকি সামব লাপ্রীত সিং সলা রকনির সারা চিসা কেজি বেদেগ রুক ফাইনি মেডেল মানখা তেইসিমা কালিরমনা ব্রী রকনি ডিসকাস টু ব্রোঞ্জ মেডেল মানখা ভারত আবাই কাইথাম রাংসাক কাইচি রুক ফাইতে কাইব্রী ব্রোঞ্জ মেডেল মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মূল মিয়ানি থাইমাব ত্রিপুরা পুলিশ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম কপ্লাই বদল নেই বুকজা গোলনি ফেরবাই নবোদয় সঙ্গন মেচ এনখা তাবুক নবার তিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রীয় বেবা খাঙ্কর গবাং ওয়াতে বাউই মানুহনি হজাক মুংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুমারি সাকাব 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টংগানো তিনি আইচুক বুখাগো খামানি তুমারি টংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামুই সতী থামচি জরা ওয়াতি ওয়াখা বুক চা পয়েন্ট 2 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনী তামৈ সতী ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 31 জুলাই আমরা স্মরণ করি ভারতের মহান বিপ্লবী শহীদ উধাম সিংকে। 1940 সালের এই দিনেই লন্ডনের প্যান্টনভিল কারাগারে তাঁকে ফাঁসি দেওয়া হয়। দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
1: 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উধাম সিংয়ের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। শত শত নিরস্ত্র ভারতীয়ের রক্তে রঞ্জিত সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার সংকল্প তিনি করেছিলেন। দীর্ঘ 21 বছর অপেক্ষার পর 1940 সালের 13ই মার্চ লন্ডনের ক্যাক্সটন হলে তিনি পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অন্যতম দায়ী ব্যক্তি হিসেবে বিবেচিত হন।
0: গ্রেপ্তার হওয়ার পর বিচার চলাকালীন উধাম সিং নির্ভয়ে বলেছিলেন যে তিনি নিজের দেশের মানুষের জন্য এই কাজ করেছেন এবং মৃত্যুকে তিনি ভয় পান না। তার অদম্য সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগ তাঁকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
1: শহীদ দিবসে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি। তাঁর জীবন আমাদের শেখায় ন্যায়, স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও পিছপা হওয়া যায় না। শহীদ উধাম সিং অমর থাকুন।

0: রেঞ্জাররা। ঘন অরণ্য, দুর্গম পাহাড়, নদী, জলাভূমি কিংবা অভয়ারণ্যে প্রতিদিন নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও তারা জীবন বৈচিত্র্যে রক্ষার দায়িত্ব পালন করেন, অর্থাৎ জীব বৈচিত্র্য রক্ষা করেন। তাই প্রতি বছর 31 জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করে তাদের অবদানকে সম্মান জানানো হয়।
1: একজন রেঞ্জারের কাজ কেবল বন পাহারা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা করেন, বনভূমিতে অবৈধ গাছ কাটা ও শিকার প্রতিরোধ করেন, বনাগ্নি নিয়ন্ত্রণে কাজ করেন এবং স্থানীয় মানুষকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করে তোলেন। অনেক সময় তারা জীবন বাজি রেখে বিপন্ন প্রাণীদের উদ্ধার করেন এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দায়িত্ব পালন করে যান।
0: বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং জীব বৈচিত্র্যের সংকট বিশ্বজুড়ে কিন্তু উদ্বেগের কারণ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় রেঞ্জারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু বন রক্ষা করেন না, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
1: বিশ্ব রেঞ্জার দিবস আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি সংরক্ষণ কেবল সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের কর্তব্য। একটি গাছ লাগানো, বন ও বন্যপ্রাণীর প্রতি সংবেদনশীল হওয়া, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশ বান্ধব জীবনযাপন, এসব ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।
0: আসুন এই বিশ্ব রেঞ্জার দিবসে আমরা সেই সকল সাহসী বনরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের নিরলস প্রচেষ্টায় আমাদের বন, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক ঐতিহ্য আজও টিকে আছে। তাদের আত্মত্যাগ ও নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করুক একটি সবুজ, নিরাপদ এবং সুন্দর পৃথিবী গড়ে তুলতে।

এবারে চলুন চোখ রাখি ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় আজকের দিনে অর্থাৎ 31 জুলাই ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর মধ্যে রয়েছে, 1498 সালে প্রথম ইউরোপীয় নাবিক হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন, 1658 সালে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট হিসেবে ঘোষিত হন, 1908 সালে স্যার বেডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন। রয়েছে আরও কিছু ঘটনাবলী। 1954 সালে ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কেটু শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন। তাছাড়া আজকের দিনে 1880 সালে প্রখ্যাত হিন্দি উর্দু সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন। আর আজকের দিনে আমরা হারিয়েছি 1980 খ্রিস্টাব্দে প্রখ্যাত ভারতীয় প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ রফিকে।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে এক স্বাধীন ও সুন্দর ভারতের স্বপ্ন বুকে নিয়ে আমাদের দেশের অগণিত স্বাধীনতা সংগ্রামে হাসি মুখে নিজেদের স্বার্থ ত্যাগ করেছিলেন, এমনকি প্রাণও বলিদান দিয়েছিলেন। তাঁদের সেই চরম আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা এক মুক্ত ও স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এই স্বাধীন দেশের বাসিন্দা হয়ে আপনি ঠিক কিরকম স্বপ্ন দেখেন? আগামী 2047 সালে যখন আমাদের এই প্রিয় দেশ স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে, তখন ঠিক কেমন ভারতবর্ষ দেখতে চান আপনি? শিক্ষা,

0: স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ বা সংস্কৃতি সব মিলিয়ে ঠিক কেমন হবে আপনার স্বপ্নের ভারত? ভাগ করে নিন আপনার স্বপ্ন আমাদের সঙ্গে। অভিজ্ঞাপন অনুষ্ঠানের অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয় আমার দেশ আমার স্বপ্ন। আমাদের মেল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আমার দেশ আমার স্বপ্ন বিষয়ে আপনাদের ভাবনা, স্বপ্ন আমাদের জানাতে ভুলবেন না। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 আগস্ট 2026।
1: বন্ধুরা, জুলাই মাসের দ্বিতীয় বিষয় ছিল অতক গেম। আর এই বিষয়ে কৃষ্ণনগর থেকে শ্রী অরবিন্দ বিশ্বাস আমাদের চিঠি লিখে জানিয়েছেন, চিঠিটা এবার পড়ে শোনাচ্ছি। প্রিয় বিজ্ঞাপন, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই মাসটা আমার কাছে খুবই প্রিয় মাস। দীর্ঘদিন পর লিখতে বসেছি, সময় হাতে খুবই কম, তবু মাসের শেষে লিখছি খুবই সংক্ষেপে, কারণ বিষয়বস্তুটা হচ্ছে অতকিম। এই যে দুটো শব্দ আমাকে না খুবই ভাবায়। তারপর কি, আমরা তার উত্তর খুঁজি কিন্তু সমাধান নেই, আবার খুঁজি। এইভাবে আমরা চলি অতকিম, ধরে নেই অনেক কিছু। প্রতিটি মানুষের জীবনে এই ভাবনাটাই আছে। নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, একটার পর একটা আসছে, আবার চলেও যাচ্ছে। আমরা আমাদের জীবনটাকে নিয়েও ঠিক এগিয়ে যাচ্ছি, তারপরও প্রশ্ন অতকিম, তার শেষ নেই। নতুন প্রজন্ম আসছে, আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে আমরা, তারপর আবার প্রশ্ন অতকিম। এইভাবে ভেবে ভেবে আমার জুলাই মাসটা ঠিক শেষ হতে চলেছে, তবু মনে আফসোস। এই আনন্দের মাসে আমি কি আবার বলবো অতকিম? ধন্যবাদান্তে শ্রী অরবিন্দ বিশ্বাস, কৃষ্ণনগর, আগরতলা।
0: এবারে শুনবেন এপ্রিল মাসের অন্যতম সেরা পত্রদাতা ডক্টর নিত্যরঞ্জন খাঁয়ের সাক্ষাৎকার।
2: অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয় ছিল বৈশাখের স্মৃতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা নির্বাচিত হয়েছেন ডক্টর নিত্যরঞ্জন খাঁ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। এই মুহূর্তে ডক্টর খাঁ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
3: ধন্যবাদ।
2: এই যে আকাশবাণী আগরতলা থেকে সেরা নির্বাচিত হওয়ার, আপনার প্রতিক্রিয়া কি, কেমন লাগছে?
3: প্রতিক্রিয়া বলতে আমার তো সত্যি খুব ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে, আমি অনেকদিন লেখালেখির সঙ্গে যুক্ত আছি, কিন্তু এই আকাশবাণীর সঙ্গে লেখালেখির সঙ্গে আমি বেশি দিন যুক্ত হইনি। আমি প্রথম প্রাপ্তিকাতে লিখি, যদিও আমি আকাশবাণীর সমস্ত অনুষ্ঠান শুনতাম আগে, কিন্তু আমার এত দূরে আমার কর্মস্থল ছিল যে আমার বাড়ি থেকে বেরিয়ে আর আসতে, বাড়ি ফিরতে আমার রাত্রি হয়ে যেত, তাই তখন আর শুনবার মতন আমার সামর্থ্য ছিল না। কিন্তু রেডিও আমার সঙ্গে থাকতো, আমি শুনতে খুব ভালোবাসতাম। আর এতগুলি যে প্রোগ্রাম হয় আকাশবাণী থেকে, আকাশবাণী আগরতলা, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী কলকাতা, কলকাতা তো আবার অনেকগুলো চ্যানেল, এগুলো আমার সবগুলো জানাও ছিল না। কিন্তু যখন আমি জানতে পারলাম, তখন আমার ইচ্ছে হলো যে আমি তো লেখালেখি করি, আমি পত্রপত্রিকায় লেখালেখি করি, তো তখন আমি ইচ্ছা করলাম যে তাহলে এগুলোতে আমি লিখতে পারি, তো আমাকে তো আগে শুনতে হবে। দেখলাম যে মোবাইলে যদি নিয়ে নেওয়া যায় তাহলে আরো সুবিধা, আমি যেখানেই থাকি না কেন তাহলে ওখান থেকে আমি এই কাজটা চালিয়ে যেতে পারবো। এবং আপনাদের এই ফোন পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত, কি বলে আপনাদেরকে ধন্যবাদ দেব। আমি যে একটি পত্রলেখা দিয়ে মাসে সেরা হতে পারি, সেটা আমি কখনো ভাবিও নি আর কখনো জানতামও না।
2: আচ্ছা, আপনার পেশা কি, আপনি কি করেন?
3: আমি শিক্ষকতা করি।
2: আচ্ছা, আপনার ডক্টরেট, এটা হলো আপনি পিএইচডি করে পেয়েছেন কোন বিষয়ে?
3: আমি পিএইচডি করেছি ফিলোসফির উপর করেছি, এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে করেছি। আমি 2000 সালে পিএইচডি করেছি, 2001 সালে অ্যাওয়ার্ড পেয়েছি।
2: আচ্ছা, লেখালেখি মানে কবে থেকে শুরু করলেন?
3: লেখালেখি আমার চর্চা ছাত্রাবস্থা থেকেই ছিল। স্কুলে

0: কলেজে একটা একটা লিখতাম পত্রিকা যেগুলো প্রকাশিত হতো। তারপর যখন আমি এমএ পাস করি সেই সময় থেকে আমার লেখাটা শুরু হয়। এখানে একটি আমাদের এই মেদিনীপুরে একটি জেলা পত্রিকা আছে, খুব বড় মাপের জেলা পত্রিকা, এখন 40তম বর্ষ, তাতে আমি প্রায় 30-35 বছর লিখছি। আর তাছাড়া আমার এমনি অন্যান্য দেশ পত্রিকাতে আমি চিঠি লিখি, সবসময় লিখতে পারি না, বিশেষ করে এই শিক্ষকতার কাজ আর বাড়ি সামলে এগুলো সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু ইচ্ছা থাকে, যখন সুযোগ পাই তখন আমি লিখি। আমার বইও আমি কিছু বইও লিখেছি, প্রায় 14-15টি বই আমার হয়েছে লেখা, এখনও লিখার ইচ্ছা আছে, কিন্তু সময় পাই না, পেরে উঠি না। আর এইগুলো একটু সময়টা অল্প সময় হলেও আমি পড়ে নিতে পারি, তাও তো অনেক সময় আমার চিঠি পাঠায় আমি জানতে পারিনি, অনেক সময় আমাকে কোনো না কোনো বন্ধু আবার বলে দেয়।
1: আচ্ছা, যারা শুনছেন তারা মোটামুটি আমাদের যে অ্যাপস রয়েছে, নিউজ অন এয়ার অ্যাপ রয়েছে, এই অ্যাপ থেকেই তারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুনছেন। এক্ষেত্রে জানিয়ে দিই যে এখন নিউজ অন এয়ার অ্যাপে কিন্তু আমাদের অনুষ্ঠান পাওয়া যাচ্ছে না, আমাদের যে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবস ওটিটিতে এটাও একরকমের অ্যাপ, এটাও ডাউনলোড করে ওখানে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা অনুষ্ঠান, তার সঙ্গে FM উজ্জয়ন্তের অনুষ্ঠান পরিষ্কার শোনা যাচ্ছে। তো যেসব শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে আছেন মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে, তাদের আমাদের অনুরোধ থাকবে তারা যেন ওয়েবস অ্যাপটি ডাউনলোড করে নেন। তো আপনি কোন বিষয় পড়ান?
0: কলেজে আমি আগে পার্ট টাইম করতাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম গবেষণা করতাম, তারপরে স্কুলে চাকরি হয়ে যাওয়ার পরে আমি স্কুলেই পড়াই, এবং আগে আমি একটি খুব ভালো স্কুলে পড়াতাম, মানে বড় স্কুল, সেখানে আমি প্রায় 18 বছর শিক্ষকতা করেছি, ফিলোসফি পড়াই 11-12। আর নিচের দিকে কোথাও বাংলা, কোথাও ইতিহাস, কোথাও ইংরেজি, এরকম আর।
1: আচ্ছা, এই যে নতুন প্রজন্ম যারা 11-12 পড়ছে স্কুলে, যারা রয়েছে সেই ছাত্রছাত্রীদের মধ্যে আকাশবাণী বা রেডিও কতটা জনপ্রিয় বা তারা কতটা জুড়ে রয়েছে?
0: আগে যে স্কুলে পড়াতাম সেই স্কুলটি বললাম আপনাকে, যে খুব উচ্চতর একটি বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের একটি নামকরা বিদ্যালয়, তো সেই স্কুলে আমাদের মাধ্যমিক পর্যন্ত হচ্ছে বয়েজ স্কুল, আর উচ্চ মাধ্যমিকটা কো-এডুকেশন স্কুল। ওখানে আমি যতদিন শিক্ষকতা করেছি ওখানে দেখেছি যে আপনার ওদের ওখানে রেডিওর চল ছিল, তা গ্রামের দিকের স্কুল, সবংয়ের একটি প্রান্তে গ্রামের দিকের স্কুল, ওখানে রেডিওর প্রচলন ছিল এবং এখনো আছে, এবং ওখানে অনেকেই ভালো ভালো লেখক আছে, আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো লিখে। এই যে আমি যে এখানে লিখছি পত্র, এটি আমার এক ছাত্রেরই জন্য আমার এই লিখান। হ্যাঁ, ওই ছাত্রটি আকাশবাণী গীতাঞ্জলিতে চিকিৎসক একজন, তো সে ওখানে একটা তার লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল, তার একটা অনুষ্ঠান হয়েছে, আমার একাধিক অনুষ্ঠান হয়েছে, তো আমি বললাম যে ভালো, তো তখন ও আমাকে বললো স্যার আমি ওই নিউজ ইয়ার একটা আপনি ডাউনলোড করে নিন, ওটা দিয়ে আপনি এগুলো করতে পারবেন সুবিধা হবে। তো কিন্তু এখন যে স্কুলে আমি পড়াই, আমি শহরের একটি স্কুলে পড়াই, মেদিনীপুর শহরে হেরিটেজ স্কুল, এটাও বড় স্কুল, কিন্তু এখানে হচ্ছে বয়েজ স্কুল এটি, আর এখানে কিন্তু কোনো ছাত্রের সঙ্গে কোনো রেডিওর কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না।
1: আচ্ছা, এই যে তফাতটা, এটা আমরা কিভাবে মেটাতে পারবো?
0: এটা মেটানো মানে মেটানো সফারি ব্যাপার তা কিন্তু নয়, কিন্তু মেটানো যেতেই পারে। আমরা যদি রেডিওর ব্যাপারটা গুরুত্ব দিই, আকাশবাণীর ব্যাপারটা যদি আমরা গুরুত্ব দিই, এবং এই লেখালেখির মাধ্যমে যদি ওদেরকে আমরা যুক্ত করতে পারি স্কুলে, যেমন আমি দেখেছি আমাদের অনেক কলকাতাতে অনেক প্রোগ্রাম হয় ছেলেদেরকে নিয়ে আকাশবাণী ভবনে গিয়ে, আর মাস্টারমশাইরা দিদিমণিরা অনুষ্ঠান করেন, এর মধ্য দিয়ে যুক্ত করতে হবে ওদের, মানে রেডিওকে ওদের মধ্যে যুক্ত করতে হবে এইভাবে, মানে একটা আনন্দের মধ্য দিয়ে, যাতে ওরা উৎসাহ পায়। আর তাছাড়া এই মোবাইল যেহেতু স্মার্টফোন হাতে হাতে সব চলে গেছে, পৌঁছে গেছে, তো ওদেরকে রেডিওর সঙ্গে যুক্ত করা খুব মুশকিল, কিন্তু যদি এই স্মার্টফোনে যেহেতু এগুলো শুনবার এখন ব্যবস্থা হয়েছে সেটি খুবই ভালো, কিন্তু সেই বিষয়টি তো ওরা জানে না, ওদেরকে যুক্ত করতে হবে। ওদেরকে যদি যুক্ত করতে আমরা পারি তাহলে কিন্তু রেডিওর আকর্ষণ, আকাশবাণীর আকর্ষণ বাড়বে, কমবে না।
1: ঠিকই, আমরাও আশা করব নতুন প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে পড়ব, ওদেরও যে ভালো লাগা মন্দ লাগা সেগুলো আমরা শেয়ার করতে পারবো। আমাদের হাতে আর সময় নেই, আপনাকে বিদায় জানাতেই হবে।
0: খুব ভালো থাকবেন আপনারা, হ্যাঁ আমি একটু উৎসাহ পেয়েছি।
1: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন, এইভাবে আমাদের অনুষ্ঠানের সঙ্গে জুড়ে থাকবেন। এতক্ষণ আমরা কথা বলেছিলাম ডক্টর নিত্যরঞ্জন খাঁর সঙ্গে, যিনি এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি নিয়ে চিঠি লিখে সেরা নির্বাচিত হয়েছেন। এখন আমরা শুনব ডক্টর খাঁর লেখা সেই চিঠি যার জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করি।

প্রিয় অভিজ্ঞাপন। প্রকৃতির লীলাবৈচিত্র্যে বছরভর ধরে চলে ঋতুরঙ্গের খেলা। ঋতুরাজ বসন্ত, প্রেম কাব্যের ছবি আঁকতে আঁকতে মনের ভিতরে ছড়িয়ে দিয়ে যায় যৌবনের রঙিন স্বপ্ন। মুকুলিত হয় যৌবন, গন্ধ ভরা সেই যৌবন মুকুল হয় বিকশিত। ছুটে আসে মধুকর, নবীন কিশলয়ের আড়াল থেকে ডাক দিয়ে যায় যৌবনের দূত। তার বিরহ গাথা মধুর কুজনে চঞ্চলিত হয় প্রেমিক প্রেমিকার প্রণয়িত মনও, আর কবিকণ্ঠে সুর ওঠে। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে গেল সমাপন, চৈত্র অবসান। গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরফের সর্বশেষ গান, আর শুরু হয় বৈশাখের আহ্বান। এসো এসো হে বৈশাখ, বছরের আবর্জনা দূর হয়ে যাক। সাথী, কবির কথাই যেন আমাদের স্মৃতির পাতা উল্টে ভেসে আসে বৈশাখে। কবি লিখলেন, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আমরা তখন স্কুল পড়ুয়া, বৈশাখের খরতাপ প্রবাহে পৃথিবী যেন অগ্নি স্নানে সূচি হচ্ছে, তাই শুরু হয়েছে সকালের স্কুল। পিছুটি চোখে ঘুম ভাঙা ভোরে স্কুলের ঘণ্টা বেজে ওঠে। কুশিয়ে আম কুড়োতে কুড়োতে চলেছি স্কুলে, সঙ্গে কাগজে মোড়া নুন লঙ্কার গুঁড়ো। ক্লাসের ফাঁকে মাস্টার মশায়ের নজর এড়িয়ে লুকিয়ে চুড়িয়ে চলছে রসনা তৃপ্তি। নেড়া আল হাড় জিরজিরে শরীর নিয়ে তৃষিত হৃদয়ে তাকিয়ে থাকে মেঘের দিকে। স্কুল থেকে ফিরে ভাই বোনেরা মিলে শুরু হয় পুকুর সাঁতারের প্রতিযোগিতা। আগুন ঝরা আকাশকে শান্ত করতে মায়েরা বট অশ্বত্থের গোড়ায় জল দিয়ে করে বসুধারা ব্রত, আর খায় গুড় ছোলার ফলার। আসে পয়লা বৈশাখ, বর্ষবরণের দিন। বিকেলবেলা দোকানে দোকানে হালখাতা উৎসব। ব্যবসায়ীদের নতুন খাতার আমন্ত্রণে বড়দের সঙ্গে লাড্ডু সন্দেশের ঘ্রাণ নিতে নিতে এ দোকান সে দোকান ঘুরে ক্যালেন্ডার আর কিছু উপহার সংগ্রহ। আবারও একটি বৈশাখ আসবে এইভাবেই তার উপহারের ডালি সাজিয়ে। তখন মনে পড়বে কি ফেলে আসা দিনগুলির কথা? ডক্টর নিত্যরঞ্জন খাঁ, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।

0: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে কিছু অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে। অনলাইনে আবেদনপত্র জমা করার শেষ তারিখ আগামী 26 আগস্ট। যে কোনো বিষয়ে প্রার্থীদেরকে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে। বিভিন্ন বিষয় জানতে প্রার্থীদেরকে অবশ্যই এয়ারপোর্টস অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে। ওয়েবসাইটটি হলো ai.aero। এই ওয়েবসাইট
1: এবারে আপনাদের জন্য একটি তথ্য। সিপাহীজলা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন 200 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে। জেলাশাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপার্সনের নির্দেশ অনুযায়ী সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমায় এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে সোনামুড়া মহকুমায় 80 জন, বিশালগড় মহকুমায় 70 জন এবং জম্পুইজলা মহকুমায় 50 জন স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হবে। এই নির্বাচন কার্যক্রম আগামী 5 আগস্ট 2026 মধ্যে সম্পন্ন করে 14 আগস্ট 2026 মধ্যে প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী মহিলা ও পুরুষ প্রার্থীদের বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবামূলক দায়িত্ব পালনে আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট মহকুমা প্রশাসনের মাধ্যমে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসন আগ্রহী ও যোগ্য যুবক যুবতীদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এই ছিল একটি তথ্য।
0: এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32.8 ডিগ্রি এবং 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 60%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা।
1: আমি অম্বালিকা।

0: আকাশ বাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
1: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। Good morning, I'm Anuja Kumar. The headlines. Parliament passes Public Examinations Prevention of Unfair Means Amendment Bill with stricter punishment for paper leaks. Prime Minister Narendra Modi welcomes passage

নতুন একটি সকাল মানে নতুন কিছু ভাবার, নতুন কিছু জানার আর নতুন করে

0: ভালো থাকার আরও একটি সুযোগ। নমস্কার, শুভ সকাল আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা। আকাশবাণী আগরতলার যুববাণীর আজকের পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আরজে রিমা আপনাদের সঙ্গে থাকব আজকের যুববাণীতে। তবে আজকের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আপনাদের জন্য থাকছে একটি বিশেষ গল্পপাঠ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি স্ত্রীর পত্র। গল্পপাঠ ও চরিত্রায়নে থাকছে আরজে তনুশ্রী ও আরজে শতাব্দী। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প স্ত্রীর পত্র।
1: শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকুও পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমারও তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন।
2: আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগতীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একই সঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠল। পাড়ার সব মেয়েরাই বলতে লাগল, মৃণাল মেয়ে কিনা তাইও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত। চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সে কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি।
1: যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধুর নিদরকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি, সেখানে দিনের বেলা শিয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ একরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয় রানী, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেনি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃত, অম্ল সুর এবং কোণের জন্যে তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না।
2: বাবার বুক দূর দূর করতে লাগল, মা দুর্গা নাম জপ করতে লাগলেন, শহরের দেবতাকে পাড়া গায়ের পূজা।

0: আমারই কি দিয়ে সন্তুষ্ট করবে, মেয়ে রূপের উপর ভরসায়। কিন্তু সেই রূপের গোমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘুচে না। সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গায়ে মেয়েকে দুইজন পরীক্ষকের দুইজোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশ কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজাতে লাগল, তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খোঁজগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি। কিন্তু আমার যে রূপ আছে, যে বুদ্ধি আছে, সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে। সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধি দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশিই দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম।
1: আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটাকেও তোমরা জাননি। আমি লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি, আর সেইখানে আমার মুক্তি। সেইখানে আমি আর আমি, আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে যাচ্ছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরে তোমাদের গরু থাকে, সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাপনা দেয়ার কাঠের গামলা, সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খামলা করে দিত। আমার প্রাণ কাঁদত তখন, আমি পাড়া গায়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলো সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিলাম

নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতো। যখন বড় হলো তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল, আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকত তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না।

খুব সুন্দর একটি গল্প পাঠ আমরা শুনলাম আরজে তনুশ্রী ও আরজে শতাব্দীর কণ্ঠে। তবে আবারও চলে যাব যুববাণীর মূল অনুষ্ঠানে। এর পরবর্তীতে আমরা আপনাদের জন্য রেখেছি আরও একটি বিশেষ পর্ব। চলে যাব খেলাধুলার প্রসঙ্গে। কমনওয়েলথ গেমস 2026কে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জানব নানা তথ্য। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ফিজিক্যাল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অমিত ধর। তার সঙ্গে কথোপকথনে রয়েছে আর জে সুনেত্রা। চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই বিশেষ সাক্ষাৎকার।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন যুব অনুষ্ঠান যুববাণী, সাথে রয়েছি আমি আরজে সুনেত্রা। আজকে আমরা কথা বলবো এমন এক আন্তর্জাতিক ক্রীড়া উৎসবকে ঘিরে যেখানে প্রতিভা, পরিশ্রম আর দেশের গৌরব এক সুতোয় গাঁথা, কমনওয়েলথ গেমস 2026। এই আসরকে আরও কাছ থেকে জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অমিত ধর। স্যার, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার ম্যাডাম, নমস্কার। থ্যাংক ইউ।
0: প্রথমেই জানতে চাইব স্যার, কমনওয়েলথ গেমস 2026 কে আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?
1: দেখুন ম্যাডাম, অ্যাকচুয়ালি বলতে গেলে কমনওয়েলথ এটা একটা একটা স্পোর্টস ফেস্টিভ্যাল বলতে পারেন। অ্যাকচুয়ালি যদি ইম্পর্টেন্স এর কথা বলেন,
0: হ্যাঁ,
1: আমাদের জানতে হবে কমনওয়েলথ গেম 2026 যেটা, এটা অ্যাকচুয়াল এখন যেখানে হচ্ছে, এখন হচ্ছে আপনার গ্লাসগো স্কটল্যান্ডে হচ্ছে, ঠিক আছে?
0: হ্যাঁ,
1: কিন্তু এটা এর আগে এখানে হওয়ার কথা ছিল না, এটা ছিল অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছে, আপনার প্রচন্ড কস্ট ইফেক্টিভ করার জন্য, মানে কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছিল, এই জন্য এটাকে পরে ট্রান্সফার করে আপনার গ্লাসগো স্কটল্যান্ডে নিয়ে আসা হয়েছে। তো এই জায়গা গ্লাসগো, মানে এই ব্যাপারটা, মানে এই বার যে কমনওয়েলথ যেখানটায় হচ্ছে, এটা আপনার ম্যাডাম অনেকগুলো রিমার্কেবল জিনিস আমাদের দেখিয়ে দিচ্ছে। রিমার্কেবল জিনিসের মধ্যে প্রথম হচ্ছে হচ্ছে আপনার এই যে প্রতিযোগিতাটা, এটা আপনার ট্যাক্সই ও সাশ্রয়ী, দ্যাট মিন্স কস্ট ইফেক্টিভ মডেলের মধ্যে হচ্ছে। এখানে যেমন আপনার মেডেল ইভেন্ট, অ্যাকচুয়ালি খেলা তো অনেকগুলো ইভেন্ট নিয়ে হয় একটা কম্পিটিশন, এখানে যেমন খেলার ইভেন্ট অলমোস্ট 19 থেকে কমিয়ে, মানে 19 থেকে কমিয়ে এটাকে 11 করা হয়েছে। আর আরো কি হয়েছে এটার মধ্যে, যেমন আপনার যেগুলো, যেমন কোনো অ্যাথলেটিক্স ভিলেজ বলতে, যেমন আপনি অলিম্পিকে দেখবেন বা অন্যান্য কমনওয়েলথে যদি দেখেন।

0: অ্যাথলেটিক্স ভিলেজ বলে একটা জায়গা থাকে, যেখানে কি হয় যারা অ্যাথলেটসরা থাকে ওদের কোচ ম্যানেজার সহ ওরা এখানে থাকে। তো প্রত্যেকবার কি হয় নতুন নতুন বিল্ডিং বানানো হয়। তো এইবার কি হচ্ছে গ্লাসগোতে ওরা নতুন কোনো বিল্ডিং বানাচ্ছে না, ইনস্টেড অফ দিস তারা কি করছে যেমন পুরনো বিল্ডিং বা ইউনিভার্সিটির হাউজিং যেগুলো আছে ওগুলোকে রিনোভেট করে এটার দিয়েই চলছে। দ্যাট মিনস মানে কি যে একটা জিনিস দিয়ে বিভিন্ন রকমের কাজ ওরা ইয়ে করছে, কস্ট ইফেক্টিভ হতে এই কমনওয়েলথটা চলছে।
1: আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে এবারের কমনওয়েলথ গেমসে ভারতের সবচেয়ে বেশি পদকের সম্ভাবনা কোন খেলায় রয়েছে বলে আপনি মনে করেন?
0: দেখুন যদি পদকের কথা বলতে চান, এবার যতগুলো গেমস আছে সবচেয়ে বেশি আমি তো বলবো প্রথম হচ্ছে ওয়েট লিফটিং। ইভেন দো এখন পর্যন্ত আজকে পর্যন্ত যদি আজকে আপনি দেখবেন, আজকে পর্যন্ত ওয়েট লিফটিং এ ইন্ডিয়া গোল্ড পেয়েছে একটি, মীরাবাই চানু আপনারা জানেন,
1: হ্যাঁ
0: সিলভার পেয়েছে চারটে আর ব্রোঞ্জ পেয়েছে একটি, অলমোস্ট ছটা মেডেল আমরা চলে এসেছে ওয়েট লিফটিং থেকে। তারপর যদি আপনি দেখেন, তারপর আছে আমাদের বক্সিং, তারপর বক্সিং এর মধ্যে আমাদের যেমন আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ মানে রাজ্যের লাভলিনা বরদোয়াই, উনি উনি এখন অলমোস্ট সেমিফাইনালে পৌঁছে গেছেন আজকে, ঠিক আছে। এছাড়া যারা আছেন যেমন সচিন আছেন, পারভিন হুডা আছেন, ওদের মানে ওরাও খুব ভালো অ্যাথলিট। আর আমার মনে হয় এবার অলমোস্ট বক্সিং এর দু তিনটে মেডেল তো আমরা আশা করছি, অলমোস্ট গোল্ড তো আমরা আশা করছি ম্যাডাম। আর এছাড়া যেমন আছে আপনার অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স যেটা আছে, আর অ্যাথলেটিক্সে আপনি শুনলে মানে ইয়ে হবেন, অ্যাথলেটিক্সে আমাদের আজকে পর্যন্ত ম্যানস অ্যাথলেটিক্সে তো ইয়ে আছে যেমন রানিং ইভেন্ট, জাম্পিং ইভেন্ট বা মানে ফিল্ড ইভেন্ট যেটা, ওটার মধ্যে জাম্পিং থ্রোয়িং যেগুলো আছে এটার মধ্যে জাম্পে হাই জাম্পে আমাদের একজন সিলভার পেয়েছে অলরেডি, যেমন সার্ভেস বলে একজন আছে ও সিলভার পেয়ে নিয়েছে। আর আমাদের প্যারা অ্যাথলেটিক্স এ ম্যাডাম এখন পর্যন্ত আমাদের দুটো মেডেল চলে এসেছে, একটা গোল্ড এসেছে একটা ব্রোঞ্জ এসেছে। তো অলমোস্ট এইসব গেমস আছে, তাছাড়া আছে আপনার জুডু, যেমন আমাদের বক্সিং নেই তো এইবার আমাদের সবচেয়ে বেশি নজর থাকবে, যেহেতু বক্সিং নেই তো আমাদের এখন সবচেয়ে বেশি নজর থাকছে আপনার জুডোর উপরে। তো এইসব গেমস যেগুলো আছে এগুলো আমাদের এইবারের প্রাইম ফোকাস আর কি ম্যাডাম,
1: আচ্ছা
0: বুঝতে পারছি।
1: স্যার, আজকের দিনে একজন খেলোয়াড় পদক জেতার ক্ষেত্রে তার প্রতিভা, প্রযুক্তি নাকি মানসিক দৃঢ়তা কোনটাই বেশি ভূমিকা রাখে বলে মনে হয়?
0: আজকের দিনে যদি আপনি মানে পদকের কথা বলতে চান, তাহলে দেখুন ফার্স্ট তো আপনি যেমন বলছেন যে প্রতিভা, সেকেন্ড প্রযুক্তি, থার্ড আপনি মানসিক দৃঢ়তার কথা বলছেন, দ্যাট মিন্স মেন্টাল স্টেবিলিটি যেটা বলছেন। দেখুন প্রতিভা যেটা আপনি যেটা ট্যালেন্ট বলুন এটা ইনবিল্ট থাকে সত্যি বলতে, ঠিক আছে ম্যাডাম, ইনবিল্ট মানে আপনি তিনটা কোনোটাই ফেলতে পারবেন। যেমন ট্যালেন্ট, উইদাউট ট্যালেন্ট একটা প্লেয়ারকে ওই পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া কখনোই পসিবল না, ঠিক আছে ম্যাডাম। তো ট্যালেন্ট যেটা হয় ট্যালেন্ট তো আপনি বুঝতে পারবেন যে প্রথম ছোট বেলা থেকে আমরা বা যারাই খেলছেন ওদের বিভিন্ন ট্রেনিং করিয়ে ওদের আস্তে আস্তে ধীরে ধীরে এই ইন্টারন্যাশনাল পর্যন্ত বা মেডেল পোডিয়াম পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এটা অনেক বড় কন্ট্রিবিউটর ফর সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট অর ইউ ক্যান সে কাইন্ড অফ আপনার রেজাল্টের জন্য, ঠিক আছে। তো মেডেল মানে প্রতিভা যেটা, ট্যালেন্ট তো একটা ইয়ে আছেই, আর লাস্ট যেটা হচ্ছে মেন্টাল টাফনেস, ইট ইজ দ্য হিউজ কন্ট্রিবিউটর কাইন্ড অফ। যেমন দেখুন এটা কি হয়, আমরা যারা প্লেয়ার আছি বা যারা প্লেয়ার আছেন কোনো কোনো সময় আজকের দিন হয়তো ভালো খেলতে পারলো না, সচিনও অনেক দিন হয়েছে জিরোতে আউট হয়েছে, তো ওই চাপটাকে সামলানোর জন্য সাপোজ মনে করেন যে আজকে দীপা কর্মকার অলিম্পিকের মতন একটা মেডেল ইভেন্টে ও ইয়ে করছে মানে আজকে খেলছে, হিউজ ক্রাউড চারদিক থেকে, বা আপনি ধরুন যে সাপোজ বিরাট কোহলি বা রোহিত শর্মা ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল লাস্ট ওভার ব্যাটিং করছে, আপনি চিন্তা করুন ওই গ্রাউন্ডটার মধ্যে যত মানুষজন থাকবে চিয়ার আপ করছে, কেউ ইন্ডিয়ার জন্য, কেউ অপোনেন্ট টিমের জন্য, ইভেন আমরা ইন্ডিয়ান যত

0: লোক আছে, সবার একটা আশা। তো এত প্রেশার নিয়ে একটা প্লেয়ারকে ওই জায়গায় ব্যাটিং বা বোলিং করতে হচ্ছে, ঠিক আছে? তো
1: হ্যাঁ
0: মেন্টাল টাফনেসটা অনেকটাই বেশি জরুরি, মানে আমি বলবো। তো অলমোস্ট আপনি যে তিনোটাই বললেন, তিনোটাই মানে ইন্টারলকিং আর কি, মানে কোনটা ছাড়া কোনোটা দিয়েই আপনি মানে উপর উঠতে পারবেন না। তো তিনোটাই খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
1: একটার সাথে একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত।
0: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
1: তো আমরা আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
0: ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমিও চাইবো মানে বাস আপনাদের এই ইয়েগুলো শুনে, আপনাদের যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা শুনে আরো যাতে স্টুডেন্ট বা ফিজিক্যাল এডুকেটর বা স্পোর্টস পার্সন, স্পোর্টস লাভাররা যাতে এগিয়ে আসে, আর আমাদের হোপফুলি নেক্সট অলিম্পিক মেডেল হয়তো আমাদের ত্রিপুরা থেকে আসবে। থ্যাংক ইউ ম্যাম।
1: সেটাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খেলাধুলার সঙ্গে থাকুন। যুববাণীর পক্ষ থেকে ভারতীয় খেলোয়াড়দের জন্য রইল অশেষ শুভকামনা। আমি আরজে সুনেত্রা আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।

ডক্টর অমিত ধরকে তার মূল্যবান সময় ও তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য আন্তরিক ধন্যবাদ, এবং তার সঙ্গে ধন্যবাদ আর যে সুনেত্রাকে এ বিষয়টি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অনুষ্ঠান প্রায় শেষের পথে, তবে যেতে যেতে একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে আজকের এই দিনটি। আজ 31শে জুলাই। আচ্ছা, আমরা কি জানি আজকের এই দিনটি কেন গুরুত্বপূর্ণ? ভারতের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের এই দিনেই 1940 সালের 31শে জুলাই লন্ডনের পেন্টনভিল কারাগারে ফাঁসিতে শহীদ হন স্বাধীনতা সংগ্রামী উধম সিং। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুধু শত শত মানুষের প্রাণই কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল এক তরুণের জীবন। সেই তরুণী ছিলেন উধম সিং। তিনি বিশ্বাস করতেন এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত। দীর্ঘ 21 বছর ধরে তিনি নিজের সেই সংকল্প ধরে রেখেছিলেন। অবশেষে 1940 সালে লন্ডনের ক্যাক্সটন হলে তিনি মাইকেল ও ডায়ারকে গুলি করেন। এরপর তিনি পালানোর চেষ্টা করেননি, বরং নিজের কাজের দায় স্বীকার করে নিয়েছিলেন। আরও একটি বিষয় তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি নিজের নাম রেখেছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ। এই নামের মধ্যেই ছিল ভারতের বহুত্ববাদ, সম্প্রীতি এবং স্বাধীনতার স্বপ্নের এক অনন্য বার্তা। আজ তার শহীদ দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ উধম সিংকে। চলুন তাহলে ওনাকে উৎসর্গ করে একটি গান আমরা শুনবো।

আজকের মতো যুববাণী পর্ব থেকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো নতুন ভাবনা নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। নমস্কার।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেশামুক্ত ভারত এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া গতকাল সংসদে কথা জানিয়েছেন। সংসদে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়েছে। গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়, এর আগে বুধবার লোকসভায় তা পাশ হয়েছিল। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিংয়ের 87তম শহীদ দিবসে আজ দেশজুড়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। পাঞ্জাবের সুনামি তাঁর জন্মস্থানে রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি হরিয়ানার সানৌরেও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের গৃহতালিকাকরণ কার্যক্রম। আগামী 30 আগস্ট পর্যন্ত গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। ভারোত্তোলনে পুরুষদের 110 কেজি বিভাগে লাভপ্রীত সিং রূপো এবং মহিলাদের ডিসকাস থ্রোতে সীমা কালিরমানা ব্রোঞ্জ পদক জয় করেছেন। এর পাশাপাশি আজারবাইজানে হয়ে চলা আন্ডার-17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির নিকিতা শেরওয়াত 57 কেজি বিভাগে রূপো, কামনা বাবাল 49 কেজি বিভাগে ব্রোঞ্জ এবং গরিমা 73 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ট্রেনের সময়সূচির পরিবর্তন। 15650 নারঙ্গী আগরতলা এক্সপ্রেস নারঙ্গী থেকে আজ

রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে ছাড়বে। 15649 আগরতলা নারঙ্গী এক্সপ্রেস আগরতলা থেকে রাত 10:30 নারঙ্গীর উদ্দেশ্যে ছাড়বে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খোয়াই জেলার বাইজেলবাড়ি স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জানান, 2023 সাল থেকে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গোমতী জেলার পালাটানায় গতকাল একটি আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি এদিনই তুলামুড়া বাজারে নির্মিত দ্বিতল কৃষি বাজারের এবং গর্জি কৃষি বাজারে নির্মিত দ্বিতল ভবনেরও উদ্বোধন করেছেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম মধুরান্ততে। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর চম্বালিকা। শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। যে মাটিতে শহীদের রক্ত ঝরে, সেই মাটি একদিন স্বাধীনতার ফুলে ফুলে ভরে ওঠে। আমাদের বলছি তোমায় পর্বের আজকের বিষয় শহীদ স্মরণে। আজ আমরা কোনো একজন ব্যক্তিকে নয়, কোনো একটি যুদ্ধকে নয়, বরং স্মরণ করব সেই সমস্ত পরিচিত ও অপরিচিত বীর সন্তানদের, যাদের আত্মত্যাগেই নির্মিত হয়েছে আমাদের আজকের পৃথিবী, আমাদের আজকের স্বাধীন অস্তিত্ব। শ্রোতা বন্ধুরা, আমার সঙ্গে কথা বলতে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। ইতিহাসের প্রতিটি সভ্যতার পেছনে রয়েছে কিছু নিঃশব্দ আত্মত্যাগের গল্প। এমনই কিছু গল্প নিয়ে আজকের বলছি তোমায় পর্ব। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, দেখব কে রয়েছেন। হ্যালো।
1: হ্যালো, আমি আরালিয়াতে কৃষ্ণদেব নাথ।
0: হ্যাঁ বলুন।
1: শহীদের স্মৃতিচারণ নিয়ে কথা বলছেন না?
0: হ্যাঁ।
1: আজ আমরা সুখ শান্তিতে বসবাস করছি, সেই শহীদ বীর সন্তানদের আত্মবলিদানের কারণে।
0: একদমই তাই।
1: এই আত্মবলিদানের কারণে আমরা শান্তিতে ঘুমোতে পারছি, শান্তিতে খেতে পারছি, শান্তিতে চলতে পারছি। বীর সন্তান ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, যে অমর সন্তান, তাদের জন্যই আমরা এই পৃথিবীতে খুব শান্তিতে বসবাস করতে পারছি। ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। সত্যি, যাদের জন্য আজ আমরা ভালোভাবে থাকতে পারছি, নির্ভয়ে থাকতে পারছি, তারাই আমাদের দেশের বীর সন্তানরা। হ্যালো,
2: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
2: হ্যাঁ, আমি বিশ্বজিৎ একটু বলে দিই।
0: বলুন।
2: ঘটনা হচ্ছে কি, বিষয়টা তো দরকার আছে, আর কয়দিন পরেই স্বাধীনতা দিবস, আমরা তো স্মরণ এখনই করবো, এই তো উপযুক্ত সময়। দেখুন, শহীদ কারা হয়ে প্রাণ তো অনেকেই দিতে পারে, প্রাণ দেখুন আজকাল তো প্রাণ দিতে হয় না, প্রাণ কেড়েও নিচ্ছে অনেকে, কিন্তু স্বাধীনতা আন্দোলনের সেই দেশ মাতৃকার প্লাবনের কথা আপনি চিন্তা করুন, দেশ প্রেমের কথা আপনি চিন্তা করুন, বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের সাথে সাথে ঘর থেকে নির্বিঘ্নে বেরিয়ে আসছে। ম্যাডাম, একটা কথা আপনাকে বলি, আজকে উধম সিং এর কথা আলোচিত হচ্ছে, নিশ্চয়ই একটা স্মরণীয় ব্যক্তি আমাদের শহীদ উধম সিং এর কথা আমরা গর্ব করে বলবো, এটাই তো কথা। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে ব্যক্তি নিজের ভিতরে 21 বৎসর মনের ভিতরে সংকল্পটাকে দৃঢ় প্রতিজ্ঞ ভাবে রেখেছিলেন, আপনি চিন্তা করে দেখুন, স্বাধীনতার স্বপ্ন কিন্তু একদিনে আসেনি,
0: সেটাই
2: দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফল কিন্তু সেটা।

0: যদিও আমাদের আজকে বলতে হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, রক্ত দাও আমি স্বাধীনতা দেব। তাহলে দেখুন লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, ইতিহাসে কিন্তু সবার নাম উল্লেখ নেই ম্যাডাম। আপনি চিন্তা করে দেখবেন যারা নেতৃত্ব দিয়েছে, বিপ্লবী বাঘাযতীন, আপনি ভগবৎ সিং এর কথা আপনি চিন্তা করে দেখুন, এরা তাজা তরুণ রক্ত। বিনয় বাদল দীনেশ, তিনজনই তো বন্ধু, সমসাময়িক বন্ধু, ঝাঁপিয়ে পড়েছে। অস্ত্রাগার লুণ্ঠনে আপনার যে নেতৃত্ব দিয়েছে সেখানে এদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে দেশকে স্বাধীনতা আনন্দ দেওয়া, মানুষকে বাঁচার স্বাধীনতা দেওয়া। কিন্তু একজন কি দুজন হয়তো বা নেতৃত্ব দিতে পারে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনি আপনি দেখুন না, ইতিহাসের কথাই দেখুন, আমাদের মাতঙ্গিনী হাজরার কথাই বলুন, স্বাধীনতার পতাকা ধরে রেখেছে, গুলি খেয়ে মারা গেছে, তারপরও ছাড়ছে না, জানে মেরে ফেলবে, তারপরও স্বাধীনতার পতাকা উনি ছাড়েননি। ইতিহাস কিন্তু তার সাক্ষী আছে। হ্যাঁ, আমাদের বাপুজি চেয়েছিলেন যে আমরা করেঙ্গে ইয়ে মারেঙ্গে, হ্যাঁ করব, লড়াই করব, আমরা সহিংস হব না, অহিংস আন্দোলনের নেতৃত্ব দেব। আপনি চিন্তা করতে পারেন ম্যাডাম এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা? আপনি কয়জনের নাম বলতে পারবেন? আমরা কতজনের নাম বলতে পারবো যেখানে শহীদ হয়েছে নির্বিচারে গুলিতে, রায়সের গুলিতে? আপনি বলুন না। আসলে বিষয়টা হচ্ছে কি, শহীদ সবাই আজকে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে, যে কোনো এখনো কিন্তু ভালো কাজ করার মতো, আপনি কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছে তাকে শহীদ নয়, আমরা তাকে শহীদের আসনে বসিয়ে মর্যাদা দিচ্ছি না? আমাদের দুই সেনানীরা আজকে আন্তর্জাতিক সীমান্ত বলুন, ভারতবর্ষের যে সীমান্তগুলি আন্তঃবাণিজ্য সীমান্তগুলি রক্ষা করছে না?
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, কথা বলছিলাম, খুব ভালো লাগলো। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের বিষয় শহীদ স্মরণে, ভারতের বীর শহীদ উধাম সিং এর আজ শহীদান দিবস, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের বলছি তোমায় পর্ব। আর একজন বন্ধু রয়েছেন, হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি স্বাধীনতা সংগ্রামীর ছেলে, আমার বাবা 7 বছর জেলে ছিলেন পাঞ্জাবের লাহোর, লাহোর আর মুলতান ইত্যাদি জেলে, তারপর আলিপুরে, আলিপুরে। আমরা কাজেই স্বাধীনতা সংগ্রামের যে বীর শহীদ আজকে তাদের আত্মবলিদান দিবসে আমি তাদের প্রণাম জানাই, সবাইকেই প্রণাম জানাই, এবং যারা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন এখনো, তাদেরও আমি প্রণাম জানাই।
1: আপনার নামটা?
2: জগদীশ চক্রবর্তী।
1: আর আপনার পিতার নাম?
2: আপনাকে প্রণাম।
1: আপনার পিতার নাম?
2: আমার বাবার নাম স্বর্গীয় জগৎবন্ধু চক্রবর্তী।
1: জগৎবন্ধু চক্রবর্তী, আজ বলছি তোমায় পর্বের এই আসর থেকে আপনার পিতার উদ্দেশ্যে আমাদের আন্তরিক শ্রদ্ধা রইল,
2: প্রণাম।
1: অনেক ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো কথা বলে, সঙ্গে থাকবেন। দেখুন আমাদের রেডিও আমাদের কত মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কত অজানা গল্প আমাদের জানিয়ে দেয় বলুন। আজকের বলছি তোমায় পর্বে এই বিষয়টা না থাকলে বোধ হয় জানতেই পারতাম না আমাদের কোনো একজন শ্রোতা বন্ধু স্বাধীনতা সংগ্রামীর সন্তান। খুব ভালো লাগলো কথা বলে। হ্যালো, শুভ সকাল বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো,
1: শুভ সকাল,
3: আমি আনন্দনগর থেকে জয়কুমার বলছিলাম ম্যাম।
1: জয়কুমার বাবু, আপনি গতকাল রাতে ফোন করেছিলেন আজ রাতে অনুষ্ঠানে, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে আমাদের জানাতে পারেন আপনার অনুভূতি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হোয়াটসঅ্যাপে আমাদের একটি মেসেজ এসছে, মেসেজ পাঠিয়েছেন এডিনগর থেকে পৃথ্বীশ আচার্য, মুক্তির আলো রচনা পৃথ্বীশ আচার্য।

অন্যায়ভাবে ইংরেজ দখল করল মায়ের ভিটে। ভেবেছিল ভারতবাসী চিরদিনই নিঃশব্দ মিঠে, কিন্তু জেগে উঠল বাঘাযতীনের বজ্র কণ্ঠস্বর। স্বদেশীরা গড়ল বিপ্লবী দল, ধ্বনিত হল রণহর্ষ। মাতৃশৃঙ্খল ভাঙার নিল শপথ প্রতিটি সাহসী প্রাণ। রণকৌশল বাঁধল এক একটা বীর সন্তানের জ্ঞান। বন্দে মাতরম মন্ত্রে জ্বলে উঠল আগুনের ফুলকি। নারী পুরুষ এক কাতারে গড়ল প্রতিরোধের দুলকি। নেতাজিকে পাশে পেয়ে বৃদ্ধি

বিশ্বাস সুরক্ষা দিলেন বিপ্লবীদের রথ। ইংরেজ ভারত ছাড়ো গান্ধীজির আহ্বানে ভারতবাসী গর্জে উঠল স্বাধীনতার জয়গানে। মাস্টারদার দলে দেখা মিলল অস্ত্রধারী তেজ, প্রতিটি বিপ্লবী যেন একটি জ্যোতির্ময়ী বাজ। গুড়িয়ে দেবে ইংরেজ সাম্রাজ্য রণহুঙ্কারে, কৃষকেরাও জেগে উঠল নীল বিদ্রোহে। নীলকুঠির আগুনে জ্বলল শত বছরের শাসন, ভিক্ষায় নয়, লড়াই করে জয় করব স্বাধীনতা ধন। অবশেষে ছেড়ে গেল শৃঙ্খল, মুক্তির আলোয় রাঙালো ধরণীতল, মেটালো অপশাসন শত শত জন। তোমারই তরে মা এই জীবন যৌবন। লিখে পাঠিয়েছেন পৃথ্বীশ আচার্য। অপূর্ব একটি কবিতা পেলাম আমরা শ্রোতা বন্ধুর কাছ থেকে। অনেক ধন্যবাদ বন্ধু, এভাবেই আরও লিখতে থাকুন এবং আমাদের পাঠাতে থাকুন। ইতিহাসের প্রতিটি সভ্যতার পেছনে রয়েছে কিছু নিঃশব্দ আত্মত্যাগের গল্প। এমন কিছু মানুষ যারা কখনো আলো খোঁজেননি, করতালির প্রত্যাশা করেননি, পুরস্কারের স্বপ্ন দেখেননি। তারা শুধু বিশ্বাস করেছিলেন একটি জাতি যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, আর সেই বিশ্বাসের মূল্য তারা দিয়েছেন নিজেদের জীবন দিয়ে। শহীদ, এই শব্দটি উচ্চারণ করলেই যেন বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। এই একটি শব্দের মধ্যে রয়েছে সাহস, ভালোবাসা, আত্মত্যাগ, বেদনা, গৌরব এবং অমরত্ব। শহীদ হওয়া মানে কেবল মৃত্যুবরণ করা নয়, শহীদ হওয়া মানে এমন এক আদর্শকে বেছে নেওয়া যার কাছে নিজের জীবনও ক্ষুদ্র হয়ে যায়, যে মানুষটি জানেন সামনে মৃত্যু অপেক্ষা করছে তবু পিছু হটেন না, তিনিই শহীদ। আমরা যখন স্বাধীনতার কথা বলি তখন হয়তো জাতীয় পতাকার দিকে তাকিয়ে গর্ব অনুভব করি, জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে বুক ভরে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখি এই পতাকার প্রতিটি রঙের পেছনে কত রক্তের ইতিহাস লুকিয়ে আছে? কত মা তার সন্তানকে হারিয়েছেন, কত স্ত্রী তার সঙ্গীকে, কত শিশু তার বাবাকে। স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক অর্জন নয়, এটি লক্ষ লক্ষ মানুষের চোখের জল, অগণিত ত্যাগ আর অসীম সাহসের ফসল। শ্রোতা বন্ধুরা, আজ বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি শহীদ স্মরণে, এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়টি নিয়ে যারা আমার সঙ্গে কথা বলতে চান আপনারা ফোন করতে পারেন, ডায়াল করতে পারেন আমাদের স্টুডিও নম্বর 03-8-1-232-6253। অথবা যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, আজ বলছি তোমায় পর্বে তো কথা বলা সম্ভব হবে না, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের মেসেজ আমাদের পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965।

পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যে দেশ আত্মত্যাগ ছাড়া স্বাধীন হয়েছে। কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো ফাঁসির মঞ্চে, কখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, আবার কখনো নির্বাক প্রতিবাদের মধ্য দিয়ে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে, আর উৎসর্গ করেছে একটি স্বপ্নের জন্য। সেই স্বপ্ন একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ এবং মানবিক সমাজ। শহীদদের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। তারা কখনো ব্যক্তিগত সুখকে বড় করে দেখেননি। তাদের কাছে নিজের পরিবারও ছিল প্রিয়, নিজের জীবনও ছিল মূল্যবান। তবুও যখনই দেশের সম্মান, মানুষের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতার প্রশ্ন এসেছে, তখন তারা দ্বিধা করেননি। কারণ তারা জানতেন, একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একটি আদর্শ কখনো মরে না। কথা বলবো আপনাদের সঙ্গে, তবে এই মুহূর্তে চলুন একটা গান শুনি। অবশ্যই দেশাত্মবোধক একটি গান। গানটি শুনে আবারও ফিরছি, কথা বলবো আপনাদের সঙ্গে।

0: একটা ছোট্ট গান বিরতির পর আবারও ফিরে এলাম। আজকের বলছি তোমায় পর্ব সেজে উঠেছে শহীদ স্মরণে বিষয় নিয়ে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এক বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের মেসেজ রেকর্ড করে পাঠিয়েছেন। শুনি বন্ধু কি বলছেন।
1: এই শত শত বীর বীর পুরুষদের আমরা আমরা ভারত সবাই ভারতবাসী শত শত কোটি নমস্কার জানাই। এই মাস বিশেষ আমাদের ভারত স্বাধীন হওয়া পরিবর্তে সুন্দরভাবে দিন যাপন করছি আমরা। তার জন্য আমরা ভারতবাসী যেমন ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মহাত্মা গান্ধীদেরকে আমরা সবাই স্মরণ করি, শতকোটি নমস্কার জানাই।
0: মেসেজটি পাঠিয়েছেন জয়কুমার বাবু, অনেক ধন্যবাদ। আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি শহীদ উধাম সিংয়ের শহীদান দিবসকে কেন্দ্র করে, শহীদ স্মরণে এই বিষয়টি নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। এই ভয় শূন্যতার শিক্ষা আমরা সবচেয়ে বেশি পাই শহীদদের জীবন থেকে। তারা ভয়কে জয় করেছিলেন, মৃত্যুকে পরাজিত করেছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন শরীরের মৃত্যু হতে পারে কিন্তু সত্য ন্যায় এবং স্বাধীনতার কোনো মৃত্যু হয় না। ইতিহাসের পাতা খুললেই আমরা দেখি যুগে যুগে এমন অসংখ্য মানুষ জন্মেছেন যারা নিজেদের অস্তিত্বের চেয়ে বড় করে দেখেছেন মানুষের মুক্তিকে। কেউ তরবারি হাতে যুদ্ধ করেছেন, কেউ কলম দিয়ে প্রতিবাদ করেছেন, কেউ মৃত্যুকে আলিঙ্গন করে অত্যাচারের বিরুদ্ধে শেষ বার্তাটি দিয়ে গেছেন। তাদের প্রত্যেকের পথ আলাদা ছিল কিন্তু লক্ষ্য ছিল একটাই, স্বাধীনতা ন্যায় এবং মানব মর্যাদা। আমরা প্রায়ই শহীদদের নাম উচ্চারণ করি বিশেষ কিছু দিনে, তাদের প্রতিকৃতিতে মালা দিই, মোমবাতি জ্বালাই, সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাই, কিন্তু শহীদদের প্রকৃত সম্মান কি কেবল এটুকুই? না, তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা তখনই প্রকাশ পায় যখন আমরা তাদের আদর্শকে নিজের জীবনে ধারণ করি, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখি, যখন সততাকে বেছে নিই, যখন বিভেদের বদলে ঐক্যের কথা বলি, যখন মানুষকে মানুষ হিসেবে সম্মান করি। একটি জাতির শক্তি কেবল তার অস্ত্রে নয়, একটি জাতির শক্তি তার স্মৃতিতে। যে জাতি তার শহীদদের ভুলে যায় সে জাতি নিজের ইতিহাসকেই হারিয়ে ফেলে, আর যে জাতি শহীদদের স্মরণ করে, তাদের আদর্শকে ধারণ করে, সেই জাতি কখনো পরাজিত হয় না।

0: বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো
1: হ্যালো
2: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো
0: হ্যালো,
2: রামনগর থেকে সুশীল নাথ বলছি।
0: সুশীল বাবু, আপনি গতকাল আজ রাতে পর্বে ফোন করেছিলেন।
2: আচ্ছা,
0: হ্যাঁ, তো আজ বলছি তোমায় পর্বে সরাসরি ফোনে কথা বলতে পারছি না, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার মেসেজটি ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের সঙ্গে থাকবেন বন্ধু।
2: ঠিক আছে, আমি নতুন শ্রোতা, বুঝতে পারিনি আর কি।
0: আচ্ছা আচ্ছা, আমাদের

একটি নিয়ম সম্পর্কে আপনাকে জানিয়ে দিই, আমাদের আজকের বলছি তোমায় পর্বে যদি কোনো শ্রোতা বন্ধু ফোন করেন, তার ফোনটি আজকের আজ রাতে পর্বে আবার নেওয়া হয় না, আবার পরের দিন বলছি তোমায় পর্বে ফোন করতে পারবেন, অর্থাৎ একই দিনে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় না। সঙ্গে থাকুন, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে আপনার বার্তাটুকু পাঠাতে পারেন। ধন্যবাদ। আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, নতুন নতুন সাফল্য অর্জন করছি, কিন্তু এই অগ্রগতির মাঝেও আমাদের মনে রাখতে হবে আমাদের এই পথ চলার ভিত্তি তৈরি হয়েছে তাদের রক্তের ওপর দাঁড়িয়ে। তাই উন্নয়নের সঙ্গে সঙ্গে ইতিহাসকেও বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। শহীদদের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তারা নিজেদের জন্য কিছু চাননি, তারা চেয়েছিলেন ভবিষ্যতের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। তারা চেয়েছিলেন এমন এক পৃথিবী যেখানে অন্যায়ের বিরুদ্ধে মানুষ মাথা তুলে দাঁড়াবে, যেখানে মানুষের পরিচয় হবে তার মানবিকতা। আজকের এই শহীদ স্মরণে বিষয়ের বলছি তোমায় পর্ব অনুষ্ঠানে আমরা তাই শুধু অতীতকে স্মরণ করছি না, আমরা নিজেদেরও প্রশ্ন করছি, আমরা কি সেই আত্মত্যাগের মর্যাদা রাখতে পেরেছি? আমরা কি আমাদের সমাজকে আরও সুন্দর, আরও মানবিক, আরও ন্যায়ভিত্তিক করে তুলতে পেরেছি? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

শহীদদের রক্তে লেখা ইতিহাস কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু আত্মত্যাগের গল্প চিরকাল নতুন থাকে। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, না। শ্রোতা বন্ধুরা, আপনারা যখনই ফোন করবেন, একটা অনুরোধ, আপনাদের রেডিও সেটটিকে দয়া করে মিউট করে দেবেন, নয়তো কিন্তু কথা বলা যায় না। প্রতিটি প্রজন্মেরই প্রয়োজন সাহসের, সততার এবং দেশপ্রেমের, আর এই তিনটি শিক্ষার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ আমাদের শহীদেরা। তাদের স্মৃতির সামনে আজ আমরা মাথা নত করি, গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব পরিচিত ও অপরিচিত বীরদের, যাদের আত্মত্যাগে আমরা আজ স্বাধীন, আমরা আজ গর্বিত, আমরা আজ মাথা উঁচু করে বলতে পারি এই দেশ আমাদের। ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখি একটি জাতির আত্মপরিচয় গড়ে ওঠে তার সংগ্রামের মধ্য দিয়ে, আর সেই সংগ্রামের প্রতিটি অধ্যায়ে জ্বলজ্বল করে কিছু অমর নাম। কেউ ছিলেন অগ্নিযুগের বিপ্লবী, কেউ অহিংস আন্দোলনের সৈনিক, কেউ সীমান্তে দেশের রক্ষা কবচ, আবার কেউ নিজের পরিচয়টুকুও ইতিহাসের কাছে রেখে যেতে পারেননি। তবু তাদের সকলের পরিচয় একটাই, তারা শহীদ, তারা জাতির গর্ব। ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল রাজনৈতিক লড়াই ছিল না, এটি ছিল আত্মমর্যাদা ফিরে পাওয়ার সংগ্রাম। এমন এক সংগ্রাম যেখানে তরুণেরা হেসে ফাঁসির দড়ি গলায় পড়েছেন, মায়েরা সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছেন, আর অসংখ্য পরিবার ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে জাতির ভবিষ্যৎকে বেছে নিয়েছে। ক্ষুদিরাম বসু যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসছিলেন, তখন তার বয়স মাত্র 18। সেই হাসি ছিল ভয়কে জয় করার হাসি। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসির মঞ্চে উচ্চারিত ইনকালাব জিন্দাবাদ আজও স্বাধীনতার ইতিহাসে প্রতিধ্বনিত হয়। প্রফুল্ল চাকী,

সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ মাতুঙ্গিরি হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, উধাম সিং, প্রতিটি নাম যেন এক একটি দীপশিখা যা আজও আমাদের দেখায় পথ। তবে ইতিহাসের সব শহীদদের নাম আমরা জানি না, অনেকেই আছেন যাদের পরিচয় সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে। কোনো স্মৃতিসৌধ তাদের নাম, স্মৃতিসৌধে তাদের নাম নেই, কোনো বইয়ের পাতায় তাদের গল্প লেখা নেই, কিন্তু দেশের স্বাধীনতার ভিত্তি গড়ে উঠেছে তাদের নীরব আত্মত্যাগের উপর। তারা ইতিহাসের অদৃশ্য নায়ক। শহীদদের জীবন আমাদের শেখায় প্রকৃত সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে সঙ্গে নিয়েই সত্যের পথে এগিয়ে চলা। তারা জানতেন তাদের পরিণতি কী হতে পারে, তবু তারা পিছিয়ে যাননি, কারণ তাদের কাছে দেশ মানে ছিল কেবল একটি ভূখণ্ড নয়, দেশ মানে ছিল মানুষের সম্মান, মানুষের অধিকার, মানুষের ভবিষ্যৎ। আজ স্বাধীনতার বহু বছর পরেও শহীদদের আত্মত্যাগ আমাদের কাছে সমান প্রাসঙ্গিক, কারণ স্বাধীনতা শুধু অর্জন করলেই শেষ হয় না, তাকে প্রতিদিন রক্ষা করতে হয়। সীমান্তে দাঁড়িয়ে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জওয়ানরা সেই দায়িত্ব পালন করছেন। প্রচণ্ড ঠান্ডা, তীব্র গরম, দুর্গম পাহাড় কিংবা উত্তাল সমুদ্র, সব প্রতিকূলতার মধ্যেও তারা দেশের নিরাপত্তাকে সর্বাগ্রে রাখেন। কত সৈনিক আছেন যারা উৎসবের দিনে পরিবারের কাছে ফিরতে পারেন না, সন্তানের জন্মদিন, বাবা মায়ের অসুস্থতা, সংসারের হাজারো প্রয়োজন, সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা দেশের দায়িত্ব পালন করেন। আবার অনেকেই আর কোনোদিন ঘরে ফেরেন না, তাদের জন্য কাঁধে একটি পরিবার, কিন্তু গর্ব করে একটা গোটা দেশ। শহীদ মানে শুধু অতীতের বিপ্লবী নন, আজও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া প্রতিটি সেনা সদস্য, প্রতিটি নিরাপত্তারক্ষী, প্রতিটি সাহসী যোদ্ধাও আমাদের শ্রদ্ধার পাত্র। তাদের আত্মত্যাগ প্রমাণ করে দেশপ্রেম কোনো নির্দিষ্ট সময়ের বিষয় নয়, এটি এক চিরন্তন অঙ্গীকার। শ্রোতা বন্ধুরা, আজ বলছি তোমায় পর্বে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অম্বালিকা, কথা বলছি শহীদ স্মরণে এই বিষয় নিয়ে। আপনারা যারা কথা বলতে চান আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 03812326253, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965 এই নম্বরে।

0: আমরা প্রায়ই বলি দেশকে ভালোবাসি, কিন্তু দেশকে ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়, এটি দায়িত্বেরও বিষয়। দেশের আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো, পরিবেশ রক্ষা করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, এসবও দেশপ্রেমেরই অংশ। শহীদদের জীবন আমাদের এই দায়িত্ববোধের কথাই মনে করিয়ে দেয়। আজকের তরুণ সমাজের হাতে ভবিষ্যতের ভারত। তাদের কাছে শহীদদের জীবন শুধু পরীক্ষার বিষয় না হয়ে অনুপ্রেরণার বিষয় হোক। তারা যেন বুঝতে শেখে, বড় হওয়া মানে শুধু সাফল্য অর্জন নয়, বড় হওয়া মানে সমাজের জন্য কিছু করা, মানুষের পাশে দাঁড়ানো এবং সত্যের পক্ষে থাকা। কোনো জাতি তখনই মহৎ হয়ে ওঠে যখন সে তার শহীদদের শুধু স্মরণ করে না, তাদের স্বপ্নকেও বাঁচিয়ে রাখে। সেই স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক সমাজের, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, ভেদাভেদ নয়, ঐক্য হবে সবচেয়ে বড় শক্তি। হ্যালো, হ্যাঁ বলুন।
1: শহীদ স্মরণে আজকের বিষয়। আমি প্রথমে আমাদের দেশের যারা শহীদ হয়েছেন স্বাধীনতা

0: সংগ্রামী স্বাধীনতাকে আনতে গিয়ে তাদের আমি প্রথমে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। এই স্বাধীনতার জন্য পরিচিত অপরিচিত অসংখ্য সহিংস আন্দোলন অহিংস আন্দোলন হয়েছে, তো উনাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। এটা শুধু কি বলবো, এটা মানে আর এই কৃতজ্ঞতা আমরা যতদিন বেঁচে আছি আমরা ততদিনই আমরা কৃতজ্ঞ আছি। তো এখানে উল্লেখযোগ্য তো আছে আমাদের ক্ষুদিরাম, আমরা জানি মাত্র 18 বছর বয়সে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির কাছে গিয়েছেন আমাদের মহাত্মা গান্ধী। যাই হোক, 1970 নাগাদ তৎকালীন সরকার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জন্য একটা পেনশন চালু করার উদ্যোগ নিয়েছেন, এটা পরবর্তী সময়ে আরো 2-1 বছর পর থেকে হয়েছে। এখানে একটু নিজের ব্যক্তিগত কথাও বলছি যে আমার বাবা সেটা নেননি, বাবা তখন চট্টগ্রামে ছিলেন স্বাধীনতার সময় 47-এ, আমাদের বাড়ি চট্টগ্রামে, আমার পূর্বপুরুষরা এখনো আমাদের বাড়িতে চট্টগ্রামেই আছে।
1: আচ্ছা,
0: বাবা নেননি তখন, বাবা ত্রিপুরাতে 70 ইংরেজি নাগাদ যখন কাগজপত্র চাওয়া হচ্ছে আমরা তখন অবুঝেই, আমার একেবারেই শিশু। পরবর্তী সময় বাবার কাছ থেকে বা বাবার সঙ্গী সাথী যারা ছিল তারা বলেছে যে বাবাকে বলেছিল যে আপনি কাগজপত্র দেন, বা তখন সবার কাছে কাগজপত্র ছিল না, ওই সার্কেলে আমিও তোমাকে চিনি তুমি আমাকে চিনি এরকম কয়েকজন, একজন আরেকজনের না বলতো এইভাবে, বাবা কিন্তু সেটা নেননি। পরবর্তী সময় আমরা যখন বড় হয়েছি বাবাকে যখন বললাম যে এটা শুধু পাওয়ার জন্য নয়, এটা পরবর্তী সময়ে দেখা গেছে এটা থাকলে একটা রেকর্ড থাকলে ভালো হতো, বাবা বলেছেন না আমরা যা করেছি আমরা নিঃস্বার্থভাবে করেছি। এই আর কি বললাম যে পরিচিত অপরিচিত অসংখ্য যারা নিঃস্বার্থভাবে করেছেন। যাই হোক, আজকের দিনে আমি আবার পুনরায় সকলের প্রতি আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। সংক্ষেপে এটুকুই শেয়ার করলাম,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আরও একজন বন্ধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের ভয়েস মেসেজ পাঠিয়েছেন। শুক্লা দেবী ভয়েস মেসেজ পাঠিয়েছেন, কী পাঠিয়েছেন শুনি চলুন।
2: নমস্কার, শুভ সকাল, আমি শুক্লা বলছি। আসলে বেশ কিছুদিন ধরে আমি অনুষ্ঠান শুনতে পাচ্ছি না ঠিকঠাক, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। আমি তো অ্যাপে শুনি, অ্যাপে আমার ডিভাইসটাতে ডিস্টার্ব হচ্ছে, অন্যদের হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না। তো আজকে একটু একটু শুনছি, সেই অনুযায়ী আমি আমার একটু মতামত প্রকাশ করার চেষ্টা করছি। স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে সম্ভবত আলোচনা হচ্ছে, তো আজকে যার উপলক্ষে আলোচনা হচ্ছে ওনাকে আমার অসংখ্য প্রণাম জানাই। স্বাধীনতা সংগ্রামী বলতেই আমরা তাদের, আমাদের মাথা তাদের প্রতি নত হয়ে আসে। তো যে যেভাবেই মানে সেই কাজে অংশগ্রহণ করেছেন, অনেকে তাদের অহিংসার মাধ্যমে অংশগ্রহণ করেছেন, দেশকে স্বাধীন করার জন্যে লড়াই করেছেন, অনেকে তাদের কি বলি যে তাদের চিন্তাভাবনা ছিল হয়তোবা সহিংসার মাধ্যমে দেশকে আমরা স্বাধীন করব, কিন্তু উদ্দেশ্য সবার একটাই ছিল, আমরা দেশ মাতাকে শৃঙ্খল মুক্ত করব, পরাধীনতা থেকে আমরা দেশকে মুক্ত করব। সেই জন্যে অনেকেই তাদের আত্মবলিদান দিয়েছেন, অনেকে বা আত্মবলিদান হয়তো তাদের দিতে হয়নি, কিন্তু জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য আশা আকাঙ্ক্ষা সব কিছু ত্যাগ করেই ওনারা দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তো প্রত্যেককেই নাম বলে তো শেষ করা যাবে না, সে যদি আমি গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষ, সূর্য সেন, মাস্টারদা থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ ভগৎ সিং, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা,

0: সবার নাম যদি বলি, নামে নাম বলে শেষ করা যাবে না। তো অসংখ্য অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা আত্মবলিদান দিয়েছেন, জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যখন দেখি কোনো না কোনো কারণে কেউ কোনো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, তার প্রতি আঙুল তুলছে, তখন ইচ্ছে করে সেই আঙুলটা কেটে দিতে, সত্যিকার অর্থে যে আমরা এখন যেই দেশে দাঁড়িয়ে আছি, যেই মাটিতে দাঁড়িয়ে আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আমরা কথাগুলো বলছি এবং তাদের দিকে আমাদের আঙুলটা তুলছি, আমরা তাদের সম্বন্ধে কতটা জানি, কতটা আমরা দেখেছি তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলবো যে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাক। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যাতে শিখাতে পারি যে তারা প্রত্যেকে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের আত্ম বলিদান দিয়েছেন বা জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়াস ওনারা ত্যাগ করেছেন, যেটা আমরা আজকের দিনে এসে ভোগ করছি, আমরা স্বাধীন বলে দাবি করছি, সেই স্বাধীনতার সূর্যটা আমাদের হাতে এনে দিয়েছেন কিন্তু ওনারা। ওনাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাই, ওনাদের প্রতি যাতে আমাদের শ্রদ্ধা অটুট থাকে, সেই শিক্ষাটা যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিখাতে পারি।
1: অনেক ধন্যবাদ শুক্লা দেবী, খুব সুন্দর বললেন আপনি। আজকের বলছি তোমায় পর্ব আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শহীদেরা চলে যান, কিন্তু তাঁদের আদর্শ কখনো চলে যায় না। তাঁদের পদচিহ্ন সময়ের বুকে অমলিন থেকে যায়। নতুন প্রজন্ম সেই পদচিহ্ন অনুসরণ করেই খুঁজে পায় নিজের পথ। তাই আজ আবারও মাথা নত করি সকল শহীদের স্মৃতির সামনে। তাঁদের আত্মত্যাগ আমাদের বিবেককে জাগিয়ে রাখুক, আমাদের হৃদয়ে দেশপ্রেমের দীপ জ্বালিয়ে রাখুক, আর আমাদের প্রতিটি কাজ হোক তাঁদের প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি। আজকের বলছি তোমায় পর্ব এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই ফিরছি আজকের তুমি অনন্যা নিয়ে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার আরও একবার 101.6 মেগাহার্টজ এফএম মজরান্ততে। আর আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছে আমি অম্বালিকা। শুরু করছি আজকের তুমি অনন্যা। কিছু শিল্পী সময়ের সঙ্গে জনপ্রিয় হন, আর কিছু শিল্পী সময়কে অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে ওঠেন। শাবানা আজমি সেই দ্বিতীয় শ্রেণীর শিল্পী। তার নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় সংযত অভিনয়ের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, মানবিক মূল্যবোধ এবং শিল্পের প্রতি অবিচল নিষ্ঠার এক অনন্য প্রতিচ্ছবি। 18 সেপ্টেম্বর 1950 হায়দ্রাবাদের এক প্রগতিশীল মুসলিম পরিবারে জন্ম নেন শাবানা আজমি। তার বাবা প্রখ্যাত উর্দু কবি কাইফি আজমি ছিলেন প্রগতিশীল লেখক আন্দোলনের অন্যতম মুখ। তার কবিতায় যেমন ছিল শ্রমজীবী মানুষের কথা, তেমনি ছিল সাম্যের স্বপ্ন। অন্যদিকে তার মা শওকত আজমি ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটি এর সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট নাট্যাভিনেত্রী। ফলে শিল্প, সাহিত্য, রাজনীতি ও সমাজ চিন্তা, এই চারটি ধারাই শাবানার শৈশবকে গড়ে তুলেছিল। একটি সাক্ষাৎকারে শাবানা বলেছিলেন, আমাদের বাড়িতে শিল্প মানে শুধু সৌন্দর্য নয়, শিল্প মানে সমাজের প্রতি দায়িত্ব। এই শিক্ষা তিনি সারা জীবন বহন করেছেন। আজকের তুমি অনন্যা পর্ব রয়েছে তাঁকে ঘিরেই। আসুন শুনি তার অভিনীত ছবি থেকে একটি গান। শুরু হোক তার গানই, আজকের তুমি অনন্যার সফর।

মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে শাবানা আজমি ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII পুনে। সেখান থেকে অভিনয়ের স্বর্ণপদক অর্জন করেন। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা তার অভিনয়কে শুধুই দক্ষ করেনি, চরিত্র বিশ্লেষণের এক গভীর দৃষ্টিভঙ্গিও দিয়েছিল। 1974 সালে পরিচালক শ্যাম বেনেগালের অঙ্কুর ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। ছবিতে লক্ষ্মী নামের এক গ্রামীণ নারীর চরিত্রে তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রে বাস্তববাদী অভিনয়ের এক নতুন দিগন্ত খুলে দেয়। প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা আজও বিরল কৃতিত্ব। এরপর শুরু হয় এক সোনালী অধ্যায়। 70 ও 80 দশকে ভারতীয় প্যারালাল সিনেমা বা সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালানি, সত্যজিৎ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষ, সাই পরাঞ্জপে, এমন বহু গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। 1982 সালের আর্থ চলচ্চিত্রে তার অভিনয় ভারতীয় সিনেমায় নারীর আত্মমর্যাদার এক মাইল ফলক। একজন প্রতারিত স্ত্রী, যে নিজের সম্মান নিয়ে নতুন জীবন শুরু করতে পারে, এই বার্তা সে সময় সমাজে গভীর আলোড়ন তুলেছিল। 1983 সালের মাসুম ছবিতে তিনি এক সংবেদনশীল মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি আজও ভারতীয় পারিবারিক চলচ্চিত্রের অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 1996 সালে দীপা মেহতা পরিচালিত ফায়ার ছবিতে তার সাহসী অভিনয় ভারতীয় সমাজে নারী স্বাধীনতা, পরিচয় এবং সম্পর্ক নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। বহু প্রতিবাদের মুখেও তিনি নিজের শিল্পভাবনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। এবারে যে গানটি শুনব, সে গানটি মাসুম ছবি থেকে।

পরপর দুটো গান শুনলাম, একটা মাসুম ছবি থেকে এবং দ্বিতীয় গানটি আর্থ ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে। শাবানা আজমির অভিনয় জীবনের একটি অসাধারণ রেকর্ড হল তিনি পরপর তিন বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান, যথাক্রমে আর্থ, খান্ডাহার এবং পার ছবির জন্য। পরে গডমাদার 1999 এর জন্য সেই সম্মান লাভ করেন। সব মিলিয়ে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ কৃতিত্ব। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অঙ্কুর, নিশান্ত, জুনুন, স্পর্শ, আর্থ, মাসুম, পার, অবতার, গডমাদার, মকদি, নির্জা এবং রকি আর রানী কি প্রেম কাহানি প্রভৃতি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সমান দক্ষতায় অভিনয় করে চলেছেন। শুধু ভারতীয় সিনেমাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জন শ্লেসিঙ্গার পরিচালিত ম্যাডাম সোসাদস্কা, রোল্যান্ড জফের সিটি অফ জয়, মীরা নায়ারের দ্য রিলাকটেন্ট ফান্ডামেন্টালিস্ট, এসব আন্তর্জাতিক প্রযোজনায়ও তার অভিনয় প্রশংসিত হয়েছে। শোবানা আজমির আরেকটি বড় পরিচয়, তিনি একজন নির্ভীক সমাজকর্মী। বস্তিবাসীদের পুনর্বাসন, নারী অধিকার, শিশুদের শিক্ষা

শিক্ষা, এইচআইভি এইডস সচেতনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিটি ক্ষেত্রেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ইউএনএফপিএ অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন। 1997 সালে তাকে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে মনোনীত করেন। সংসদে তিনি শিল্প সংস্কৃতি, নারী অধিকার ও সামাজিক ন্যায় বিচারের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য বহুবার রেখেছেন। 1984 সালের 9 ডিসেম্বর তিনি বিয়ে করেন বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতারকে। তাদের সম্পর্ক ভারতীয় সাহিত্য ও চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানিত অধ্যায়। জাভেদ আখতারের প্রথম পক্ষের সন্তান ফারহান আখতার ও জোয়া আখতারের সঙ্গেও তার আন্তরিক সম্পর্ক বহুবার আলোচিত হয়েছে। পরের গানে যাব, ছবির নাম লিবাস। গানটি গেয়েছেন লতাজি এবং ছবিতে অভিনয় করেছিলেন রাজবাব্বর, শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ।

আখতার ও জোয়া আখতারের সঙ্গেও তার আন্তরিক সম্পর্ক বহুবার আলোচিত হয়েছে। পরের গানে যাব, ছবির নাম লিবাস। গানটি গেয়েছেন লতাজি এবং ছবিতে অভিনয় করেছিলেন রাজবাব্বর, শোভা নাজবি ও নাসিরউদ্দিন শাহ।

আজকে তুমি অরুণা পর্বে আমরা কথা বলছি শাবানা আজমিকে নিয়ে। একবার এক সাক্ষাৎকারে শাবানা আজমি বলেছিলেন, সিনেমা ক্যান এন্টারটেইন বাট ইট মাস্ট অলসো মেক আস থিঙ্ক। অর্থাৎ সিনেমা মানুষকে আনন্দ দেবে কিন্তু সেই সঙ্গে ভাবতেও শেখাবে। এই দর্শনই তার সমগ্র অভিনয় জীবনের ভিত্তি। শাবানা আজমি কখনো সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞায় নিজেকে আবদ্ধ রাখেননি। তিনি বিশ্বাস করেছেন প্রতিভা, পরিশ্রম এবং সততার শক্তিতে। তাই তিনি কখনো নায়িকা হয়ে ওঠার জন্য নিজেকে বদলাননি, বরং নিজের ব্যক্তিত্ব দিয়েই চরিত্রকে অনন্য করে তুলেছেন। আজকের প্রজন্ম যখন দ্রুত জনপ্রিয়তার দিকে ছুটছে, তখন শাবানা আজমির জীবন আমাদের শেখায় স্থায়ী সম্মান আসে নিষ্ঠা থেকে, ক্ষণস্থায়ী খ্যাতি থেকে নয়। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান শুধু অভিনয়ে নয়, নারী কেন্দ্রিক গল্পকে মূল ধারায় প্রতিষ্ঠিত করতেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিনীত বহু ছবি আজও চলচ্চিত্র বিদ্যার শিক্ষার্থীদের কাছে পাঠ্য হিসেবে বিবেচিত হয়। আজও তিনি সমানভাবে সক্রিয়। সিনেমা, মঞ্চ, সাহিত্যচর্চা, সামাজিক আন্দোলন সব ক্ষেত্রেই তার উপস্থিতি অনুপ্রেরণার উৎস।

সময় বদলায়, প্রজন্ম বদলায়, চলচ্চিত্রের ভাষাও বদলে যায়, কিন্তু কিছু শিল্পীর নাম কখনো পুরনো হয় না। কারণ তারা শুধু অভিনয় করেন না, তারা ইতিহাস সৃষ্টি করেন। শোবানা আজমি সেই ইতিহাসেরই এক উজ্জ্বল অধ্যায়। তার জীবন আমাদের শেখায় শিল্পীর প্রকৃত পরিচয় তার পুরস্কারে নয়, তার বিবেকে, তার জনপ্রিয়তা না জনপ্রিয়তায় নয়, তার মানবিকতায়, তার সংলাপে নয়, তার নীরব প্রতিবাদে। আজকের এই তুমি অনন্য পর্ব আমরা ছিলাম শোবানা আজমিকে ঘিরে, তার শিল্প, তার চিন্তা, তার সাহস আগামী দিনের শিল্পীদের পথ দেখাক, এটাই কামনা।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। আজকে তুমি অনন্যা পর্বে এতক্ষণ শুনছিলাম সাবানা আজমির কিছু কথা এবং তার অভিনীত ছবি থেকে অসাধারণ কিছু গান। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। যেতে যেতে আরও একটা গান রইল আপনাদের জন্য এবং তারপরেই আপনারা শুনবেন ককবরক অনুষ্ঠান।

তিনি এলেম করিম পান্ডব যতন নলাম সগো আং তিনি আগরতলানি বেলাইখানক হাকচালো সাপাই যাক কয়লা শহর তাবগাং খরকস তাকুক চাকরানি নখুঙ্গ বিন এলেম করিং নতুই সঙ্গ তিনি পদরে পদ কক লাম সালাইনাই ববাই তাই পুইলেন তাকুক অকরান হামবাই আং নি নুখুঙ্গ তিনি সাপাই যাক খামানি গবাং মা এলেম করিং তঙ তাই নিন এলেমনি কক ন

0: তিনি সালাইনাই নিনি মং হাঙ্কাই তাকুক সুকরাম দেব বর্মা হাইনি বলে না হাঙ্কাই নিনি উমর রক্ষাই তাব গুসক জরার খানা
1: আনি বাবু সালং তো ভারত স্বাধীন নি সাত বছর নি পরে আসাইব অঙ্কিতা বসুন সপ্তমগারি অনুমানিক
0: ভারত স্বাধীন নি সাত বছর ওলো আসাই অঙ্কাই মানে না 54 রোগা আসাই খানা না কয়লা শহর তো আমি তখন অ কামিনি দাম
1: হনজা
0: বর্তমানে
1: বাইরে
0: সামনে বাগানো
1: অনুমানিক আপনারিজাবো বলতে শুধু চিনি কক বরমা বাংলাবো রিজাবো যেমন নিমাই সিনাস রামায়ণ নকাবিলাস আবার যত
0: বসাগাই
1: যেমন
0: আর
1: ধরুন আস্তাশি উননব্বই সিম এখানে বাউল কীর্তন হিসাবে শুরু খাইকা সময় বাসার গাইকা সিনারণ গোকুল নগর ও বাউল কীর্তন গাইনাই বনি মেসিনাস মশানা কুরুম গান ইন বেটলাই ব্রক দাদু নুনি যন্ত্র টিফাই সুমনুমাই হসারি চাবলাই হিনই থাকা সুং থাকি পাঁচ ছজন থাকি হরাই ফেকু আবাইকলাই রিসাবাং নাম কীর্তন দম খাইছে মেকা দুই তিন দল নাম কীর্তন থাকি খাং তাবো চলিন তো কীর্তন দল ও আবার লেখা ফরক মানজে আং
0: বাউল
1: খনারিবানো আরে মানে।

우리 꺾어서로. 마요. 바보는

管理站不答应，送不应，让你谁还没得买呀？

0: Oh, I'm going to go to the house.
1: Balukata,

খনাই টঙ্গ 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত জানো সিনিয়র স্টুডিওনি জরা খগ তামুই টঙ্গ তাবক দীপনি দামচিনি ইংগৈ মুফলি জি বা ইংজাক গাও জরা অনরক যতনন দীপর কাহাম তেনরক নীতি নিশাল যতনি বাকি নাও কাহাম লাইনে নিং থন যতনন বলাই কেন হাম বাই তাবক চিনি পান্দানো খনাই টঙ্গনি বাগে টিউন খনাই টঙ্গনি বাগে 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত সালবুরম ননরক জন লগি দি টঙ্গ চিনি পান্দানক খনাই টঙ্গ আব কক দুক রগ ফাইমানি বিশিং তুই চং সাবি মানো তিনি বহাইন কক দুক্ত ইয়াচাকি চিনি রায়দেও গ্রে হাইফন থাকপ্লাইয়া কক দুক ফাই দো আর বিশিং চং সাই মানো কুবিন নরক চ হামজাগিন লগিনী দো চিনি পান্ডারক খনাতক জাগিন লগিনী উই দিনে ইংকে নরক পাইপ্লাইয়া হামবাই অবহাই খেন সালব্রুন চিন লগিনী দো ইংকে জরাব স্টুডিও আসুক জাগাং আর জে বিনতা খনালাইনে খনাতক রেজাবুং এলেম গ্রং পান্ডাও এলেম গ্রং তো খনালাইকা এলেমনি কগ্রক তো সাইমানকা খনাকা হংকে তাবুক রেজাবুং খনালাই দো হংকে তেবু খনানাই খনাতক রেজাবুং রক হংকে দিবর জরা লেংলামানি জরাব তো খনালাইনে খনাতক তেবু রেজাবুং হংকে সামু হুমুং তো সামু হুমুং বাইন চিনি লংমা ফুংনি সিমি জে থুই আসাক সিসা যাক গাঙ্গে চিনি সামুং ইংন দো হায়াদা হায়াকে বাং রোম দি ইয়াক বাই সামুং দাঙিয়া ফানো চিনি বখরক বাই ওয়ান সুক মুগো ফানো চ সামুং দাঙে দো এবার রোম দি গৌং বরক দো আসুক তুটি ফানো প্লেনিং খাই দো বাবা হাইকে সামুং খাইনাই এবার থিনাঙ্গ বাবা হাইকে প্লেনিং খাই অ সামুংন বহাইকে চারিনাই অমতিকে খাইকে বহাই ইংন অবহাইকে খাইকে বহাই ইংন অবদ সুগান খাইনাই অবদ সুগান খাইনাই বখরক তো চলি উইন দো সামুনিক ওকে সিচাজাক গান কেন চিনি বখরক চলি দো চিনি সামুং খাইজাক তিন দো চিনি বখরক বাই ফানো হায়দা ইংকে তিনি যে সামুং জংজাক যত লুকুরক যে সামুং চঙ্গি দংমানী তাবুক খাই দংমানী যতনি সামুং নানানি ইংথুন অবনো চায়ও হাই নরকনি খানো দংথনি বাকি বচং পান্ডা পুইলানি সিমি পাইথাকজরা রেজাবুং খনালাইন দো হংকে চিনি হংকাই তো তিনি যতন সাইমানো তিনি ফাসাল হংকাই এলেম গ্রং পান্ডা নিশিংতে চবাং মা লুকুরকনি এলেম রক বাক্সা হুইজাগি দো এবার বাক্সা মানফানো নুকজাগিয়া এবার সাইমানিয়া এবার সাক সাক নিনিয়া বরকনি খানো বাজারিনানি বাকি ন ও এলেম গ্রং পান্ডানি বিশিংতে খরকজায়া খরকজানি এলেমনি লংমানী কক রকন নরক খনারি ও নরকনি বসকাঙ্গ তুবই ফায়ো হংকে বিনি বরকনি এলেম রক নরক যতন খেলাই মানো গা বিশিংতে বড় রক দেখি সালে খা খাও কাইসা ফান মানো ই আংব অব রংবলা হিনি কাইসা হুইজাগি দংমানী আব নুকজাগি মানো হায়াদা হাই আবনি বাকি নজন এলেম গ্রং পান্ডাও খরকসায় খরকসানি এলেম তুবই ফায়ো নরকনি বসকাঙ্গ হাই অজরাও নরকনি বাকে হানো হাই তে তাংসাখরা তত রুৎসাব মং খাই দি তে লগি দি

리 탕나니 함자기 탕나니 아보 아 sana thanga hanke belai ko kutuk hanmani hai hayada tabuk boro ro kho jagabo soimungni simi chengai beba no amjuk jago salbrum no amjuk jago hini mano kini kaishani halok no naithotok ke talang thani jing jo to halogono kishamisha tere mung phayo jora hamya phayo kok banglai mani phayo jing romdi tabuk khorongni ni hamjakungni halokni kok no sana thanga kai jing nok nukhung খানা নিশ্চাং নিশিমিন বাকসা বাকসা কিনি কাইশাকাই থাকাই হিনে কক রায়ো কিনি কাইশাকাই ননকারই কে বনো হামজাকে মানগালা হিনে কুক পাই যেন কক রাই মানে যেন নুগো যেন খাই ফায়ো ফিয়া যেন আবো তো স্রাবসানী বাকে আপলে না থা শাকনি বাকে হামা দং শাকনি বাকে হামজাকে থাকাই হিনে কুক বাই সামানি আবো বেলাই কতর কক হ্যাঁ দা হাই যেন নুখুং খানানি সকাং ও কক রক গবাং মা খরকসা শিকলা শিকলি নি খুগ রক ও কক রক জং খনাও হিয়াবা জং নুখুং খানানি সকাং গবাং মা রাংমারি মরক নি মানে ইখনি বাইরে মানে রক জং নগো সানা থাকাই গিফট ফানো হন কাতা হেঙ্কাই হামজাক মানে মানে বাইরে মানে রক নগো কক থাই গতি গতি বাই কক সালাই মানে জং খনাও হংকাই তাবুকনি ডিজিটেলনি অ মডরগ অঙ্কিত কক দুক পাইত কক সাউন ভিডিও কল পাইব কক সামানি রকচং নগো নগৈব মানো আতে হাকসাল তঙ্কা হংকে বেলাইন খাতাঙ্কা অ কক থাইত খুকচি কিনারসি হামজাকনাই রকনি খুক হায় দেবা খরকসা তে খরকসা কনে কাইসা হনে কক রলাইনাই রকনি খুক খুকচি কিনারন নন খাতং সুকা নন নাইনে মুচুংখা আমাহাই গবাং মা খুব গতি নি কক ফিয়াবা আবু দা কু গবুই হামসাকমা ইংনা ওয়ান সুকি নাই খাই গবুই ন সই সই হামজাকমা তমুং নুকুং খামানি ইয়াগুল ফানো ও কক থাই খুকসি কিনার তঙ্কাং গেলে ই আবু নচুং কু গবুই ন হামজাকমা হিনে চঙ্গি নাই মানো না তামনি হিংকাই নুকুং খামানি ইয়াগুল হংকে তো কিনি কাইসা তো অঙ্গনো ফিয়াবা গবাং মা হালক আরো তেব গরঙ্গি থাঙ্গো খরকসা তে খরকসা বাই নুখুং খালাইকে হাঙ্কে আরো বুমা বুফারব ইনভলভ অঙ্গ তে বরক নবো চিন চিনি যে কিনি কাইসা হিনে যে কক রলাই মানে বরক নব কক মার বসাঙ্গি তংনাই এবা হামজুক চামড়ি অঙ্গি তংনাই হিনে বসাঙ্গি নাইকলি থাকাই হিনে চিন কক রায় ওখানে আমি ইয়াগুলো কালাই নুকুং খামানি ইয়াগুলো ফনো আও কুবইন খুঁজে কিনার খাতংমানী কক রক দঙ্কাকাই খুব গতি কক রক দঙ্কা হাঙ্কাই আবনলে চিন কুবইন হামজাকমা হই গসিন হারে মানো না আনরকলাই বব হায়ংজাক সাইমালিয়া কক দুক রকব গ্রীবা এবার দিনই কক দুক তৈ কক রকব সাইমান এবার ভাইকে সাইমান সিনেবা না নরকনি খানি কক রকন ফিয়াবা যে মানসা গান নরক বাই হামজাক মুনি কক রকন তৈ কিসা শেয়ার খাইন ওকে অজরাও হাইন হাই তেতাংসা কনাত রিচাব মুং রিচাব মুনি আগুলো হাইন হাই সাফিনাই হামজাক মুন তৈ যে আং নুকমানী সীমানী সাইমান মানি তৈ হিংকা ভাই অজরাও অরচাবং রক্ষতনি বাকে কনাই দি লগি দি

বুড়ি হেঞ্চাক নাইব নক নি সামং ক্লাই থানি বাকসাকে শাক নি চাজাক মা শুধু নগৈ থাঙ্গ চানা মুচুং মা শুধু পগৈ থাঙ্গ আবহাই হুঙ্গ আ জর রগ নাইয়া এবা আং নন নাইয়া খরকসা দে খরকসা নক সিলসায়া ওই খরক নি নন খরকসা দে খরকসা নং বলেনখানা আং বলেনখা হে ও কক থাই কতি বে কক সামানি আবো নংখা চিনি খরকনি হালক ন নাইথক থানি ও নাইথগ্র থানি কেসা ফান্ডু নং বলেনখা আং বলেনখা লেংলা লাইন খরকনিকে হিনে জং জে জ্বর আর লাইমানি আবংখা খরকনি হালকনি যুত্তনি সিলাই জরা কাহাম হানি মানু ওয়ান সুকমুং ও হামজাকমুং তংকা কাইসে খরকনি হামজাকমুংনি হালক নাইথগ্রুই কাহাম খাই হেলদি খাই তলাংনি তলাঙ্গি মানু হনি মানু হায়া দা আজ সাকমাং কাহাম খাইতনি না বাকে হেলদি চামুং চামানি হাইনো জং খরকনি হালক নাইথক খাই তলাং থানি ওব চিনি হালক নাইথক রথানি ও খরকনি কক সামুং বেলাই ন কাহাম নাঙ্গ জং খরকসা তে খরকসা ন কক সিলচায়াবই জং বুঝিলাইন নাঙ্গ কক সায় ফান ও জাদুনি খরাং ন জং সিনি না নাঙ্গ সাইমানা নাঙ্গ হায় দা গেফাইদি অজরাও হাই নহাই রেজাবুং নরকনি বাকে দেদাং সাকা তো রেজাবুং জং খালাইনাই অজরাও বেলাই ন খাত রেজাবুং খাকলায় ও রেজাবুং নরক খাত জাগান খাই দি লগি দি

রুকনাই তঙ্গ সারাসা পয়েন্ট ডক মেগা হারসে ফেম উজ্জয়ন তরজারাও স্টুডিও আসুক সাকাং আর সে বিনতা আংকে তাবু চিনে স্টুডিও নিজ রাখা কথা মই তঙ্গ দিবনে দামনে দাম ওই সদিন ইংগে মুকলি বাচি থাম যাকে যতন হাই নহাই দিবর কাহাম তাই নরকনি তিনি নিশাল যতনি বাগে নৌ কাহাম লাইনানি অংথুন গে তাবুক তো যতন পাইলাই নি জরা তাই মায়ের রকম বরলাইমানি জরা বাক্সা তো বড়ি পাইকা বাক্সা কামি রকম অংকে বাক্সা তো বর পাইয়া ফানো ইংগে মানো তাম খেবা তাবুক নিয়েও জরা অংকা বেলাই নো পাইলাই নি জরা সালব্রুম নপালে তো পাইলাই নিয়াবা তাবুকে চিং মাই বরি মাই নারকমানি জরা হায়দবা তাবুক চিং কাহাম খাই মাই বরি নারকমান কাকাইসে চিং আয়ঙ্গব মাই থাই কুপুলং মাননাই হায়দবা হাইনি বাকে অজরার অংকে দেব পাইলাইয়া গবং উংমানি নগো গাই তাবুক তো দামনি তো লাইনে থাকা হায়দা গা আসক তো তাই গবং তো জরা টংলা খাং নরকবাই হাইফানো খনাতো তো খরং পান্ডো তেবো খনাতো তো রচাপং চং খনা লাইনাই গাই নরকবো পান্ডা পায়া শাক জরানো খনাই তংদি লগি তংদি টিউন খাই তংদি সারা চা পয়েন্ট ডক মেগা হার্স এফ এম উজ্জয়ন্তন অংকাই দিবনি দাগ দামনি দামই সতী থামচি চরাং টংনাই অংকাই খানা তক রচাপং চং তাবুক অংকাই খানা লাইনাই কক বরক রচাপং গবং কুক নো চং রচাপং নো খানা লাইনাই অংকাই তাবুক তো দিবনি মাই রকবো চাবাই খানা বাকসা বা হায়াদা অংকাই বাকসা তো লেংলা বাই তেসা সামুং রকসে চেংখানা এবার তেসা সামুং গোসে নখরখানা হায়াদবা অংকাই চিং পাইলাই এত যতন পাইলাইনি বিশেষ তিফানো চিনি পান্দান নরক খাই তংমানি বাকে নরক ন পাইপ্লাইয়া হামবাই মাই আফার হয় চিংকে ফাইদি ওর চাপুং নরকনি বাকে কাকলাই যতন খাতক জাকানে অংকাই খাই তংদি লগি তংদি পান্দা পায়ের শাক জরা

খনাতক খরাং পান্ডাও খনাতক রচাপং রচাপং খনাতক খনাকাহে তেব দংথক হায়দা আর রচাপং রক চ জেফ্রু ফানো দংথরি ও খাতংরি ও খাকচাংরি ও সালব্রুমনি পালিয়াও যাকচাঙ্গে দংনানি নাগো দংথকই দংনা নাগো যাইলায়ও মান হাই ওয়ান সুকুই মান দংখা হাকেব সাকামিয়ার কঙ্গে থাকো হাইনি বাকিন যংথকই দংনা নাগো খাতংগী দংনা নাগো হ্যাঁ খাকচাঙ্গী দংনা নাগো সংসার যাং উপলগো এবার আজিনানী উপলগো সিমিব খাবুরমই দি চুগিয়া যিনি সাক নো কিসা দংথকি দংনা নাগো হ্যাঁ হাইনি বাকিন রেজা মূরক হা জেপ্রফানো চিনো খাতংরি ও দংথকি দিব হাই অজারও হাইন হাই রেজাপুং খনা লাইফি খনাতক রেজাপুং জরা তো তাই গবান গ্রীকা হাইফানো যে জরা দং দংমানী আ জরাও নবান রেজাপুং খনা লাইন জরাও খনাদি নরকি বাকে হাইন হাইতে দাংসা খনাতক রেজাপুং খাই দি লগি দি পান্ডা পায় সকজরা হজরাও স্টুডিও আসুক যা গাঙার যে বিনতা নরক খনাদি দো খনাতক রেজাপুং

ইসলাম, জাগা অলুরি, সীতারামা, রাজু, হায়ুং বেরেমনি বীরখুম খোলানো চেঙ্গই রোয়ানো খোনানি সিমিয়ে হাসতে গনাঙ্গই চেঙ্গজাগানো লুকু লেখামং নৈশাই নৈচি স্নিনি পুইলা বেরেমনি নকনি মুংডেম লেখামং আবতঙ্গানো আগস্টালনি সাল থামচি জরা সালথাং ত্রিপুরা হাংকর বেরেমনি গুরু পূর্ণিমাতের তিনি মুক্তধারা অডিটোরিয়াম সংযা চাখা সালথাং হাংকর ককথুমতে হুকুমো হাবানকতে জেলা পরিষদ নি চেতনবাই সংযা চাক ও পান্ডা আশোক জরা খনাবাইকা তাবস জরা মানমানি ককবর কক্তবাবাগরক চং জরা রগিন চং পান্ডানো চেংনা নাগতে জরানে বিশিংগুন চং পান্ডানব পাইরিনা নাগ হংকে জরা তো তাবো সাই দংকা আনো থাংসি দিহিনি থাংনা নাংসিনে আশোক জরা নরকনি কচারো খোনাতো খরং পান্ডানো তৈ জুলি দং মানে আং আর যে বিনতা তাবং মা বাসাসিনে থানানি সিগাং যতন নবন সানামো চঙ্গো কাহাম তংদি সাকবো কাহাম তংদি বুইনব কাহাম তনিদি কাহামচা মুংচা দি সাকমাং কাহাম তনিদি গাই সালব্রুম ন খনাই তংদি চিনি পান্ডা তৈ টিউন খাই তংদি 101.6 মেগাহার্টজ এফ এম উজ্জেন্তন ফাইনে পান্ডারগো হাইনো হাইনো রক পাই মালাই ফিনাই

খনাতো খরং পানো তৈ জুলই তং মানে আর যে বিনতা তাবং মা বাসাসিনে থানানি সিগাং যতন অবন সানামো চুঙ্গো কাহাম তং দি সাকবো কাহাম তং দি বুইনবো কাহাম তনি দি কাহাম চা মুংচা দি সাকমাং কাহাম তনি দি গাই সালব্রুম ন খনাই তং দি চিনি পান্দা তাই টিউন খাই তং দি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জেন্তন ফাইনে পান্দারগো হাইনো হাইনো রক বাই মালাই ফিনাই যতন খুলম বাইখ্যা

নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আর এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে আমাদের হিদি প্রহরের আসর কিন্তু শুরু করার সময় হয়েই গেছে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক বেলা 2:21 হয়ে 17 সেকেন্ড। তাহলে চলুন শুরু করি। আর আপনারা জানেন যে আজ শুক্রবার, এই সময় চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে। তাই আজ আমি আপনাদের জন্য যে গল্প নিয়ে চলে এসেছি সেই গল্পটি লিখেছেন মূলত নির্মাল্য মুখোপাধ্যায়। গল্পের শিরোনামে রয়েছে নীলাদ্রি কোথায়। তাহলে চলুন আমার সঙ্গে থাকুন আর শুনুন এই পুরোটা গল্প। এই গল্পটি নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকব ঠিক 3টে পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত।

ট্যাক্সিকে ব্রিজের নিচে দাঁড়াতে বলি। ভোরের কলকাতা ভারী আশ্চর্য লাগে। লঞ্চের আওয়াজ শোনা যায়, ফুলপট্টির বাঁশি ফুলগুলি দিয়ে যে বয়স্ক মহিলা হাঁটছেন তাকে মনে হলো চিনি। আসলে এমনটা আমার প্রায়ই হয়, হঠাৎ কোনো মানুষ, কোনো মুহূর্ত মনে হয় এই আগেও আমার জীবনে ঘটেছে। দূরে ঘাটের কাছে দুটি প্রতিমা কাঠামো, ভাবি কৈলাসে ফিরে গেছে মন, তবু দেবীর শরীর ভাসছে গঙ্গায় অবহেলায়। হর্ন দেয় ট্যাক্সিওয়ালা, মিটার বাড়ছে তার। পাঞ্জাবি ড্রাইভারকে হাত দেখিয়ে দাঁড়াতে বলি, জল, শুধু জল। আর অপলক নদীর দিকে চেয়ে থাকি আমি। ছোটবেলায় ছেলেকে গঙ্গা দেখতে নিয়ে আসতেন বাবা, আকাশবাণীর ওই দিকটা তখন স্পষ্ট দেখা যেত। চাঁদপাল থেকে হাওড়া, আবার ফিরতি পথে চাঁদপালে নেমে মিলিটারি ক্যান্টিনে পাউরুটি ও মাংসের স্টু খেয়ে বাড়ি ফিরতাম আমরা। সংসার আর সপ্তাহের রুটিন পালন করতে গিয়ে তারপর বাবা একদিন বুড়ো হলেন, কিন্তু আমি আর বড় হলাম না। তখন থেকেই বুঝি রোগের শুরু, হাত কাঁপা, কথা আটকে যাওয়া। অরুণা ডাক্তার দেখিয়েছিল, কিন্তু আমাকে কিছুতেই ঠিক করা যায়নি। আর আজ তারই জন্য আমার এই সকালের অভিযাত্রা। ট্যাক্সি ড্রাইভার অবশ্য নাম বলতে চায়নি, পুরনো ব্রিজ পেরিয়ে আমাকে প্ল্যাটফর্মের দিকে সে নামিয়ে চলে গেল আর এক ভাড়ার লক্ষ্যে। আর আমি কতদিন পর হাওড়ার এই বড় ঘড়িটার নিচে এলাম। অবিশ্রান্ত লোক যেন যুগের পর যুগ একটা আস্ত পাতালের ভিতর হেঁটে যাচ্ছে। অরুণা মফস্বলের মেয়ে, সে হাওড়ার সাবওয়েকে বলতো জখপুরীর পথ। আমি হাসতাম। ইউনিভার্সিটি শেষ করে প্রেমের প্রথম প্রথম মুখে এখানেই ছেড়ে দিতাম আমি। একলা তরুণী, এলো জুল, কখনো হেঁটে কখনো দৌড়ে উঠত মেদিনীপুরের ট্রেনে। আসলে কলকাতায় এমএ পড়তে এসেছিল অরুণা। বলা বাহুল্য তার এমএ শেষ হলো প্রেমের ভিতর। মনে আছে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম একবার, আমরা মানে আমাদের বন্ধুরা, নীলু, দীপাঞ্জন, শুভ্র, চৈতালি, প্রায় সকলেই। তখনই বুঝতে পারি অরুণা আমাকে পছন্দ করতে শুরু করেছে, আমার কেমন যেন ভালো লাগতো ওর সঙ্গ। দীঘার পড়ন্ত বিকেলে ট্রলারগুলি মাছ ধরে ডাঙায় ফিরে এলে একটু আলাদা করে আমি তাই জিজ্ঞেস করেছিলাম, তুই আমাকে ভালোবাসিস অরুণা? অরুণা উত্তর দেয়নি। সূর্য সমুদ্রে ডুবে যাবে বিকেলের, উত্তর না পেয়ে এবার নিজেকে কোথাও যেন একটু অপ্রস্তুত লাগছে। নুলিয়ারা স্নান করিয়ে দিচ্ছে বৃদ্ধদের, সৈকত যেন সূর্যের রং পরে আমার মতোই লজ্জায় লাল। আর ঠিক সেই মুহূর্তে অরুণা বলল, জানো নীলাদ্রি, আমরা যারা মফস্বল থেকে ডাইনোসরের মতো ট্রেনে চেপে এই প্রাচীন নগরীতে আসি, তাদের ভিতরে অদ্ভুত একটা চাপা জেদ থাকে। আমরা সংকল্প নিই আমরা জিতব, কারণ না জিতলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। তুমি ইউনিভার্সিটির টপার, কিন্তু তুমি ভিতরে ভিতরে এত নির্জন, সেইটাই ভালো লাগে আমার।

অরুণার কথা শুনে কি বলবো খুঁজে পাইনি সেদিন। ভেবেছিলাম তখনই ওর হাতটা ধরি, কিন্তু আমার চিরকালীন দ্বিধা আমাকে আটকে দিয়েছিল পুরনো দীঘার ঝাউ বনে। অবশ্য সেই হাত ধরা হলো তারও বছর পাঁচেক পর, ফাল্গুনের বসন্ত সমাগমে প্রজাপতি ঋষির ইচ্ছায় আমাদের বিয়ে হলো। বিয়ের আসরে চৈতালিই আমাকে প্রথম জানায় অরুণার আমাকে পছন্দ করার কারণ। দীঘা টুরে একান্তে

রুনা চৈতালিকে বলেছে। নীলাদ্রিকে ভালোবাসি এই কারণ ও ঝিনুক কুড়োতে পারে, ঝাঁপতাও কুড়োতে জানে। ভালোবাসার কারণ আমার ঝিনুক আর ঝাও পাতা কুড়োনো ভেবে মনে মনে একটু হাসিই পায় আমার। বুঝতে পারি সেই যে সৈকত সুন্দরী দীঘায় বন্ধুরা সবাই যখন দল ভেদে হাঁটছি, তখন জলে ভেসে আসে একটি ঝিনুক, একটি ভাঙা ঝিনুক বালি থেকে তুলে আমি উপহার দিয়েছিল মরুণাকে, আর সেই তার প্রথম উপহার। তারপর দিন গেল, ততদিনে আমাদের কসবার বাড়িটির দিকে নজর পড়েছে প্রমোটারদের। জেঠুরা অংশ বিক্রি করে চলে গেল লবণ হ্রদে। শোনা যায় কলকাতার বুক চিরে উত্তর দক্ষিণ এক বড় রাস্তা হবে। অরুণাও বলেছিল বাড়ি বিক্রি করে ফ্ল্যাট নিতে, কিন্তু আমি সেটাও পারলাম না। মাকে মনে পড়ে না আজকাল, তবে এই সারা বাড়ির ভিতর আমার বাবা যেন এক বিরাট ছায়া হয়ে জেগে আছে, আর সেই ছায়াই ধিকি ধিকি করে বেঁচে আছে আমার ছোট্টবেলাটা। অরুণা বলতো সামনের দিকে তাকাতে, আমি যে চেষ্টা করিনি তা নয়, কিন্তু এই চুন খসা পলিস্তারা, ভাঙা কুয়ো, কপিকল, জাফরি, রোয়াক কি এক আশ্চর্য মমতায় জড়িয়ে রেখেছে আমাকে। ভাবলে বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। আনন্দ না ভয়, বিষাদ না বিলাস আমি জানি না, তবে সময় যেতে যেতে স্মৃতি প্রায় অসুখের মতো আমাকে জাপটে ধরল। সে যেন এক রক্তচোষা মাকড়সা। বাড়তে লাগলো আমার হাত কাঁপা, কথা আটকে যাওয়া, আর একদিন গভীর শঙ্কায় নতুন শামুকের মতো নিজেকে গুটিয়ে নিল অরুণা। ভয় অনেক সময় মানুষকে বিপথে চালিত করে। আমি হাসপাতালে ভর্তি হলাম। এমআরআইতে ধরা পড়ল নার্ভে বিদ্যুৎ ফুরিয়ে আসছে।

ডাক্তার বলল আমরা যেন এবার খুব দ্রুত 2-3 হয়ে যাওয়ার চেষ্টা করি। একটি পুরাতন বাড়ি, তখন 2টি মাত্র প্রাণী, তাও সারাদিন তালা বন্ধ থাকে। সন্ধ্যায় দুজনেই ফিরে এলে কাজের মাসি মানে ষষ্ঠীর মা ঘর মোছে, গ্যাস চালায়, চা করে। বৌদিকে বলে, আজ কি রান্না হবে বৌদি, বলো আমায়। সব যেন যন্ত্রের মতো চলছে অথচ নিষ্প্রাণ। এদিকে অরুণার স্কুলের চাকরিটা হলো, এবার আমি নিশ্চিন্ত হই। ভাবি অরুণাকে বলবো, আমার আর চাকরি করতে ভাল লাগে না অরুণা। বেশ কিছুটা এগিয়ে দাঁড়িয়ে পড়ল মেদিনীপুর লোকাল। এক্সপ্রেস ট্রেনটা মিস করেছি, অগত্যা এই লোকালেই উপবেশন। জানলা দিয়ে স্টেশন পেরিয়ে যায়, ট্রেনে চানাচুরওয়ালার ঢাক, রঙিন চশমা, বাঁশি, ঘুগনি। পৃথিবীর এমন কোনো বস্তু নেই যা পাওয়া যায় না, কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে। ঘুমের ভেতরেই বুঝি মানুষের সবচেয়ে বড় শান্তি। হঠাৎ ঝাঁকুনি দিয়ে গতি বাড়ল মস্ত রেলগাড়ি। আমি কি স্বপ্ন দেখছি? বালি আর বালি, মরুভূমিতে দাঁড়িয়ে একজন মানুষ। চশমা খুলতেই চমকে উঠলাম, অবিকল আমার মুখ। কিভাবে এলাম আমি, কেন এলাম? ফণী মানুষের কাটা পায়ে লেগে ঝরে যায়। এ পৃথিবীর সব যেন ছেঁড়া, একটা মেঘ ছিঁড়ে যাচ্ছে, একটা আস্ত আকাশ, একটা মন, আরেকটা মন, ছিঁড়ে যাচ্ছে সব। হঠাৎ কোথা থেকে এক আরবি উট এই ঘন মরুভূমির উপর ঠং ঠং করতে আমারই সামনে এসে দাঁড়ালো। তার পিঠে নারীদের হাজারো অন্তর্বাস। আমি সেই উটের দড়ি টানছি আর টানছি। ফণী মানুষের কাঁটা চিবিয়ে খাচ্ছে অবলীলায়। খাদুকের শব্দ এত তীব্র, তাকে সহ্য করা মুশকিল। দোকানে হাত দিই, কিন্তু

থেকে ছেলেবেলার বন্ধু নীলা হঠাৎ উটের পিঠে চেপে বসে আর তখনই উটও চলতে শুরু করছে মনোমুগ্ধ হয়ে। নীলার গায়ে আরবি আতরের ঘ্রাণ। কিন্তু এখানে এখানে কিভাবে এলো সে ভেবে পাচ্ছি না। 16 বছর বয়সে গলায় ওন্না জড়িয়েছিল নীলা। আত্মহত্যার দুপুর আর সেই উল্টানো জিপটি মনে আছে আমার আজও। গোটা পাড়ায় অকাল সন্ধ্যা নেমে এসেছিল সেদিন, আর আজ আজ আবার এতদিন পর শূন্যতার মূলতে এই নারীর উচ্ছ্বাস অবাক করেছে আমায়। তবে একটু বয়স বাড়েনি তার। কিশোরবেলায় সামান্য জানলা খুলে সে আমাকে দেখত, আজ আমিও নিঃসংকোচে নীলাকে দেখছি। হলুদ চুড়িদার, ফিতে লাগা বিনুনি, আঙুলে শাঁখের আংটি, মৃত্যুর ঠিক ঠিক আগের পোশাক হুবহু একই রকম তার। এরই মাঝে সে লম্বা উঠ দাঁড়িয়ে পড়ল, অন্তর্বাসগুলি তপ্ত মোড় থেকে উড়ে যাচ্ছে ঝড়ের ভিতর। পেঁচানো অজগরের মতো উষ্ট্রগ্রীবায় নীলা হাত বুলিয়ে দেয়। উটের জিহ্বায় চুম খায় নারী। যেখানে ওড়না জড়িয়েছিল সেই গলা থেকে শোণিত ফেটে বেরোচ্ছে এখন। ঘেমে উঠছে মুখ, রক্ত সহ্য করতে পারি না আমি কি ভয় পাচ্ছি?

এক বিপুল শূন্যে ঝুলতে ঝুলতে গাড়িটা থেমে গেল। মরুভূমির শূন্যতা থেকে ট্রেনের জনতার ভিড়ে আমি আছড়ে পড়লাম। এবার যেন আরো জোরে ছুটছি আমার যান, তবে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। স্বপ্নে নীলাকে এতদিন পর দেখে কেমন যেন বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু এই স্বপ্ন সত্যি নয়। স্বস্তির শ্বাস পড়ে। জানলার পাশ দিয়ে ঝমঝম ব্রিজ পেরিয়ে গেল একটা, তারপরেই মাঠ। মাঠে ফুলের বাগান, এদিকে সবুজ শস্য ক্ষেত্রের যে অপরূপ পাহাড়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ঠিক প্রথম দিনের হরুণার মতো মাঠগুলির রূপ। ট্রেনের বাইরে থেকে সারি সারি করে ঘর, বাংলার সেই সব মাঠ পেরিয়ে যাচ্ছে। বুক ভরে শ্বাস নিয়ে আমি ভাবি, যে করে হোক নিজেকে ঠিক করে নিতে হবে। ভয়, হাত কাঁপা, কোনো কিছুকেই প্রশ্রয় দেবো না আর। হরুণাকে দেখতে ইচ্ছে করছে, তাকে সারপ্রাইজ দেবো বলেই তো এই ট্রেনে চেপে বসেছি এখন আমি। আসলে পাঁচ দিন হলো কাকু চলে গেছেন হরুণার। মৃত্যুর খবর পেয়ে সে একটুও কাঁদেনি, বরং ব্যাগ গুছিয়ে নেয়। আমি বলি, আমি যাব তোমার সঙ্গে, কিন্তু কিছুতেই এই সরল মহিলা আমাকে আসতে দেবে না মেদিনীপুর। যদি হঠাৎ হাত কাঁপা শুরু হয়, দেহ কোলাপস হয়ে যায় আমার। সে ভয় পায় যে ষষ্ঠীর মাকে সে বলে ঘরে থাকার জন্য। দাদাবাবুর ওষুধ খাবার ঠিকঠাক রাখার নির্দেশ দেয় গম্ভীরভাবে। এই দায়িত্বশীল অরুণাকে দেখে মাঝে মাঝে অবাক হওয়া ছাড়া উপায় থাকে না আমার। 3 বছর বয়সে বাবা সংসার ছেড়ে কোথায় চলে যান আর খুঁজে পাওয়া যায়নি। মায়ের মৃত্যুর সময় অরুণার বয়স ছিল 8। নিখোঁজ বাপ আর মা মরা মেয়েটিকে অকৃততার কাঁকুই বুকে করে আগলে রেখেছিলেন। তার চলে যাওয়া, আমি জানি, অরুণাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল একেবারে, কিন্তু বাইরে কিছুতেই তার আঁচ পাওয়া যাবে না। এই অবস্থায় আমি যাতে আবার অসুস্থ না হই, তাই পই পই করে আমাকে সে বারণ করেছে বাড়ি থেকে না বেরোতে। কিন্তু তবুও, তাও আমার অবাধ্য স্বামী যে বেরিয়ে পড়লো সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে হরুণাকে ভালোবাসি আমি। আর একটি মাত্র কারণে তার পাশে আমাকে

দাঁড়াতে হবে, নিজে সুস্থ করেও তুলতে হবে নিজেকে, এই একটিমাত্র কারণেই। হঠাৎ হুড়ুহুড়িতে ঘোর ভেঙে যায়। বুঝতে পারি সামনে নিশ্চয়ই কোনো স্টেশন এসেছে, খড়গপুর, এখানে ট্রেন দাঁড়াবে কিছুক্ষণ। কিছুটা সময় কামরাটা ফাঁকা হয়ে গেল, কিছু মানুষ উঠল বটে, কিন্তু পাশের অথবা সামনের সিটগুলিতে কেউ বসল না। আমি চা নিলাম, এখন আর মাটির ভার নেই, কাগজের কাপে এই চায়ের আমেজ পাওয়া যায় বলুন। তবু কৃষ্ণার তাড়াহুড়ো চিপটা একেবারে পুড়ে গেল, আর অপ্রত্যাশিতভাবে ট্রেনও ছেড়ে দিল। তারপর খড়গপুর থেকে মেদিনীপুরে দূরত্ব বেশি নয়, তাছাড়া বসে থাকতেও ভাল লাগছে না আমার। সিট থেকে উঠে দরজার হাতলটা ধরে দাঁড়াই। আজ একটা অবাক করা কাণ্ড ঘটল, সেই কোন ভোরে বেরিয়েছি আর এখন 12টা বাজতে মিনিট দশেক দেরি, একবারও আঙুলগুলি কেঁপে উঠল না আমার, পাগুলি ঠিকঠাক মাটিতে লেগে রইল, বজ্রের ঝাঁকুনি এলো না, কথা বলতে গিয়ে কেঁপে উঠল না ঠোঁট, চোখে জল পড়ল না, কি যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। কাঁসাই নদীর পাশের শহর মেদিনীপুর, সেই সর্পিল নদীটা দেখা যাচ্ছে, বিস্তৃতি কম তবুও পূর্ণজাত নদীর মতোই শান্ত, তবুও নিজের প্রতি সেই আলগা ভালো লাগা ট্রেনের দুলুনির মতো বাড়তে শুরু করলো আমার। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, এই মুহূর্তে আমাদের গল্প পাঠের আসর চিরায়ত। আজ নীলাদ্রি ভট্টাচার্য সকলকে অবাক করে দিয়েছে, দরজায় আমাকে দেখে অরুণার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। কিভাবে এলাম এতদূর, ও কিছুই গোল কিনারা করতে পারছিল না, শ্রাদ্ধের জন্য ফর্দ করতে বসেছিল ওরা, ওরা মানে অরুণার পিস্তুতো ভাই পিসে মশাই দু তিনজন প্রতিবেশী। বলে নেওয়া ভালো যে অরুণার পিসে মশাই এই শহরের এক নামি চিকিৎসকও বটে, এবং তিনি আমার ব্যাপারে পুরোটাই জানেন, সাহায্যও করেন, ফলে অসুস্থ জামাই বাবাজিকে দেখে তারও প্রায় মূর্ছে যাওয়ার জোগাড়। তবে এই ব্যাপারে স্ত্রীর মন বুঝতে পারে স্বামী, ঘটনার আকস্মিকতা দেখে তাকে চমকে দিয়েছিল ঠিকই, কিন্তু মনে হয় ভিতরে ভিতরে আমাকে দেখে সে খুশিই হয়েছে। সেই খুশির রেশ ভাত বেড়ে দেওয়ার সময়ও বুঝতে পারলাম। খাবার টেবিলে পিসেমশাই বললেন, নিরালায় নিরামিষ খেতে নীলাদ্রির কষ্ট হবে, এদিকে ডালের বাটিটা আমার ভাতে ঢেলে দেয় অরুণা। এবার সত্যিই কেমন যেন একটু লজ্জা লাগে আমার, নার্ভের প্রবল রোগে যখন হাত উঠত না, দিনের পর দিন অরুণা আমাকে এভাবেই খাইয়ে দিত, যেন আমার ছোটবেলার মা পাঠভবন যাওয়ার আগে মুখে ভাতের দলা তুলে দিচ্ছেন সেই ছোট্ট ছেলেটিকে। আর স্কুটারে কিক মারতে মারতে অনর্গল তারা দিচ্ছেন বাবা, দৃশ্য পেরিয়ে যায়, খেতে খেতেই একটু অন্যমনস্ক হয়ে যায় আমি, চোখে কি জল এলো, একদম ঠিক হবে না ব্যাপারটা, নিজেকে সামলাই। তবে সকলকে অবাক করে পিসেমশাই হেসে ওঠেন উচ্চস্বরে, ভাইজিকে জানান আত্মীয়ের আগমন তাকে বিস্মিত করেছে ঠিকই, কিন্তু তার চেয়েও আমার শরীরের উন্নতি দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন। ডাক্তারবাবু ক্লিনিক্যাল আই নাকি জানান দিচ্ছে আমি এখন সুস্থ। আমাদের আড্ডা চলে, তারই মধ্যে বাসের জানালায় একটা নাম না জানা ছোট্ট পাখি এসে বসল, ইতি উড়তে চেয়ে আবার সে উড়েও পালালো ফুরফুর আকাশের দিকে। আমি পাখিটার সঞ্চার পথ লক্ষ্য করছিলাম, হঠাৎ পিসেমশাইয়ের নির্দেশ, বিকেলের দিকে দুজনকে বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে ঘুরে আসতে হবে, মেদিনীপুরের ঘোরার জায়গা অনেক কিন্তু এটা একদম অন্যরকম। অরুণা মৃদু আপত্তি করল, কিন্তু সে বোধহয় নিজেই জানতো যে পিসেমশাইয়ের কাছে তা ধোপে টিকবে না। শোক থেকে অশোকের দিকে যাওয়ার অন্যতম প্রধান উপায় নাকি ভ্রমণ, সে দূরে হোক বা কাছে, হেলদি লাইফের জন্য ঘোরা কিন্তু মাস্ট, পিসেমশাই জানালেন। অগত্যা বিকেলের দিকে বরপো চেপে বসলুম রিক্সায়, শ্বশুরবাড়ির পুরনো

শহর আর তার আগের চেহারাই নেই, রাস্তায় এখন কত মানুষ। অরুণা বলে, গ্রামের জমি বিক্রি করে সবাই শহরে ঘর কিনছেন। কলকাতার মতোই বহুতলের মেলা বসেছে তার হৃদয়ে, তৈরি হয়েছে মেগা মার্ট, শপিং মলের বিল্ডিং। আমরা অবশ্য সেখানে এলাম, সে জায়গা কিছুটা নির্জন, একটা ফাঁকা মাঠ, ফোয়ারা আর সমদূরত্বে বসানো চেয়ার। ছেলেমেয়েরা গল্প করছে। আমি অরুণাকে জিজ্ঞেস করি, এই তবে মেদিনীপুরের রবীন্দ্র সদন? উত্তরদাত্রী মুচকি হেসে বলে, রবীন্দ্র সদন কিনা জানি না, তবে এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন। কলেজে পড়ার সময় একটা বই কিনেছিলাম, ভ্রমণের রবীন্দ্রনাথ। মনে পড়ে সেখানেই এই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কথা প্রথম পড়ি। অরুণাকে সে কথা জানাই, বলি তোমাদের এই প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এর তারোদ্ঘাটন করেছিলেন স্বয়ং কবিগুরু। তথ্য শোনা মাত্র অরুণা আমার হাতটা ধরে, তার মুখে অদ্ভুত এক জ্যোতি। ভাবি কতদিন এভাবে সে আমাকে স্পর্শ করেনি, স্পর্শ আমাকে কাঁপিয়ে তুলত। ভয় পেয়ে যেত অরুণা, নিজের কম্পনরত দেহ তাকে কিছুতেই আর স্বাভাবিক করতে পারতাম না। অথচ আজ ভালো লাগছে, ওর আঙুলগুলো আমিও আলতো করে ধরি, ইচ্ছে হয় চিৎকার করি, বলি আমি তোমাকে খুব খুব ভালোবাসি অরুণা। কি জানি এই অভিমানী সারল্য দিয়ে ভরা, নাকি আমার কথা বুঝতে পেরেছিল কিনা। তবে ততক্ষণে সে অস্ফুটে গাইছে গান, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। গান থামাই না আমি, বরং শেষ হলে বলি, কি অদ্ভুত সমাপতন। জানো মেদিনীপুরের ছেলেমেয়েরা সেদিন কবির সামনে এই গানটি গেয়েছিল। হুমা তাই? অথচ দেখো এখানের মেয়ে হয়েও এই বিষয়ে কিচ্ছু জানি না আমি। নিজের অজ্ঞতায় কিছুটা চুপ করে যায় অরুণা। আমি ওর হাত কাছে টেনে বলি, দিদিমণি সমাপতন আরও একটা আছে, এই যে গোলাপি শাড়ি পরে এসেছে। হুট খোলা জিপে রবীন্দ্রনাথও কিন্তু সেদিন এখানে এসেছিলেন গোলাপি জোব্বা পরে। আগের রাতে তাকে ট্রেন থেকে রামগড় রাজার প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল। পুনরায় চোখের প্রশ্নে বিস্ময় প্রকাশ করে অরুণা। আমি জানাই পরপর 3 বছর 3 ইংরেজ জেলা শাসক খুন, তারপরে এলেন বিনয় রঞ্জন সেন। তার স্ত্রী চিরপ্রভা কবির স্নেহধন্য, মুখ্যত চিরপ্রভা সেনের অনুরোধেই কবির এখানে আসা। কথা বলতে বলতে এবার বড় হল ঘরে আমরা প্রবেশ করি। কিন্তু অরুণা স্থাপত্য দেখে না, দেওয়ালের ফ্রেস্কো দেখে না, আমার দিকে না দিকে কি যেন এক মনে তাকিয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো অরুণা? তোমাকে, আমার হারিয়ে যাওয়া বন্ধুকে, অরুণা উত্তর দেয়। মার্বেলের উপর লেখাটি পড়তে থাকে, সেখানে ছিল 1939 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর পবিত্র বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বার উন্মোচন করেছিলেন। তারপর কেটে গেছে অনেকটা সময়। নিজের প্রিয় চুরমুর খেতে খেতে তখনও আমাকে অবাক চোখে দেখছিল অরুণা। ওর দেখায় মনে পড়ল রবি ঠাকুরের অমুক লাইন, আপনাকে এই জানা আমার ফুরাবে না। বলি, আরও একটা গান গাও অরুণা। অরুণা আমার বুকে মাথা রাখে, এটা স্বভাব বিরুদ্ধ। তখন চুরমুরওয়ালা মুচকি হেসে আমাদের দিকে দেখছে। আসলে স্বামীর সুস্থতা অরুণার মনে ফিরিয়ে দিয়েছে বিশ্বাস, অন্তত আমার কাছে এ এক অলৌকিক কাজও বটে। ওই যে ভোরের গঙ্গা দেখলাম, লঞ্চের স্মৃতি, বাবা, হাওড়া স্টেশন, বড় ঘড়ি, তারপর এই এতটা পথ একা একাই আসতে পারলো, সেই বিশ্বাস জমাট বাধ্য মনে। আমি পারি, আমি জেগে আছি, মানুষের ভিতরের সংকল্প মানুষকে সুস্থতার দিকে ঠেলে দেয়, সে তখন হয় জয়ী। অরুণা আমার হাত ছাড়েনি। ফেরার সময় সে জানালো রবীন্দ্রনাথকে ধন্যবাদ দেওয়া উচিত। জিজ্ঞেস করলাম, কেন? এক মুহূর্ত না ভেবে অরুণার

উত্তর, কারণ কবির স্মৃতিধন্য জায়গায় এসেই পুরনো নীলাদ্রিকে ফিরে পেয়েছে সে। আমি বললাম, তবে তো আমারই সবার আগে তাকে ধন্যবাদ জানানো উচিত। আজ কত বছর পর তিনিই তো সুযোগ করে দিলেন তোমার গান শোনার। কথা শুনে অরুণা হাসল। সেদিন মেদিনীপুরের পথে পথে আমরাও কিছুক্ষণ ঘুরলাম। বাড়ি ফিরেই জানালা লাগাতে ছুটল বৃষ্টি। বৃষ্টি এসেছে, আমি সামনের সোফায় হেলান দিয়ে বসি। এই পৃথিবীতে আমার সেরকম কোনো তারা নেই, এরই মাঝে চা এনেছে গৃহিণী। অরুণার মুখে শুনছি পুত্র সন্তান প্রসব করতে গিয়ে পিসে চলে গিয়েছিলেন সে কবে, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ পিসেমশাইয়ের মুখ থেকে শোনা যায়নি। অরুণার কাকু আর বিপত্নিক পিসেমশাই ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। অরুণা বলে এরা দুজনেই নাকি দেবতুল্য লোক। মনে মনে যে পিসেমশাইয়ের কথা ভাবছি তাকে এবার হঠাৎ একটা প্রশ্ন করে বসি, পিসেমশাই আপনার অসুখটা ঠিক কি? চশমাটা নামিয়ে আমার দিকে এক ঝলক তাকিয়ে ডাক্তারবাবু হো হো করে হেসে ওঠেন। আমি বলি, না পিসেমশাই আপনাকে বলতেই হবে, এই যে উদাসীনতা নিষ্প্রিয় ভাব কি মানে এগুলো কি নার্ভের কারণে? শোন অরুণা, তোর ইন্টেলিজেন্ট বর আমাকে আবার কিসব বোকা বোকা প্রশ্ন করছে, তবে জামাই বাবা যে যদি জানতেই চাও আমি বলবো এ হলো আসলে কেমিক্যালের ক্রীড়া। আমাদের শরীরে সারাক্ষণ খেলা করছে নিউরো ট্রান্সমিটার, আমাদের মনকেও নিয়ন্ত্রণ করছে তারা। নিউরো ট্রান্সমিটার, স্নায়ু সংবেদক? ভাবলার মতোই আবার প্রশ্ন করি। পিসেমশাই উত্তর দেন, ইয়েস স্যার, এই যেমন ধরো সেরোটোনিন, যেমন ধরো ডোপামিন ঘড়ির কাটার মতো তুলছে, ডান দিকে গেলে এক ধরনের আচরণ, বাঁ দিকে গেলে আরেক ধরনের। আরেক জিনিস সকলের হয়, তোমার রবীন্দ্রনাথেরও হয়েছিল শুনেছি, ইলেকট্রিক শকও নাকি খেয়েছিল। আমি হাঁ করে শুনি। কাকু যেন আমার পরবর্তী প্রশ্নটা আঁচ করতে পারেন, চিন্তা করো না আমি তোমার একেবারে পারফেক্টলি ওয়েল, সেই অ্যাসিওর তুমি করতেই পারো। পিসেমশাইয়ের ভরসা পেয়ে আমার চেয়েও বেশি খুশি হয় অরুণা, আর তখনই করকর করে বাজ পড়ে টিউবলাইটগুলো নিভে গেল। এ বাড়িতে ইনভার্টার নেই, ফলে হ্যারিকেন জ্বালাতে হলো। পিসেমশাই বললেন, শেষের কবিতা। আমি বললাম, হ্যাঁ, তারও আগে জয়দেব গীত গোবিন্দ। সেদিন অন্ধকারই হ্যারিকেনের আলোয় আমরা খাওয়া দাওয়া করলাম। আলুর কাছে মুখ এলে এখনও কি চমৎকার দেখায় অরুণাকে। খাওয়ার পর বিছানা করতে চলে গেল সে। পিসেমশাই সন্তুকে ফোন করলে, আমি জানালাটা খুলে প্রকৃতির অপূর্ব রূপটি দেখছি। বৃষ্টি নেই, শুধু বাতাস, যেন বিছিয়ে রয়েছে তার ভুবন জোড়া আসনখানি। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের অনুষ্ঠান চিরায়ত গল্প পাঠের আসর। আজ এই গল্প পাঠের আসরে আপনাদের যে লেখা গল্পটি আমি পড়ে শোনালাম সেই গল্পটি লিখেছে নির্মাল্য মুখোপাধ্যায়, নীলাদ্রি কোথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত।

বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক বেলা 3টে বাজে 1 মিনিট হয়ে 15 সেকেন্ড। শুরু করছি আপনাদের আরও একখানি প্রিয় পর্ব, সফরনামা। আর এই সফরনামা পর্বে আজ কিন্তু আপনাদের জন্য বেশ ভালো কিছু গান এবং সঙ্গে সেই ছায়াছবিগুলোর পটচিত্র আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে রয়েছি আজ আপনাদের বন্ধু আমি আর নিবেদিতা। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান সফরনামা।

বন্ধু, আজ সফরনামা পর্বে যে ছায়া ছবির ব্যাপারে আমি বলবো সেটা হলো 2023 সালে প্রকাশিত হওয়া একটি ছায়াছবি যার নাম লাপাতা লেডিস। লাপাতা লেডিস আন্তর্জাতিকভাবে লস্ট লেডিস নামে কিন্তু পরিচিত রয়েছে। 2023 সালের একটি ভারতীয় হিন্দি ভাষার কমেডি ড্রামা চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন কিরণ রাও, আমির খান এবং জ্যোতি দেশপাণ্ডে। এতে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নীলাংশী গোয়েল, প্রতিভা রান্তা, ছায়া কদম এবং রবি কিষাণ। ছবির মূল কাহিনী দুই নববধূকে কেন্দ্র করে, আর সেটা হয়তো আপনারা সবাই জানেন, কারণ এই লাপাতা লেডিস ছায়া ছবিটি কিন্তু বেশ পপুলার হয়েছিল সেই সময়, এবং এখনও কিন্তু আমরা বেশ কিছু সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু সেই পুরনো ছায়াছবিগুলো সবাই দেখেই থাকি। তো কথা বলছিলাম এই নববধূদের নিয়ে, যারা ট্রেনে স্বামীর বাড়ি যাওয়ার সময় ভুলবশত একে অপরের সঙ্গে অদল বদল হয়ে যায়। আর হ্যাঁ, এই ঘটনাটি নিয়েই কিন্তু এই ছায়াছবিটি তৈরি, লাপাতা লেডিস। ছবিটির প্রথম প্রদর্শনী হয় 8ই সেপ্টেম্বর 2023 সালে 48তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে এটি 1 মার্চ 2024 প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কিন্তু লাভ করে। বিশেষ করে এর গল্প, চিত্রনাট্য এবং অভিনয় উচ্চ প্রশংসিত হয়। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, সেখানে এই ছবিটি সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র অর্থাৎ বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েস এই পুরস্কার অর্জন করে। এটি 97তম একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের জন্য ভারতের সরকারি এন্ট্রি হিসেবে নির্বাচিত হলেও চূড়ান্ত মনোনয়ন পায়নি। এই নির্বাচনকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে, তবে 13টি পুরস্কার জিতে নেয়, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা নবাগত অভিনেত্রী। এই ছায়াছবির যে কাহিনী রয়েছে সেটা সম্পর্কেও আপনাদের একটু অবগত করাবো, তবে চলুন শুরুতেই ছায়াছবির একখানি গান আপনাদের শোনাই।

2001 সালে কাল্পনিক রাজ্য নির্মল প্রদেশে এক তরুণ কৃষক দীপক তার নববধূ ফুলকুমারীকে নিয়ে নিজের গ্রামে ফিরছিল। তারা একটি অত্যন্ত ভিড়ভাট্টা রাতের যাত্রীবাহী ট্রেনে ওঠে, যেখানে আরও অনেক নবদম্পতিও যাত্রা করছিল। স্থানীয় রীতি অনুযায়ী সব নববধূ একই রকম লাল পথবেশে এবং সম্পূর্ণভাবে মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। দীপক ট্রেনে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে স্টেশন এলে তাড়াহুড়ো অন্ধকারের মধ্যে সে ভুলবশত অন্য একজন নববধূকে নিয়ে নেমে যায়। আর তার আসল স্ত্রী ফুল অন্য এক বর প্রদীপের সঙ্গে ট্রেনেই থেকে যায়। দীপকের বাড়িতে সবাই নববধূকে বরণ করার পর ঘুমটা উঠতেই বোঝা যায় যে সে ফুল নয়। নিজের পরিচয় গোপন রাখতে সেই তরুণী নিজের নাম পুষ্পা বলে এবং নিজের গ্রামের নামও মিথ্যা জানায়। অন্যদিকে দূরের এক রেল স্টেশনে ফুল বুঝতে পারে যে সে ভুল ট্রেনে এবং ভুল মানুষের সঙ্গে রয়ে গেছে, কিন্তু সে দীপকের গ্রামের নাম বা ফোন নম্বর কিছুই জানত না, ফলে স্টেশন মাস্টারও তাকে সাহায্য করতে পারছিল না। পরিবারের সম্মানের কথা ভেবে ফুল নিজের বাবার বাড়িতেও ফিরে যেতে চায় না। সে সিদ্ধান্ত নেয় স্টেশনেই থাকবে, এই আশায় যে দীপক একদিন তাকে খুঁজতে আসবে। স্টেশনের চায়ের দোকানের মালিক মঞ্জুমাই তাকে আশ্রয় ও কাজ দেয়। সেখানে ফুল কালাকান্দ বানানো শেখে এবং ধীরে ধীরে আত্মনির্ভর হতে শুরু করে। এদিকে দীপক থানায় গিয়ে নিখোঁজ স্ত্রীর অভিযোগ দায়ের করে। সাব ইন্সপেক্টর শ্যাম মনোহর বিষয়টি তদন্ত করতে গিয়ে পুষ্পার আচরণে সন্দেহ করেন। তিনি মনে করেন সে হয়তো কোনো চোর চক্রের সদস্য, তাই গোপনে তার উপর নজর রাখতে শুরু করে। তিনি দেখেন ওই তরুণী গয়না বিক্রি করছে, লুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করছে এবং বাসের টিকিট কিনছে। অন্যদিকে দীপকের বাড়ির পরিবারের সঙ্গে থাকতে থাকতে পুষ্পা তাদের সবার মন জয় করে নেয়। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করলে জানা যায় তার আসল নাম জয়া। জয়া স্বীকার করে যে সে দেরাদুনে গিয়ে জৈব কৃষি অর্থাৎ অর্গানিক ফার্মিং নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তার পরিবার জোর করে তার বিয়ে দেয় অত্যাচারী প্রদীপের সঙ্গে। ট্রেনে নববধূদের অদল বদল হওয়ার ঘটনাকে সে নিজের স্বাধীনতা ফিরে পাওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করে পালিয়ে যায়। প্রদীপ থানায় এসে জয়াকে জোর করে নিয়ে যেতে চাইলে সবার সামনে তাকে চর মারে এবং তার মায়ের কাছ থেকে যৌতুক আদায়ের হুমকি দেয়। তখন সাব ইন্সপেক্টর শ্যাম মনোহর হস্তক্ষেপ করেন। তিনি জানান জয়া প্রাপ্তবয়স্ক, তাই তাকে জোর করে নিয়ে যাওয়া আইনত সম্ভব নয়। তিনি প্রদীপকে গার্হস্থ্য হিংসার মামলায় গ্রেপ্তারের হুমকি দেন এবং তার প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করার কথাও বলেন, যদি সে আবার জয়ার কাছে আসে। গ্রেপ্তার হওয়ার আগে জয়া দীপকের শিল্পী ভাবে পুনমকে দিয়ে ফুলের একটি প্রতিকৃতি আঁকিয়ে সেটি নিখোঁজ ব্যক্তির পোস্টার হিসেবে বিভিন্ন স্টেশন ও বাসস্ট্যান্ডে লাগিয়ে দেয়। একদিন ফুল সেই পোস্টার দেখে বুঝতে পারে যে তাকে খোঁজা হচ্ছে এবং সে নিজে অজান্তেই সে অবস্থানও জানতে পারে। পরে দীপক এসে ফুলকে খুঁজে পায় এবং তাদের পুনর্মিলন ঘটে। শেষে জয়া স্বাধীনভাবে নিজের স্বপ্ন পূরণের জন্য দেরাদুনে পড়াশোনা করতে চলে যায়। এবং এই ছায়াছবি লাপাতা লেডিস ছায়াছবিতে প্রধান অভিনয় শিল্পী যারা ছিলেন, স্পর্শ শ্রীবাস্তব দীপক কুমার হিসেবে তিনি অভিনয় করেছেন এবং নিতানশি গোয়েল সেখানে অভিনয় করেছেন ফুলকুমারী অর্থাৎ দীপকের স্ত্রী হিসেবে। প্রতিভা রান্তা ছিলেন, ছায়া কদম, রবি কিষাণ, গীতা আগরওয়াল শর্মা, সত্যেন্দ্র সোনি, আবির জৈন, ভাস্কর ঝা, দাউদ হোসেন, দুর্গেশ কুমার, পঙ্কজ শর্মা, সঞ্জয় ডোগরা, রবি কাপাড়িয়া এবং আরও বহু প্রখ্যাত শিল্পীরা কিন্তু এই ছায়াছবিতে অভিনয় করেছেন এবং প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু এই ছায়াছবিতে বিশেষভাবে ফুটে উঠেছে। এই ছায়াছবি পরিচালক কিরণ রাওয়ের অধীনে ছিল এবং কিরণ রাওয়ের দ্বিতীয় চলচ্চিত্র এটা বলা যেতে পারে। এবং এর আগে তিনি ধোবিঘাট অর্থাৎ 2010 সালে যে ছায়াছবি

0: মুক্তি পেয়েছিল সেটি কিন্তু তিনি পরিচালনা করেছিলেন, এবং সেই হিসেবে এই লাপাতা লেডিস কিরণ রাওয়ের দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটির গল্পের মূল ভিত্তি বিপ্লব গোস্বামীর লেখা টু ব্রাইডস নামের গল্প, যা 2018 সালের একটি চিত্রনাট্য প্রতিযোগিতায় আমির খানের নজরে আসে। এবং ছবিটির শুটিং মধ্যপ্রদেশের সিহোর জেলার বামুলিয়া এবং ধামানখেড়া অর্থাৎ ধানখেড়ি গ্রামে বাস্তব লোকেশনে কিন্তু করা হয়েছিল, একদম প্র্যাকটিক্যাল জায়গায়, কোনো রকম কৃত্রিমভাবে তৈরি করা কোনো সিন নয়। স্থানীয় গ্রামবাসীদের অনেকেই পার্শ্ব চরিত্র অভিনয়ের সুযোগও সেখানে পেয়েছিলেন, কারণ সেই সুযোগ পরিচালক কিন্তু সেটা তাদের করে দিয়েছিলেন। এবং গ্রামের আসল ছবিগুলো, বাড়িগুলোর যে ছবি রয়েছে, বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়েছে কিন্তু সেই ছায়াছবিতে। এবং এই ছায়াছবি ঠিক এই কারণেই এতটা আমাদের প্রত্যেকের অনুপ্লুত হয়েছে, এবং আমরা বলতে পারি আমরা সেই সময়ে দাঁড়িয়ে ছবিটি যখন মুক্তি পায়, তখন যখন আমরা হলে গিয়ে ছায়াছবিটি দেখেছি, সেই সময় থেকে আজও সেই ছায়াছবির প্রত্যেকটা সিন কিন্তু আমাদের এখনও মনে রয়েছে। বন্ধু, আপনারা শুনছেন আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান সফরনামা, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে যে আপনাদের সঙ্গে, তাহলে চলুন এই ছায়াছবির আরও একখানি গান এবারে আপনাদের শোনাই।
1: इच्छा पति का रक्षा और मंगल के लिए होता है, इसे संभाल कर रखना।
2: दामाद जी चले।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সফরনামা নিয়ে আমি আপনাদের বন্ধু রয়েছি আপনাদের সঙ্গে, আর যে নিবেদিতা। আর এই সফরনামা পর্বটি নিয়ে থাকবো কিন্তু আপনাদের সঙ্গে ঠিক 3:57 পর্যন্ত। হ্যাঁ, আর এই মুহূর্তে যে গানগুলো আপনাদের শুনলাম এই কিছুক্ষণ সময় ধরে, লাপাতা লেডিস ছায়াছবির গানগুলি কিন্তু আপনারা শুনলেন। এবং এখন যে ছায়াছবির ব্যাপারে আমি বলবো এবং যে ছায়াছবির গান আমি আপনাদের শোনাবো, সেই ছায়াছবির নাম 12th Fail। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে এই 12th Fail ছায়াছবিটি কিন্তু, এবং এই ছায়াছবিটি মূলত একজন IPS অফিসারের জীবনের উপর নির্ভর করে ওনার জীবনটাকে ফুটিয়ে তোলার চেষ্টা। আর এই ছায়াছবিটি মুক্তি পাওয়ার পর আমরা যারা যারা এই ছায়াছবিটি নিজ চোখে দেখেছি সবাই কিন্তু বলতে পারি যে হ্যাঁ, আমরা অনেকটা বেশি অনুপ্রাণিত হয়েছি এবং খুব সুন্দর একখানি উপস্থাপনা কিন্তু এই ছায়াছবির মাধ্যমে আমরা তখন পেয়েছিলাম। তাহলে চলুন একটু ছোট্ট করে জানিয়ে দিই যে এই ছায়াছবির মূল বিষয় বা এই ছায়াছবি কবে মুক্তি পেয়েছিল। 12th Fail 2023 সালের একটি ভারতীয় হিন্দি ভাষার জীবনী ভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা, প্রযোজনা এবং চিত্রনাট্য রচনা করেছেন বিধু বিনোদ চোপড়া। এটি অনুরাগ পাঠক রচিত, একই নামের অর্থাৎ 2019 সালে নন ফিকশন বই অবলম্বনে নির্মিত। ছবির গল্প বাস্তব জীবনের IPS কর্মকর্তা মনোজ কুমার শর্মা এবং IRS কর্মকর্তা শ্রদ্ধা যোশীর জীবন সংগ্রামের উপর ভিত্তি করে কিন্তু নির্মিত। ছবিতে বিক্রান্ত ম্যাসি মনোজ কুমার শর্মার চরিত্রে এবং মেধা শঙ্কর শ্রদ্ধা যোশীর চরিত্রে কিন্তু অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্ত যোশী, অংশুমান পুষ্কর এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়। বন্ধু, আরও একবার মনে করিয়ে দিই যে 2023 সালে 27 অক্টোবর কিন্তু এই ছায়াছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, মনে আছে? মুক্তির পর এটি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং সফলতা তার চূড়ান্ত শিখরে ছিল। 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এই ছায়াছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা বিক্রান্ত ম্যাসি সহ মোট 5টি পুরস্কার জেতে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি সেরা ফিচার ফিল্ম এবং সেরা অভিনেতা বিভাগেও কিন্তু পুরস্কৃত হয়। এই ছায়াছবিটির

কথা বলতে গিয়ে যদি এই ঝাঁঝুবুটির কাহিনী বলতে একটু না বলি, তাহলে বোধ হয় আমাদের প্রত্যেকেরই মনটা একটু খুঁতখুত করবে। কারণ হ্যাঁ, 2023 সালে মুক্তি পাওয়া সেই ছায়াছবিটা আমরা দেখেছি হয়তো অনেকেই, তবে আবার অনেকেই হয়তো আমরা রয়েছি যে ছায়াছবিটির হয়তো নাম শুনেছি, পুরো সিনেমাটা আমাদের দেখা হয়নি। তাহলে চলুন তাদের জন্য আমাদের এই ছায়াছবির কাহিনীটি বা মূল যে বিষয়টা রয়েছে সেটা আরও একবার আপনাদের জন্য জানিয়ে দিই। মনোজ কুমার শর্মা মধ্যপ্রদেশের চম্বল অঞ্চলের একটি দরিদ্র এবং দুর্নীতিগ্রস্ত গ্রামে কিন্তু বড় হয়ে ওঠেন। তার বাবা একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। সৎ ও নীতিবান হওয়ায় এক দুর্নীতিগ্রস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রতিবাদ করার কারণে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। স্কুল জীবনে মনোজ ও তার সহপাঠীরা নকল করে পরীক্ষায় পাশ করত, কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময় নতুন ডিএসপি দুষ্যন্ত সিং কঠোরভাবে নকল বিরোধী ব্যবস্থা গ্রহণ করেন, ফলে পুরো ব্যাচ পরীক্ষায় ফেল।

প্রতিবাদ করার কারণে তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। স্কুল জীবনে মনোজ ও তার সহপাঠীরা নকল করে পরীক্ষায় পাশ করত, কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময় নতুন ডিএসপি দুষ্যন্ত সিং কঠোরভাবে নকল বিরোধী ব্যবস্থা গ্রহণ করেন, ফলে পুরো ব্যাচ পরীক্ষায় ফেল করে, যার মধ্যে মনোজও কিন্তু ছিল। পরিবারের আর্থিক সংকটের সময় মনোজ তার ভাই রিক্সা চালিয়ে সংসার চালাতে সাহায্য করে। একদিন তার ভাইকে মিথ্যা মত প্রচারের মামলায় ফাঁসানো হয়। মনোজ ডিএসপি দুষ্যন্ত সিং এর সাহায্যে ভাইকে মুক্ত করতে সক্ষম হয়। দুষ্যন্তের সততা ও কর্তব্যনিষ্ঠা মনোজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি মনোজকে বলেন, নকল করা বন্ধ করো।

আর এই নকল করা বন্ধ করো এই উপদেশ মনোজের জীবন বদলে দেয়। সে পরের বছর নিজের পরিশ্রমে পরীক্ষায় পাশ করে এবং সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখে। সে গোয়ালিয়রে পড়তে গেলেও পথে তার সব জিনিসপত্র চুরি হয়ে যায়। পরে সে দিল্লির মুখার্জি নগরে আসে, সেখানে অসংখ্য ইউপিএসসি পরীক্ষার্থী প্রস্তুতি নেয়। দিল্লিতে তার পরিচয় হয় গৌরী ভাইয়ার সঙ্গে, যিনি বহু বছর ধরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। গৌরী মনোজকে থাকার জায়গা, কাজ এবং পড়াশোনার সুযোগ করে দেন। মনোজ পরীক্ষায় প্রথমবার ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষায় ব্যর্থ হলেও হাল ছাড়ে না, আরও কঠোর পরিশ্রম করে পরের বছর প্রিলিমিনারি পরীক্ষায় সফল হয়। আর সেই সময় তার পরিচয় হয় শ্রদ্ধা যোশীর সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়। আমরা দেখেছি যে মনোজ নিজের ভুল স্বীকার করে আভায় কিন্তু পড়াশোনার দিকে মনোযোগ দেয়। গ্রামে ফিরে সে জানতে পারে তার প্রিয় ঠাকুমা মারা গেছেন। এই ঘটনা তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে। সংসারে খরচ চালাতে সে আটা চাকি অর্থাৎ ফ্লাওয়ার মিলে কাজ করতে শুরু করে এবং পাশাপাশি পড়াশোনা চালিয়ে যায়। অবশেষে মনোজ ইউপিএসসি মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ইন্টারভিউ বোর্ডের সামনে নিজের জীবনের সব সত্য অকপটে স্বীকার করে। সে জানায় একসময় সে নকল করে পরীক্ষায় পাশ করত এবং দ্বাদশ শ্রেণীতে ফেলও করেছিল। তার সততা, সংগ্রাম এবং দৃঢ় মনোবল ইন্টারভিউ বোর্ডকে মুগ্ধ করে। দু মাস পরে ফল প্রকাশিত হলে মনোজ ভারতীয় পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএসে নির্বাচিত হয়। এক বছর পর সে শ্রদ্ধা যোশীকে বিয়ে করে এবং ডিএসপি দুষ্মন্ত সিংয়ের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানায়, কারণ তার একটি উপদেশই মনোজের পুরো জীবন বদলে দিয়েছিল। অন্যদিকে তার বন্ধু প্রীতম, যে ইউপিএসসিতে সফল হতে পারেনি, নিজের স্বপ্ন অনুসরণ করে সে একজন সফল টেলিভিশন সাংবাদিক হয়ে ওঠে। বন্ধু, আমরা কিন্তু আগেই বলেছি যে ছায়াছবিতেও কিন্তু বেশ প্রখ্যাত কিছু অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন। তাদের অভিনয়ে আমরা সেদিনও মুগ্ধ হয়েছিলাম এবং আজও কিন্তু আমরা তাদের কথা বলতে একবারও দ্বিধাবোধ করি না। বিক্রান্ত মিসি এই ছায়াছবিতে আইপিএস মনোজ কুমার শর্মা ওনার অভিনয় করেছেন। মেধা শঙ্কর, যিনি পিসিএস শ্রদ্ধা যোশী শর্মার অভিনয় ভূমিকা করেছেন। অনন্ত বি যোশী প্রীতম পাণ্ডে হিসেবে ছিলেন। অংশুমান পুষ্কর গৌরী ভাইয়া, প্রিয়াংশু চট্টোপাধ্যায় ছিলেন ডিএসপি দুষ্মন্ত সিং, এবং এছাড়াও আরও বহু প্রখ্যাত অভিনেত্রীরা কিন্তু এ ছায়াছবিতে অভিনয় করেছেন। এবং জানিয়ে দিই, 2022 সালের নভেম্বরে কিন্তু পরিচালক বিধু বিনোদ চোপড়া ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এবং এইটি অনুরাগ পাঠকের বই অবলম্বনে তৈরি, যেটা বাস্তব জীবনের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মা এবং আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা যোশীর জীবন থেকে কিন্তু মূলত অনুপ্রাণিত। এবং এই ছবির যে শুটিং হয়েছে আগ্রা, চম্বল, দিল্লি, মুসৌরি এবং মুম্বাইয়ের বিভিন্ন স্থানে কিন্তু এর শুটিং হয়েছে। বিশেষ করে ইউপিএসসি পরীক্ষার্থীদের যে বিখ্যাত প্রস্তুতি কেন্দ্র রয়েছে রাজেন্দ্রনগর এবং মুখার্জী নগরে, কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য সেখানকার ধারণ করা হয়ে থাকে এবং

ছবি দেখার পর আমরা যারা ক্যান্ডিডেট রয়েছি পরীক্ষার জন্য বা জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব বেশি ফ্রাস্ট্রেটেড রয়েছি বা কীভাবে এগোবো সেটা ভাবছি, আর এই ছায়াছবির এই কঠিন দৃশ্যগুলো দেখে আমরা হয়তো আমাদের সেই সিচুয়েশানটাকে অনেকটা বেশি কম বলে আমরা ভাবতে পেরেছি বা এখনও পারি। তা চলুন আর কথা না বলে আপনাদের এবারে এই ছায়াছবির গানগুলো শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM অচয়ন্ত।

বন্ধু, আমরা এই গানগুলো শুনছি আর সবাই হয়তো মনে মনে সেই দিনটার কথা ভাবছি যেদিন আমরা এই ছবিটা দেখেছিলাম প্রেক্ষাগৃহে গিয়ে বা ঘরে বসে পরিবারের সাথে এই ছায়াছবিটা দেখেছিলাম। এবং এখন যে ছায়াছবির যে এখন যে গানখানে আমি শোনাব

0: গল্পই এই ছায়াছবির একটি বিশেষ গান, যে গানটা মূলত একটা অনুপ্রেরণামূলক গান যা কিনা এই সিনেমার বা অর্থাৎ এই ছায়াছবির একটা অন্যতম জনপ্রিয় ট্র্যাক। এবং এই গানটা শোনার পর বা ছবির সেই সিনটা দেখার পর আমরা হয়তো প্রত্যেকে জীবনে অনুভব করেছি যে আমাদের জীবনেও না একটা রিস্টার্টের ভীষণ ভীষণ প্রয়োজন। আর এই ছায়াছবিটা শুধুমাত্র একটা বাস্তব ঘটনার উপর যে তৈরি করা তা কিন্তু নয়, আমাদের জীবনকেও একটা প্রত্যেকের জীবনকে একটা অন্যতম দিশা দেখিয়েছে, আমরা সেটা নির্দ্বিধায় বলতেই পারি। তাহলে চলুন এই ছায়াছবির আরও একখানে জনপ্রিয় গান, অর্থাৎ বলতে পারি যে একটা অন্যতম ট্র্যাক যেখান থেকে শুরু হয়েছিল এই ছায়াছবির অভিনেতার, সেই গানখানি চলুন একবারে আপনাদের শুনে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ১০৬.৬ মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত।
1: जाके बीती रात रास्ता ना दिखे कोई आज पत्ती जला रात भगा पासा पलट दे बोर्ड उलट दे अरे उठ बाजी ले अपने हाथ
2: टाइम जा रहा है भाई तो करे रीस्टार्ट
1: रीस्टार्ट

আর সেটা আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের সফলতার দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন এই 12 ফিলচার ছবির যে গানগুলো রয়েছে সেই গানগুলো। এবারে চলুন আপনাদের এই সফরনামা পর্বে আরও দুখানি গান শোনাই, তবে এইবারে যে গানখানি শোনাবো ধুরন্ধর ছায়া ছবি থেকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমার সঙ্গে আমাদের অনুষ্ঠান সফরনামা। সফরনামা পর্বে আমাদের বিভিন্ন হিন্দি ছায়াছবি এবং সেই ছায়াছবির চিত্রপট, ছায়াছবির গান নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান সাজানো। আর সময় হয়ে গেছে এই সফরনামা পর্বের, ইতি এখানেই তার টানতে হচ্ছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। এরপর শুনবেন সংবাদ শিরোনাম। বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন সময় সংবাদ শিরোনামের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই পরিস্থিতিতে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার জরুরি হয়ে উঠেছে। আগামীকাল থেকে সারা রাজ্যে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের গৃহ তালিকাকরণ শুরু হচ্ছে, যা চলবে 30 আগস্ট পর্যন্ত। এই সময়ে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবার তথ্য সংগ্রহ করবেন। পশ্চিম ত্রিপুরায় 954 জন গণনাকারী ও 170 জন সুপারভাইজার এবং সিপাহী জেলার 982 জন গণনাকর্মী নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে পশ্চিম জেলায় 13,000-এর বেশি পরিবার অনলাইনে সহগণনা সম্পন্ন করেছে। প্রশাসনের পক্ষ থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মুন্সী প্রেমচাঁদ তার সাহিত্যকর্মে ঘটনাগুলিকে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব আজ মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ও জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং তথ্য সংস্কৃতি দপ্তর উপ অধিকর্তা রজত কান্তি দাস সহ অন্যান্যরা। এদিন পদ্মশ্রী নরেশচন্দ্র দেববর্মা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী, ভক্তি কমল বৈষ্ণব মহারাজ ও শ্রীদাম গোবিন্দ দাস মহারাজকে গুরু সম্মাননা প্রদান করা হয়। পরে বর্ষীয় প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। শুনলেন সংবাদ শিরোনাম।

বধু আবারও একবার স্বাগত জানাই 101.6 MHz FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM জয়ন্তে। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে আপনাদের আরও একখানি পছন্দের পর্ব কিন্তু শুরু করার সময় হয়ে গেছে। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক বিকেল 4:55 হয়ে 55 সেকেন্ড। আর শুরু করতে যাচ্ছি আপনাদের আরও একখানি পছন্দের পর্ব, সিনেমা পর্ব। হ্যাঁ, আর এই পর্বটি নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সঙ্গে ঠিক 5টা পর্যন্ত। তাহলে চলুন শুরু করি আজকের এই পর্বের প্রথম অংশখানি।

বন্ধু, আজ এই পর্বে আমি একজন অভিনয়ের বা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা অভিনেতার সঙ্গে তার জীবনের যে চিত্রপট রয়েছে সেই গল্পটাই আপনাদের শোনাবো। গল্প নয়, এটা বাস্তব কথাই বলতে পারেন। যার কথা বলবো তিনি আমাদের অনেকেরই বা বহু মানুষের খুব পরিচিত একজন। আজ এই সিনেমাতে আমরা কথা বলবো এমন একজন অভিনেতাকে নিয়ে যিনি খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জন্য একটি আলাদা জায়গা কিন্তু তৈরি করে নিয়েছেন। হ্যাঁ, আর খুব তিনি যে খুব সুদর্শন একজন নায়ক, শুধু

তাই নন, বরং একজন শক্তিশালী অভিনেতাও বলতে পারি। তিনি প্রতিটি চরিত্রকে নিজের অভিনয় দিয়ে জীবন্ত করে তোলেন। আর তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমাদের খুব পরিচিত একজন অভিনেতা, ভিকি কৌশল। ভিকি কৌশলের জন্ম হয় 1988 সালে, তারিখটা ছিল 16ই মে। মুম্বাই তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা শ্যাম কৌশল বলিউডের একজন বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর ছিলেন, আর সেই সঙ্গে মা ছিলেন বিনা কৌশল, একজন গৃহিণী বা হাউসওয়াইফ। তার ছোট ভাই সানি কৌশলও বর্তমানে কিন্তু অভিনেতা। যদিও তার বাবা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তবুও পরিবার চেয়েছিল ভিকি একটি স্থায়ী পেশা বেছে নিন। তাই ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকও হন। কিন্তু ওই যে ডেস্টিনেশন বলে একটা কিছু রয়েছে আমাদের জীবনে, ইঞ্জিনিয়ারিং শেষ করার পর একটি কোম্পানিতে কাজ করার সুযোগ পান তিনি। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন যে অফিসের চাকরিটা ঠিক তার জন্য নয়। তার স্বপ্ন ছিল অভিনয়, তাই তিনি চাকরি ছেড়ে অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। পাশাপাশি পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। এ সময়ে তিনি সিনেমা তৈরির খুঁটিনাটি খুব কাছ থেকেই শেখেন। বন্ধু, ভিকি কৌশলের প্রথম সাফল্য হিসেবে আমরা বলতে পারি 2015 সালে মাসান ছবিতে দীপক কুমারের চরিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন। ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় এবং ভিকির অভিনয় সমালোচকদের নজর কাড়ে। অনেকেই বলেন এই ছবিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তীতে ধাপে ধাপে সাফল্য আসে তার জীবনে, আর আমরা সেই সাফল্যগুলো শুনবো, আজ সেগুলো নিয়েও কথা বলবো। তবে চলুন এই মুহূর্তে ভিকি কৌশলের অভিনীত আরও একটি ছায়াছবি, খুব বিখ্যাত একটি ছায়াছবি, ছাওয়া ছায়াছবির কিছু গান আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে, ঠিক FM উজ্জয়ন্তী।

বন্ধু, আমরা কথা বলছি আজ সিনেমা সিনেমা পর্বে ভিকি কৌশলকে নিয়ে। বলছিলাম যে ধাপে ধাপে কিন্তু ওনার জীবনেও সাফল্য পাড়ি দিয়েছিল। জীবনে প্রথম 2015 সালে মাসান ছায়া ছবিতে কিন্তু তিনি দীপক কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং বলা হয় যে সেই ছায়া ছবিটি ওনার জীবনের মোড় কিন্তু একেবারেই ঘুরিয়ে দেয়। এবং এরপর তিনি একের পর এক ভিন্ন ধর্মী চরিত্রেও অভিনয় করেছেন। তিনি কখনো একই ধরনের চরিত্রে আটকে থাকেননি। প্রতিটি ছবির জন্য নিজের শরীর, ভাষা এবং অভিনয়ের ধরন কিন্তু বদলে ফেলেছেন। এবং ভিকি কৌশলের উল্লেখযোগ্য কিছু সিনেমা হিসেবে যদি আমি বলি, 2015 সালে অভিনীত মাসান, 2016 সালে রামান রাঘব 2.0-তে তিনি একজন পুলিশ অফিসারের জটিল চরিত্রে কিন্তু অভিনয় করেছেন। তিনি প্রমাণ করেন যে কঠিন চরিত্রও কিন্তু দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা সম্ভব হয়। 2018 সালে তিনি আলিয়া ভাটের বিপরীতে একজন পাকিস্তানি সেনা অফিসারের ভূমিকায় সংযত ও পরিণত

অভিনয় করেন রাজি ছায়াছবিতে, এবং সেই ছায়াছবি বিখ্যাত একটি ছায়াছবি, আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় সেই ছায়াছবির প্রত্যেক কটা গান। এরপর আগের কি 2018 সালে সঞ্জু ছায়াছবি, মন মার্জিয়া এই ছায়াছবিগুলোতেও কিন্তু অভিনয় করেছেন। রণবীর কাপুর অভিনীত এই ছায়াছবি যেটা সঞ্জু নামে, সঞ্জয় দত্তের বন্ধু কামলি চরিত্রে কিন্তু অভিনয় করে দর্শকদের হৃদয় তিনি জয় করেছেন। এবং মন মার্জিয়া ছায়াছবিতে ঠিক একই সালে অর্থাৎ 2018 সালে একটি রোমান্টিক ড্রামা যেখানে তার আবেক্ষণ অভিনয় বিশেষ প্রশংসা কিন্তু পেয়েছিল, এবং বলতে পারি সেই প্রশংসা করতে কিন্তু আমরাও কখনো এক পাও পিছু পা হইনি, তাই তো বন্ধু? চলুন এবারে বিকি কৌশল অভিনীত আরও একখানি ছায়াছবি মাসান ছায়াছবির কিছু গান আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুধু থাকুন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম মঞ্চয়ন্তী।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে গানগুলি শুনছেন এটা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছায়াছবির কিছু গান আপনারা শুনছেন, যেটা 2019 সালে কিন্তু মুক্তি পেয়েছিল। এবং এই উড়ি ছায়াছবি কিন্তু ভিকি কৌশলের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে একটি। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসারের চরিত্রে কিন্তু তার অভিনয় অসাধারণ প্রশংসা পায়। এই ছবির বিখ্যাত সংলাপ হাউ ইজ দ্য জোশ হাই স্যার সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে। এবং উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে ছায়াছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু ভিকি কৌশল পেয়েছেন। একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং অন্যান্য সম্মাননা কিন্তু তিনি এই ছায়াছবির জন্য পেয়েছেন। তাই এই ছায়াছবি শুধুমাত্রই যে আমাদের মনে দাগ কেটেছে তা নয়, সঙ্গে সঙ্গে ভিকি কৌশলের জীবনকেও আরও মুগ্ধ করেছে।
1: জিদ হ্যায় মেরি দর

মধ্যে এই মুহূর্তে আপনারা যে ছবির গানখানি শুনছেন সেটা হলো উড়ি ছায়াছবি, উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। আর এই ছায়াছবির মন্ত্রমুগ্ধ আমরা প্রায় প্রত্যেকেই সকলেই বলতে পারি। আজ আমরা কথা বলছি সিনেমা পর্বে ভিকি কৌশলকে নিয়ে। জানেন তো, ভিকি কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো তার বাস্তব ধর্মীয় অভিনয়। তিনি চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে প্রস্তুত থাকেন। কখনো সেনা অফিসার, কখনো স্বাধীনতা সংগ্রামী, কখনো সাধারণ যুবক, প্রতিটি চরিত্রই কিন্তু তিনি

গভীরভাবে আত্মস্থ করেন এবং তার প্রমাণ আমরা সবাই প্রত্যেকটা ছায়াছবিতেই কিন্তু দেখেছি এবং আগামীতেও দেখব, সেটাই আশা রাখছি। ভিকি কৌশলের জীবন কিন্তু আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণাদায়ক। তিনি বা তার জীবন আমাদের শেখায় নিজের মনের কথা শুনতে, সাহসী হতে হবে। নিরাপদ চাকরি ছেড়ে এই স্বপ্নের পথে হাঁটা সহজ নয়, কিন্তু নিষ্ঠা থাকলে সাফল্য আসে। প্রতিভার সঙ্গে কঠোর পরিশ্রম যোগ হলে কিন্তু সাফল্যটা দীর্ঘস্থায়ী হয় এবং তার উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি ভিকি কৌশলের জীবন আমাদের সেটা শিখিয়ে দেয় এবং ওনার অভিনেতা আমাদের আগামী প্রজন্মের জন্য অনেকটা বেশি ফলপ্রদ। চলুন তাহলে এবারে আরও একখানি গান, শ্যাম বাহাদুর ছায়াছবি, যে ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন, চলুন এই ছায়াছবির একখানি গান এবারে আপনাদের শোনাই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের পর্ব চলছে সিনেমা পর্ব নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। আর এই পর্বটি নিয়ে কিন্তু আমি আছি আর কিছুটা সময়, অর্থাৎ 10 মিনিটের মতো, ঠিক বিকেল 5টা পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এবারে যে গানখানি শোনাবো রাজি ছায়া ছবি থেকে, শুনুন এবারের গানখানি।

আজকের দিনটা পেরুলি আমাদের স্বাধীনতার মাস কিন্তু শুরু, আর এই স্বাধীনতার মাস শুরু হওয়ার এই পর মানে প্রাক মুহূর্তে এই গানখানি শুনে কেমন যেন একটা মনটা নাড়া দিয়ে উঠল। আশা করছি আপনারাও আমার এই কথার সঙ্গে মেলাতে পারছেন নিজের অনুভূতিটা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজি ছায়াছবির পরের আরও একখানি গান।

শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমার সঙ্গে আমাদের অনুষ্ঠান সিনেমা সিনেমা। আর এখন যে গানখানি শুনছিলেন আপনারা, রাজি ছায়াল ছবির গান। আর এই ছায়াল ছবিটি কিন্তু বিকি কৌশল তার অভিনয় কিন্তু একেবারেই মনোমুগ্ধ করে তুলেছেন। এবং তার সাথেই আজকের এই গানের মাধ্যমেই আমরা শেষ করছি আজকের এই সিনেমা সিনেমা পর্ব, শুরু করছি আরও একখানি পর্ব জলসাগর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। শুরু করছি আরও একখানি পর্ব।

বন্ধু, আরও একবার স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্তে। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে আপনাদের সঙ্গে, তাহলে চলুন শুরু করি আপনাদের আরও একখানি প্রিয় পর্ব জলসাগর। আর এই পর্বটি নিয়ে কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত। তাহলে চলুন শুরু করছি আজকের এই পর্ব আমার একখানি প্রিয় গানের মাধ্যমে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান জলসাগর আপনারা শুনছেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের বিভিন্ন অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। শুনছেন আমাদের অনুষ্ঠান জলসাগর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আরও একখানি গান।

শ্রোতা বন্ধু, বিকেলটা আজ যেন একটু ধীরে ধীরে নামছে। আকাশ জুড়ে মেঘ, মাঝে মধ্যেই টুপটাপ বৃষ্টি, আবার তার ফাঁকেই একচিলতে ঘুমুট। এমন আবহাওয়ায় সব ব্যস্ততা যেন একটু থেমে।

চাই বলুন। এই সময়টায় যদি হাতে থাকে ধোয়া ওঠা এক কাপ চা আর মনের ভেতর ভেসে ওঠে প্রিয় মানুষটার মুখ, তাহলে আর কী বা লাগে বলুন। অনেক ভালোবাসার গল্পের শুরু হয়েছে এক কাপ চা দিয়ে, আবার অনেক না বলা অনুভূতিও রয়ে গেছে চায়ের কাপে জমে থাকা শেষ চুমুকের মতো। তাই আপনার চায়ের কাপে যদি আজও কারোর স্মৃতি ভাসে, তবে আপনার জন্য আমাদের এই বাকি জলসাগর পর্বের বিভিন্ন গান রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সবাই একসাথে মিলে বসে।

শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটা বলছে ঠিক সন্ধ্যে 6টা বেজে 2 মিনিট হয়ে 31 সেকেন্ড, অর্থাৎ এই জলসাগর পর্ব নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে আর কিছুটা সময়। তবে এই ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আপনারা এতক্ষণে নিশ্চয়ই চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছেন আর সঙ্গে হয়তো শুনছেন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। তাহলে চলুন শুনি আরও কটা গান আমাদের এই জলসাগর পর্বে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন অনুষ্ঠান জলসাগর। আর ঘড়ির কাঁটা বলছে যে এই অনুষ্ঠান নিয়ে কিন্তু আর খুব বেশি সময় আমি নেই, আছে খুব অল্প সময়। তবে হ্যাঁ, আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো আপনাদের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত করে রেখেছেন আপনাদেরই বন্ধু আর যে মানালি। মানালিতে কিন্তু ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের জন্য। তাহলে চলুন জলসাগর পর্বটি শেষ করছি গানে গানে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ছিলাম আজ আপনাদের সঙ্গে। শুনুন এই গানখানি, এর সাথেই শেষ করছি আজকে জলসাগর পর্ব।
1: এই গানগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।

0: হচ্ছে মানালি আপনাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
1: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
2: অন্য ফাঁদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
6: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
7: অন্যদেরও শিখিয়ে দিন।
0: শ্রোতা বন্ধুরা, এবার সময় পদ্মাপুরাণের। আজ পদ্মাপুরাণ পর্বে আপনারা শুনবেন লৌহ বাসরে লক্ষিন্দর ও বিপুলা। আকাশবাণী আগরতলা শ্রাবণ মাস ব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন লৌহ বাসরে লক্ষিন্দর ও বিপুলা। পরিবেশনায় সাবিত্রী দাশগুপ্ত এবং সহশিল্পীরা হলেন পায়েল দেবনাথ, রীনা দত্ত, রীতা দাস, প্রিয়বাসী দেবনাথ, ছায়া ঘোষ, মীনা ঘোষ, অরুণ দাস, দুলাল মালাকার এবং জয়ন্ত দাস। তাহলে শুরু হচ্ছে আজকের পদ্মাপুরাণ, লৌহ বাসরে লক্ষিন্দর ও বিপুলা।

0: আগো
1: কি গো
0: সুকভুগ না করিনু
1: করিনু
0: দিন অষ্টচারি
1: চারি
0: নয়নে নয়ন দিয়া
1: দিয়া
0: তোমা নাহি হেরি
1: হেরি
0: আগো
1: কি গো
0: পাইয়া না পাইনু
1: পাইনু
0: বিধির বঞ্চনে
1: বঞ্চনে
0: পদ্ম পদ্ম বন্দি দিজ
1: দিজ
0: জগন্নাথ ভনে
1: ভনে
0: আগো
1: কি ও
0: উঠ উঠ চন্দ্রমুখী
1: মুখী
0: চক্ষু মেলি চাই
1: চাই
0: তব হাতে গুয়া খে
1: খে
0: দেবপুরে যাই
1: যাই
0: আগো
1: কি গো
0: মাজুস গড়ালো পিতা
1: পিতা
0: করিয়া বিশেষ
1: বিশেষ
0: তার মন্তব্য কালী
1: কালী
0: করিল প্রবেশ
1: প্রবেশ তো।

0: আগো
1: ইগো
0: মুখের অঞ্চল রামা
1: রামা
0: চাহে ঘুচাইয়ে
1: ঘুচাইয়ে
0: কালো কুটো বিষ লালো
1: লালো
0: পরে মুখ বে
1: বে
0: আগো
1: ইয়ো
0: গায়ের অঞ্চল রামা
1: রামা
0: চাহে ঘুচাইয়ে
1: ইয়ে
0: কৃষ্ণ বর্ণ হই আছে
1: আছে
0: কালো বিষক ছেয়ে
1: ছেয়ে
0: বিপুলা কান্দে উঠে
1: উঠে
0: মুখে হানি ঘা
1: ঘা
0: কি হলো বলি
1: বলি
0: মুখে নাহিরা
1: রা

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন লৌহ বাসরে লখিন্দর ও বিপুলা, পরিবেশনায় সাবিত্রী দাশগুপ্ত এবং সহশিল্পীরা।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। সময় এবারে আপনাদের পছন্দের পর্ব উজ্জ্বল স্বপ্নের, আর আজ উজ্জ্বল স্বপ্ন পর্বে PM ধনধান্য যোজনা নিয়েই রয়েছি। PM ধনধান্য কৃষি যোজনা, এই যোজনা নিঃসন্দেহে আমাদের ভারতবর্ষের কাছে অন্তত অত্যন্ত একটি প্রয়োজনীয় যোজনা, এ কথা তো বলার কোনো বাহুল্য রাখে না। শ্রোতা বন্ধুরা, আজ জানবো এই PM ধনধান্য যোজনা কি, কিংবা এর ফলে কি লাভ হতে চলেছে আমাদের, বা আদৌ কি কোনো লাভ হয়। শ্রোতা বন্ধু, আজকের এই অনুষ্ঠান উৎসর্গ করি চলুন আমাদের দেশের সেই সমস্ত মানুষদের যারা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমাদের খাবার জুগিয়ে যাচ্ছেন অহর্নিশ। হ্যাঁ, আমাদের কৃষক ভাই বোনরা, আজকের এই পর্বটা না হয় তাদেরকেই উৎসর্গ করা। শ্রোতা বন্ধু, আজ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নিয়ে কথা বলছি। একটা কথা আছে, যে মাটি চাষ করে সেই দেশের ভবিষ্যৎ গড়ে। এই প্রকল্প কৃষি উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ, যার লক্ষ্য আছে 100টি কৃষি জেলা উন্নয়ন, তার সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আয় বৃদ্ধি করা। দিনের শেষে যদি একটা কৃষকের দৈনিক আয় বৃদ্ধি পায়, তাহলেই তো ভাবুন আমাদের দেশের GDPও কিন্তু বেড়ে যাচ্ছে। সরকার চাইছে কৃষিকে আরও আরও আরও কীভাবে লাভজনক করা যায় এবং সেই একই সঙ্গে টেকসই করা যায়। শ্রোতা বন্ধুরা, কৃষক মানেই শুধু চাষ নয়, আজকের দিনে কৃষি মানে হচ্ছে নতুন প্রযুক্তি, নতুন বিজ্ঞান এবং আলটিমেটলি ব্যবসা। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকরা উন্নত বীজ পাবে, আধুনিক সেচ ব্যবস্থা অর্থাৎ ইরিগেশন হবে, মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ফসলের ভালো দাম রাখা হবে।

শ্রোতা বন্ধুরা, জানলে খুশি হবেন যে এই পিএম ধনধান্য কৃষি যোজনার মধ্য দিয়ে কিন্তু কৃষকদের সমস্ত রকমের সার্বিক উন্নয়নের কথাই ভাবা হচ্ছে। একদিকে ভাবা হচ্ছে কীভাবে করলে বায়োটেকনোলজিক্যালি ভালো বীজ দেওয়া যাবে, আবার ইরিগেশন প্রসেসে কীভাবে জলের অপচয় কমিয়ে জল সেচ করা হবে, এবং সেই একই সঙ্গে মাটি পরীক্ষা করা হবে। আসলে সব মাটিতে তো সব ফসল ফলে না, কিছু মাটিতে কিছু ফসল ভালো ফলে। তো প্রথমেই জানতে হবে সয়েল ইন্ডেক্স কোন মাটির কতটা, এবং সেই প্রয়োজন অনুযায়ী সেই কোন গাছ লাগালে সেখানে সবচেয়ে ভালো ফলন হবে তাও কিন্তু কৃষিবিজ্ঞানীরা বর্তমানে জানে। ফসলের ভালো দাম কী করে আনতে হবে, কী করে উন্নত প্রজাতির ফসল ফলানো যায়, সেদিকেই কিন্তু নজর বায়োটেকনোলজির। এই প্রকল্পের সঙ্গে জানেন তো বাজেটও বরাদ্দ করা হয়েছে। ধরুন কম সুদে ঋণ এবং সরকারি সহায়তা তো আছেই, এবং ফসল সংরক্ষণ সুবিধা, এই সমস্ত কারণেই কিন্তু পিএম ধনধান্য কৃষি যোজনা সবার কাছে এত প্রিয়। অর্থাৎ কৃষকরা শুধু উৎপাদনই নয় বরং বিক্রিতেও অনেকটাই লাভবান হবেন। তবে হ্যাঁ, এই প্রকল্পটির জন্য আবেদন করতে হলে কৃষকরা কি করতে পারে? স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে পারে, আর তাছাড়াও বিভিন্ন সরকারি পোর্টাল খোলা থাকে, সেখানেও কৃষকরা সহজেই আবেদন করতে পারেন, এবং সহজেই এর সঙ্গে কৃষকদের ব্যাংক ডিটেলস এবং ব্যাংক অ্যাকাউন্টও যুক্ত করতে পারে। খুব সহজ একটি প্রক্রিয়া এবং কম ঝামেলা। শ্রোতা বন্ধুরা, একজন কৃষক কয়েক বছর আগেও খুব কম আয় ছিল তার, কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন কিন্তু তার আয় প্রায় দ্বিগুণ। একজন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে প্রকল্পটায় কাজ করছে এতে কি সত্যিই লাভবান হচ্ছে? অবশ্যই, একটু চেষ্টা করলে আধুনিকতার সঙ্গে নিশ্চয়ই ফসল ফলে। ভারতের ভবিষ্যৎ কৃষির উপর নির্ভর করছে। আপনারা যতই স্মার্ট ফার্মিং, ড্রোন এবং এআই টেকনোলজি ব্যবহার করছেন না কেন, কৃষিতে এর ফল কিন্তু সব ক্ষেত্রেই লাভজনক। এই প্রকল্প সেই পথেই এক বড় পদক্ষেপ। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কৃষক বাঁচলে কিন্তু দেশ বাঁচবে। পিএম ধনধান্য কৃষি যোজনা শুধু একটি প্রকল্পই নয়, তাই একটি দেশের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।

শ্রোতা বন্ধু, এই পিএম ধনধান্য কৃষি যোজনা কিন্তু আমাদের দিতে পারে এক এমন ভারতবর্ষ যেখানে আমরা লাভবান তো হতেই পারি, আবার ঠিক একই সঙ্গে আমাদের কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নতিও হতে পারে। ফলে একদিকে আমরা পাচ্ছি সুস্থ স্বাভাবিক খাদ্য উপাদান, আবার অন্যদিকে আমাদের টাকার পরিমাণও বাড়ছে। এর ফলেই কিন্তু একদিন দেশ উন্নত হবে। আমরা জানি আমাদের ভারতবর্ষে 70% মানুষই কিন্তু কৃষি জীবিকার ওপর ভিত্তি করেই বেঁচে আছে। শ্রোতা বন্ধু, আজকের এই অনুষ্ঠানেই আপনাদের এমন এক কথা বলা হলো যার মধ্য দিয়ে ভোরের আলো ফুটছে, কিন্তু দূরে মসজিদে কোথাও আজান হচ্ছে, কোথাও মন্দিরের ঘণ্টা বাজছে। সেই কৃষক কিন্তু তখনই কাঁধে লাঙল নিয়ে মাঠের দিকে হাঁটছেন। তার পায়ে হয়তো ভালো জুতো নেই, হয়তো স্মার্ট ওয়াচ নেই, কিন্তু তার কপালের ঘামে তৈরি হয় সেই আমাদেরই প্রতিনিধি, আমাদেরই প্রতিদিনকার খাবার। আমরা যখন দুপুরে ভাত খাই, সেই এক মুঠো ভাতের পেছনে লুকিয়ে থাকে একজন কৃষকের অসংখ্য নির্ঘুম রাত। আর আজ এই অনুষ্ঠানটা ছিল সেই মহানায়কদের জন্য, যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য অন্ন যোগায়, আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে ধরে শুধুমাত্র তারাই। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট্ট বাচ্চারা ভাত ফেলে দেয়, তাদেরকে কৃষকদের সামনে নিয়ে দেখান, তাদের সেই কষ্টটা দেখান, একটা ভাত হতে কত পরিশ্রম করতে হয়, কতদিন অপেক্ষা করতে হয় একজন কৃষককে। তাদের সামনে যদি আপনি সেই চিত্রটি তুলে ধরেন, তাহলে কিন্তু সেই শিশুটিও নিঃসন্দেহে বুঝতে পারবে সেই ধানের বা সেই চালের গুরুত্ব কতটা। তাই আর ভাত নষ্ট করবে না, অপচয় করবে না, অপচয় যেন না করে সেই অনুযায়ী ভাত দিন তাদেরকে। তার ফলে কিন্তু ভাত বেঁচে যাবে এবং যাদের জন্য আমরা খেতে পাচ্ছি তাদেরকেও অ্যাটলিস্ট শ্রদ্ধা জানানো যাবে। যে হাতে লাঙল থাকে সে হাতেই কিন্তু দেশের ভবিষ্যৎ। কোটি কোটি কৃষকের নতুন আশার আলো এই পিএম ধনধান্য যোজনা, একটি গ্রামের স্বপ্ন, একটি ভারতের স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আবার দেখা হবে নতুন বিষয়ে, নতুন গল্প আর নতুন অনুভূতি নিয়ে। শ্রোতা বন্ধুরা, আজ উজ্জ্বল স্বপ্ন পর্ব এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সেরা কথা পর্বে। আজ সেরা কথা পর্বে গৌতম বুদ্ধের কথা। গৌতম বুদ্ধ বলেছেন, অতীতকে নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হইও না, বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখো। বন্ধুরা, আমরা প্রায়ই আমাদের অতীতের ভুলগুলোকে নিয়ে গ্লানিতে ডুবতে থাকি, কিংবা ভবিষ্যতের চিন্তায় আমাদের আজকের দিনের যে আনন্দ সেটাকেই হারিয়ে ফেলি। গৌতম বুদ্ধের মতে, প্রকৃত শান্তি বর্তমানকে গ্রহণ করার মধ্যেই রয়েছে। গৌতম বুদ্ধ বলেন, ঘৃণা কখনো ঘৃণার দ্বারা দূর হয় না, ভালোবাসার দ্বারাই ঘৃণা দূর হয়। প্রতিশোধ বা রাগ আরও রাগের জন্ম দেয়, তাই ক্ষমা, সহমর্মিতা এবং ভালোবাসাই মানুষের মধ্যেকার যে দূরত্ব সেটা কমিয়ে আনতে পারে। গৌতম বুদ্ধ বলেছেন, হাজার যুদ্ধ জয়ের চেয়ে নিজের মনকে জয় করা শ্রেয়। বাইরের শত্রুকে হারানো তো সহজ, কিন্তু নিজের লোভ, নিজের রাগ, নিজের অহংকার এবং নিজের দুর্বলতা, এই সমস্ত কিছুকে জয় করাই জীবনের সবচেয়ে বড় সাফল্য, তাই নয় কি? আসলে দেখুন তো, আমরাই কিন্তু নিজেরাই সবচেয়ে বড় নিজের শত্রু। শ্রোতা বন্ধু, গৌতম বুদ্ধ বলছেন, তুমি নিজেই তোমার আশ্রয়, অন্য কেউ তোমার আশ্রয় হতে পারে না। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উন্নতির জন্য শেষ পর্যন্ত নিজের উপরই ভরসা করতে হয়। আত্মবিশ্বাস থাকতে হয়, এবং আত্মবিশ্বাস থাকলেও আপনি হতে পারবেন আত্মনির্ভর। আর আত্মনির্ভরশীলতাই তো আমাদের শক্তির আসল উৎস। যেমন একটি প্রদীপ অন্য প্রদীপকে জ্বালিয়ে নিজের আলো হারায় না, তেমনি সুখ ভাগ করলে তা কোনোদিন কমে যায় না। গৌতম বুদ্ধ এই কথা বলেছেন, অন্যকে সাহায্য করলে বা আনন্দ ভাগ করে নিলে নিজের সুখ কখনো কমে না, বরং বেড়ে যায়। এক ফোঁটা জল যেমন কলস ভরিয়ে তোলে, তেমনি ছোট ছোট সৎকর্ম জীবনকে মহৎ করে তোলে। বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট্ট ছোট্ট ভালো কাজই একজন মানুষকে মহান করে তোলে। তোমার চিন্তাই তোমার জীবন গড়ে তোলে, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। গৌতম বুদ্ধ এই কথার মধ্য দিয়ে বোঝাচ্ছেন, ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক জীবন গড়ে তোলে, তাই নিজের চিন্তাকেও সুন্দর এবং সুনির্মল রাখা জরুরি। পথ চলতে চলতেই পথ তৈরি হয়, এ কথা গৌতম বুদ্ধ বলে গেছেন। আসলে সাফল্যের জন্য সমস্ত উত্তর আগে থেকে জানা দরকার নেই, সাহস করে শুরু করলেই ধীরে ধীরে কোনো নতুন সুযোগ ও পথ তৈরি হয়ে যায়। তাই ঝুঁকি নিতে হয়। শ্রোতা বন্ধুরা, আজ সেরা কথা পর্বে গৌতম বুদ্ধের কথাতেই। এবারে মধুরিমা সেনের কণ্ঠে একখানা গান শুনবো।

শ্রোতা বন্ধুরা, এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ। তারপরে শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন 101.6 MHz FM উচ্চায়ন্ত।

0: প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পূর্ব বর্ধমান থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্যে দিয়েই কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে।
1: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है। प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्पर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ द फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है।
0: এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
0: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে। অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 30-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দাবি করতে থাকেন তারা। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সাংসদদের প্রতি আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর সংসদের মানহানি ও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে শ্রী ঠাকুর বলেন, এ ব্যাপারে শ্রী গান্ধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজিকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজিকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলি চালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
2: The so-called elections stand as a humiliating rejection of the Pakistani establishment facing a violent regime. The people there have requested international organizations for an independent investigation into the unlawful killings. We urge that the international community should scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities.
0: শ্রী জয়সওয়াল আরও বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন

এমভি এজিভি রাগনার বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদ থাকলেও 2 জন নিখোঁজ। ভারত সরকার এ ব্যাপারে ইউক্রেন এবং রোমানিয়া উভয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টি কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। 24 বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসায় টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গত রাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট উদ্ধার হয়েছে। জঙ্গির গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহে কাজে সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানিট্রাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পাশাপাশি আরও নানাবিধ উপায়ে রাষ্ট্রসংঘকে সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের 8 বারের সদস্যপদ লাভ ছাড়াও 2028-29 নির্বাচনের জন্য এই উদ্যোগ কার্যকর হবে। মন্ত্রী জানান, প্রতিটি মেয়াদেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে এসেছে। আগামী নির্বাচনের প্রার্থী পদে 6টি বিষয়ের ওপর ভারত জোর দিচ্ছে। সেগুলি হল দক্ষিণে বিশ্বের জন্য আওয়াজ জোরালো করা, বহুপাক্ষিকতার সংস্কার, ভবিষ্যতের জন্য প্রস্তুত শান্তিরক্ষী বাহিনী, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ সামুদ্রিক চলাচল এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানো বন্ধ করা। মরক্কো থেকে স্পেনীয় ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় প্রায় 60,000 অভিবাসী স্পেনের সেউতায় প্রবেশ করেছেন, যা শহরের জনসংখ্যার 70%। কয়েক হাজার অভিবাসী সীমানা পেরিয়ে ঢোকার জেরে স্পেনে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গত রাতে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনের লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিমনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 17টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। ভারতের পদকগুলির মধ্যে রয়েছে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। ভারতের লভপ্রীত স্ন্যাচ ইভেন্টে গেমস রেকর্ড গড়লেও অর্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তিনি স্ন্যাচে 176 কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 212 কেজি ওজন তুলে মোট 388 কেজি ভারোত্তোলন করেন। দিনের শুরুতে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রাওয়াল এবং সেলফা প্রভু থিরুমানন ফাইনালে উঠেছেন। কারাকোরাম পর্বতমালার ব্রডপিক সিংহ অভিযানে গিয়ে 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে 10 জন পর্বতারোহী বিপদের মুখে পড়েছেন। এখনও পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক জিতেছে। খবর শেষ হলেও এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

বর্মা তিনি ককটমা বুবাগ রংখা তিনি লোকসভাও পাশঙ্খা আসাই মাতাই থেমানী মূ তিসামা সাম ফিরমা বিল বিশি নিশি দক মন্ত্রী অকর প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্কনি সাবরুমতাই শান্তির বাজার বখাস্তেও কায়নিচিপ্রে তাং বুতাং চেঙ্গিরেখা হাস্তে হাফাংনি খাজাক ফিলডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইঠা ককথম মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি আফারকা হাস্তে লোক লেখামুনি পুইলাই বেরাম উলনৈ লেখামু খানানি সিমি চেঙ্গজাগানা নক নক লেখামুনি সামু তিনি লোকসভা পাশঙ্খা আসাইমাতাই থেমানী মূ তিসামা সাম ফিরমা বিল বিশে নৈশায় নিশি দক অ বিল রগে আসাইমা এবার থেমানী ককথম সানানি বিশানী সিমি বিশিংনি লেরখে হাঙ্কর নাইকল ফাং এবার বখাস্তে নাইকল ফাংনি গসিমু নাঙ্গানো বিশিংনৈনি গবাং লেরখে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটনি দাগিমু মানো নাংনাই খরসাতাই কলাইও লোকসভাতে রাজ্যসভানি কগলাম পান্দা বসকাং তাং সালজরা মোথাগৈ তনজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী হ দালামু সাকা থাকলে বিশি গবাং রমুই বেবাক হাস্তে হাফাং তাই কেন্দ্র হাফাং সুমুং বলাই কেসেন কেরেং উংমা জঙ্গজালো কলাই টঙ্গু আবুবাই সৃঙ্গনাই রংনি থিনাং ওয়ানামাও কলাইজাক ব সাকা অ ককন ওয়ানসুগে হাস্তে তাই কেন্দ্র বেবাক বেরামো হাকতর গনাঙ্গই রংতাই আমজুকমুনি সেব সুনাম ফিরমু তুবুনা নাংথাই অঙ্গে বাচাও মন্ত্রী বখর সাকা গরা কেরং রায়দা গনাং অ বিল সংসদ পাশঙ্খা কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী লোকরত্ন মিশন শক্তি অ্যাপ ডাউনলোড খাইনা কয়মু নারেখা আরও ক্লিক কাইসা খাই মা ভাইন বুড়িতাই চেরাই নাইমথাঙ্গ চুবাচু রুবানো হদালামো কেন্দ্রনি মন্ত্রী সাকা মিশন শক্তি অ্যাপ বুড়িতাই চেরাই রকনি নাইমথাং তাই ফান বাংরনা হাফাংনি সামু বুতাংন তাইব গড়া খাইয়ানো ব সাকা ও অ্যাপ কাইসা প্ল্যাটফর্মন নাংকুক মা হেল্পলাইন সেবরংন দাতি তাই লাইতেসা একসেস রুয়ানো বুড়িতাই চেরাই হামক্রাই নাইকুং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার নৈশাই নিচি দকনি বাকে গসিমু কাংবুলাই জমা রুমানি জরা বাংরুখা অ জরা বাংরুই আগস্ট তালনি চিবা সালমারি জরা খেলাইজাখা ন্যাশনাল অ্যাওয়ার্ড পোর্টাল আব জমারই মানানো শুক্রবার কক্ষ মানব www.awards.gov.in ও ওয়েবসাইট নাই মানানো মন্ত্রী অকর প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্কনি সাবরুম তাই শান্তির বাজার বখাস্তেও কায়নি চিবরে তাং বুতাংনো চেঙ্গিরেখা তাই কাচিছা তাং বুতাংনি হলংথং কাইখ্যা অবনরগী শান্তির বাজার পিএম শ্রী ত্রিকর্ম রেমচিনি রংনগ সংসারজাক পান্ডব মন্ত্রী অকর সাকা থাকলে বিচিচার হাস্তেনি কামি আমচায় গবাং মা হামক্রাই ইংখা তাই লোকরগনি আজিমু বাংখা পান্ডব মানজাকা মন্ত্রী বিকাশ দেববর্মা তাই শুক্লাচর নোয়াটিয়া এমএলএ প্রমোদ রিয়াং স্বপ্না মজুমদার মাইলফ রুমক সালগ্রা হাঙ্কনি জেলা পরিষদনি কাসকু অকরা দীপক দত্ত মন্ত্রী অকরা সানজাও সালগ্রা মতায় ফিল্ডব্রে সালগ্রা হাঙ্কনি ফ্যাক জানাই গরই ফুটবল টুর্নামেন্ট চেঙ্গিরেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খাই টংবায়ো আকাশবাণী ককতমানি আপডেট মানা বাকে লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই হদলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো হাস্তে হাফাংনি খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইঠা ককথম মন্ত্রী অকর প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি আফারকা কমিশনী চেয়ারম্যান অভিষেক সিং তিনি তাংন কতর মন্ত্রী অকর নিথানি অ ককথম আফারকা থানে বিশিনি জানুয়ারি তাল খাজাক কমিশন তাল চিচার সক আমজক নাইমানি ওল অ ককথম আফারকা হাস্তে লোক লেখামুনি পুইলাই বেরাম উলনি লেখামু খানানি সিমি চেঙ্গজাগানো নক নক লেখামুনি সামু আবো টঙ্গানো আগস্টালনি থামচি সালমারি জরা তিনি হর দাম চিনুয় পায়ানো বাইথাং লেখামুনি সামু লেখামুনি নাইখুনি দাগিফাং রতন বিশ্বাস তিনি আগরতলা ককতমা থমনাই রংনি থুম অ কং সাকা ব সাকা থাকলে জুলাই তালনি চিসনি সালমারি নিসিমি বাইথাং লেখামুনি সামু চেঙ্গজাকমানি তিনি শারীরিক জরা খুং

বাছি সাইনকো অনলাইন পোর্টাল এসই ডট সেন্সাস ডট গভ ডট ইন নি সেভ বাই বাইথাং লেখা মনে সামগ মানজাখা মচাং বিশ্বাস তাইব সাকা হা কতর তাবুন পুইলা ডিজিটাল লোক লেখা মু চ্যাংজাখা মোবাইল অ্যাপ্লিকেশনটা ওয়েব মনিটরিং সেভ বাই লোকথম থমা চেরি নাইমাতায় নাইকল মং খাই জাগি টঙ্গ হাস্তে লোক লেখা মু ওল নি বেরাম নৈশায় নৈচি স্নি বিশিনি ফেব্রুয়ারি তাল চ্যাংজাগানো বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা তিন অনুকুতি হাঙ্কনি কুমারঘাট তাই কয়লার শহর বেড়াই নাইখ্যা ব কুমারঘাটনি আশ্রম পলিও সিটি পার্ক বেড়াই নাইখ্যা বলং মন্ত্রী আরও বকুলবু ফাঙ্কাইখ্যা চন্দিপুর ব্লকনি ডন বিলাসনি কথাজাক বলং কমিটিন আদং রকবাই কগলাম্ব সালাইখ্যা আবুন কারিব বলং নাইখংনি থাইচুক থাইপুং আগর বুফাং রকব বেড়াই নাইখ্যাব এডিসিনি সামুচারিনা আদংরা রুনিয়াল দেববর্মা তিনি লোকভবন হাস্তেপা ইন্দ্র সেনারি দিনালুবাই মালাইখ্যা মচাং দেববর্মা এডিসি আমচানি হামগ্রাই সামু বুতাং রংনতুই হাস্তেপানো সেবাই শুক্রবী সাইখনা রেখা সালগ্রা ত্রিপুরানি শান্তির বাজার বখাস্তে তাই সাবরুম বখাস্তেনি যত হাফাংনি রংনকনি ফোরংনাই বখরক ইয়াকচু তাই নাইকিনি খাইনি রগ্নতী তিনি শান্তির বাজারনি অডিটোরিয়াম আমজক নাইমা পান্ডা কাসা সংসার জাখা পানো রং তাঙ্করা ডক্টর মিলিন রামটেকে খাবাই খুবাই বারজা নাহারে রংনি সামু কাহামকে খাইনার বাকে ফোরংনাই বক্রক রগ্ন কক বিতি রেখা রংনক রংদাগিফাং সমিত রায় চৌধুরী নিপুণ ত্রিপুরা মিশন যাই যাইকে সামুগস আসারনা সাকা ফানবক্সিনকা এনএফ রেলওয়েনি লামডিং বদরপুর সেকশনি বিশিং নিউ হাগিরজাও স্টেশন দেড়ামাও কলাইজা কাইনি রেল লাইন স্নাম মুনি সামু তাঙ্গজাগি টঙ্গ আবনরগি থাম নম্বর লাইনতে তরক তরক ট্রেন থাংলাসু খলাই টঙ্গ অমহাই টং হালকনরগি কিসাসু ট্রেন থাংলাসু গাড়ি রাজাখা তাই জরা সলাইজাখা এনএফ রেলওয়েনি বখাক্তি সাজাখা 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস খনা নারেঙ্গিনি সিমি হর দামচি সতী থামচি আগরতলা ফাইনাল লামরুবানো 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস খোনা আগরতলা নিসিমে হর দামচিসা সতী থামচি নারেঙ্গি থাংনা বাগে লামরুবানো আবুন কারিব 15626 আগরতলা দেওগড় এক্সপ্রেস খোনা হর দামচিসাও আগরতলা নিসিমে দেওগড় থাংনা লামরুবানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণি ওলনি ডিভিশন লীগ ফুটবল বাতাই লাইমাও ফ্রেন্ডস ইউনিয়ন তাই মোচাক ক্লাবনি বিশিং থাংলাইমা তিনি দ্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংযাজাক থাংলাইমাও নৈ নৈ কুলনি ফের বাই দ্র অংখা বদল কাইনি ন পয়েন্ট বাকি নাহার লাখ্যা বুসকাং দামনু চিব্রিয়া হাস্তেনি ব্যবহার হাঙ্কর ফেরাঙ্কি গবাং বাতি ওয়াই মানু হনে হজকমু রেখা নবর দিবার নাইখুং খনার সালনি সাকানি তুমারি থামচিব্রি ডিগ্রি তাই খামানি নিচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানে গিনিও টঙ্গি মানো তিনি সালনি সাকানি তুমারি টংমানি থামচিব্রি দশমিক দক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিচিদক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কক্টমা পায়না সঙ্গে কক্টমা বুবার তৈ হয়েছে তিনি লোকসভাও পাশঙ্খা আসাইমা তাই থিমানি মুক্তি সামা সুনাম ফিরমা বিল বিশি নৈশায় নিজিত মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সালগ্রা হাঙ্কনি সাবরুম তাই শান্তির বাজার বখাস্তেও কায় নিচি বুড়ি তাং বুতাংনি চেঙ্গি রেখা হাস্তে হাপাংনি খাজাক ফিল্ডক ত্রিপুরা হাস্তে রাং কমিশন বিনি পাইথা কক্টম মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নিথানি ইয়াফারকা হাস্তে লোক লেখামুনি পুইলাই বেরাম উলনি লেখামু খনা নিসিমি চেঙ্গজাগান নক নক লেখামুনি সামু কক্তমা তিনি বাকে অরণ্যপাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গান খনা ফুং দামসিনী সতী বৃজিও

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে শুরু হবে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। আজ রাত 12টায় শেষ হচ্ছে স্বগণনার কাজ। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, গত 17 জুলাই থেকে স্বগণনার কাজ শুরু হয়েছিল। আজ বিকেল পর্যন্ত 50,000 পরিবার অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে স্বগণনায় অংশ নিয়েছে। শ্রী বিশ্বাস আরও জানান, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। রাজ্যে জনগণনার দ্বিতীয় পর্যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলার শাবরুম ও শান্তিরবাজার মহকুমায় 24টি প্রকল্পের উদ্বোধন এবং 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে শান্তিরবাজারে পিএম শ্রী তৈকর্ম দাদু স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 8 বছরে রাজ্যের গ্রামীণ এলাকার প্রভূত উন্নতি হয়েছে এবং জনগণের মাথাপিছু আয় বেড়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আভা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির সফল বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, মাইলা ফ্রুমক, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। মুখ্যমন্ত্রী সন্ধ্যায় দক্ষিণ মথায়ে 4র্থ দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। শ্রী দেববর্মা এডিসি এলাকার উন্নয়ন কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে পুরাতন আগরতলায় কৃষ্ণমালা মুক্ত মঞ্চে কৃষকদের কাছ থেকে আজ ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়েছে। কৃষি দপ্তরের সহায়তায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। আজ পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত মোট 124 জন কৃষকের কাছ থেকে সর্বমোট 162 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এর ফলে কৃষকদের মোট আয় হয়েছে 38,37,000 টাকা। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা এবং শাবরুম মহকুমার সমস্ত সরকারি বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং পরিদর্শকদের নিয়ে আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা সচিব ডক্টর মিলিন্দ রামটেকে সর্বোচ্চ নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে বিদ্যালয় প্রধানদের পরামর্শ দেন। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায় চৌধুরী, নিপুণ ত্রিপুরা মিশনের যথাযথ বাস্তবায়ন, প্রাক প্রাথমিক শিক্ষায় গুরুত্ব আরোপ, শ্রেণী উপযোগী শিক্ষাদান এবং খেলার ছলে শিক্ষার উপর জোর দিতে শিক্ষক আধিকারিকদের পরামর্শ দেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ ঊনকোটি জেলার কুমারঘাট ও কৈলাসহর মহকুমায় সফর করেন। তিনি কুমারঘাটের আশ্রমপল্লীতে সিটি পার্ক পরিদর্শন করেন। বনমন্ত্রী সেখানে বকুল গাছের চারা রোপণ করেন। চণ্ডীপুর ব্লকের ধনবিলাসে যৌথ বনায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাছাড়া বনদপ্তরের আম, কাঁঠাল, আগর বাগানও ঘুরে দেখেন মন্ত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। তাছাড়া দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর এবং আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। এই বিল অনুযায়ী জন্ম বা মৃত্যুর তথ্য জানাতে 1 থেকে 2 বছর দেরি হলে জেলাশাসক বা মহকুমা শাসকের অনুমোদন লাগবে। 2 বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার অনুরোধ করেছেন, যা একটি মাত্র ক্লিকে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মিশন শক্তি অ্যাপটি নারী ও শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের সংকল্পকে আরও দৃঢ় করেছে। তিনি জানান, এই অ্যাপটি একটি একক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলিতে দ্রুত এবং সহজ অ্যাক্সেস নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মহিলা হেল্পলাইন 181, জরুরি পরিষেবা 112, পোষণ এবং PMMVY হেল্পলাইন 1515, জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930, আইনি সহায়তা নালসা 15100, টেলিমানুষ 14416 এবং শিশু হেলপলাইন 1098। রাজ্য সরকারের গঠিত ষষ্ঠ ত্রিপুরা রাজ্য অর্থ কমিশন তার চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে পেশ করেছে। কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দেন। গত বছরের 7 জানুয়ারি গঠিত কমিশন প্রায় 18 মাস পর্যালোচনার পর এই রিপোর্ট জমা দেয়। রিপোর্টে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, পৌরসংস্থা এবং এডিসির আর্থিক কাঠামো বিশ্লেষণ করে সম্পদের সুষম বণ্টন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 2030-31 সালের মধ্যে স্বশাসিত সংস্থাগুলিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতিগত দিক নির্দেশনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিঙ্গাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে 3 নম্বর লাইন দিয়ে ধীরে ট্রেন চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হবে। অটল বয়ো অভ্যুদয় যোজনায় প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার লক্ষ্যে আজ সিপাহীজলা জেলার চরিলামে লীলাবতী স্মৃতি কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং সিপাহীজলা জেলা পরিষদ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত। তিনি জানান, বিভিন্ন সরকারি প্রকল্পে প্রবীণ নাগরিকরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026 জন্য মনোনয়ন জমা দেবার সময়সীমা বাড়িয়েছে। মনোনয়ন জমা দেবার শেষ তারিখ আজ থেকে বাড়িয়ে 15 আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। মনোনয়ন শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য www.awards.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, গত কয়েক দশক ধরে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার সম্মুখীন হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, এই পরিস্থিতির কথা মাথায় রেখে কঠোর আইনি বিধান সম্বলিত একটি বিল সংসদে পাশ হয়েছে। আগামী অক্টোবর মাসে ভারতের সিনিয়র ফুটবল দল ব্রাজিল সিনিয়র দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলছে। অন্যদিকে আজারবাইজানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 3টি পদক পেল ভারত। 57 কেজি বিভাগে নিকিতা শেরাওয়াত রৌপ্য পদক জয় করেছেন। 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন কামনা বাবাল। 73 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন গরিমা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যে বাড়ি বাড়ি গণনার কাজ আগামীকাল থেকে শুরু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দক্ষিণ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করল।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চাঙ্ক, স্বাগত জানাচ্ছি এসো জীবন গড়ি পর্বে। তবে যেহেতু শ্রাবণ মাস চলছে, একটা বৃষ্টির গান হয়ে যাক। পর্বে ফিরছি, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: নমস্কার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: শ্রোতা বন্ধুরা ডায়াল করে রয়েছে, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। আর আজ সন্ধ্যায় আপনাদের পছন্দের পর্ব এসো জীবন গড়ি নিয়ে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন এসো জীবন গড়ি পর্বে আমরা তাদের নিয়েই কথা বলি যারা একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছে, যারা হয়তো ভাবছে কি করলে আমার আগামী দিনগুলো সুরক্ষিত থাকে, সুন্দর হয়। আর এই প্রশ্নচিহ্নগুলো নিয়ে যারা নিষ্পাপ চোখে আমাদের দিকে তাকিয়ে থাকে, তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবার জন্যই এসো জীবন গড়ি। আর আজ এসো জীবন গড়ি পর্বে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষিকা, শিক্ষাবিদ শ্রীমতী অদিতি ভট্টাচার্য। ম্যাডাম, ম্যাডাম আপনাকে স্বাগত জানাই আমাদের এসো জীবন গড়ি পর্বে।
1: হ্যাঁ, নমস্কার।
0: ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আমিও ভীষণ ভাবে, সত্যি কথা বলতে কি, অনেকদিন পরে এমনই একটা বিষয় হয়তো বলবো বলবো করে খুঁজছিলাম। তো আমিও অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এমন একটা সুন্দর বিষয় নিয়ে তুমি আজকে প্রশ্ন করবে বা জানতে চেয়েছো আমার কাছে। তো সেজন্য আমিও তোমার কাছে যথেষ্ট কৃতজ্ঞ।
0: অনেক ধন্যবাদ ম্যাম। আসলে এই যে সময়টুকু, এই সময়টুকু আজ তাদের জন্য যাদের চোখে হাজারো প্রশ্ন। তো প্রথমেই আমি আপনাকে যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইব, এই যে ক্যারিয়ার, আসলে এই ক্যারিয়ার জিনিসটা কি?
1: আসলে না, আমাদের এই ক্যারিয়ার শব্দটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক মিসকনসেপশন রয়েছে। আমরা ভাবি যে বড় হয়ে চাকরি পাওয়াটাই বোধহয় ক্যারিয়ার, যেটাকে আমরা মনে করি। আমরা শুধু আমি তরুণদের কথা বলবো, ছাত্রদের কথা বলবো, ইভেন আমরা মা বাবারও এরকমটাই ভাবি যে বড় হয়ে চাকরি করাটাই বোধহয় একটা ভালো চাকরি করার মানে ক্যারিয়ার। আসলে এটা কিন্তু তা না। ক্যারিয়ার শব্দটা মানে তুমি যদি খুব গভীর ভাবে দেখো, অ্যাকচুয়ালি ক্যারিয়ার শব্দটার মধ্যে না তিনটে শব্দ ঢুকে আছে, কিন্তু একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে প্রশিক্ষণ, আরেকটা হচ্ছে দক্ষতা। এই তিনটে জিনিস যখন একসঙ্গে হয়, শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা, তখনই সেটা সঠিক ক্যারিয়ার হয়ে ওঠে আমাদের সামনে।
0: আচ্ছা, মানে শিক্ষার সঙ্গে সঙ্গে আমার দক্ষতা,
1: আমার প্রশিক্ষণ, আমার, হ্যাঁ। এখন তুমি যে শিক্ষাটা শিখছো, ধরো তুমি আজকে তুমি ইতিহাস পড়ছো, তুমি অঙ্ক করছো, তুমি সায়েন্স পড়ছো, সায়েন্স করছো মানে তা না কিন্তু যে তোমার একেবারে সুরক্ষিত ভবিষ্যৎ, নো, নট নেসেসারিলি। অ্যাকচুয়ালি সায়েন্স তুমি যেটা পড়ছো তার সঙ্গে তোমার দক্ষতা, মানে এই যে তোমার ব্যবহৃত জীবনে, তোমার লাইফে তুমি সেটাকে কতটা অ্যাপ্লিকেবল করে তুলতে পারো, সেই শিক্ষাটাকে, তার উপরে নির্ভর করে তোমার ক্যারিয়ার গড়ে ওঠা। আমি বোঝাতে পেরেছি?
0: মানে
1: একটা আমার আমার শিক্ষাটা তখনই পরিপূর্ণ হবে এবং আমি ক্যারিয়ার সম্পর্কে আমি তখনই নিশ্চিন্ত হব যখন শিক্ষার সঙ্গে আমার প্রশিক্ষণ থাকবে এবং আমার দক্ষতা থাকবে। ফিজিক্সের যে এক্সপেরিমেন্ট আমি ক্লাসে করছি, ওই যে ক্লাস করে আমি পরীক্ষার খাতায় নম্বর ভালো পেতেই পারি, হ্যাঁ, কিন্তু আমাকে সেটা কাজে লাগাবো যখন খুব ভালোভাবে, তখনই কিন্তু আমি একটা সঠিক ক্যারিয়ার গড়ে তুলতে পারবো।
0: আচ্ছা, তাহলে এই তিনের সংমিশ্রণ হলো আমাদের ক্যারিয়ার। তাহলে এই প্রশ্নটা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে ক্যারিয়ার মানেই আপনাকে একটু সংযতভাবে দেখতে হবে, বুঝতে হবে নিজের জীবনটাকে। আচ্ছা ম্যাডাম, এই যে একজন ছাত্র কিংবা ছাত্রী তার ক্যারিয়ার পরিকল্পনা ঠিক কোন বয়স থেকে শুরু করতে পারে?
1: আমার তো মনে হয় যে বাচ্চারা যখন মোটামুটি ধরো 8-9 উঠে যায় না, তখন থেকেই এদের চিন্তা করা উচিত। এবার চিন্তাটা কেমন করে করবে? আমি আমার ছাত্র

0: দের বলি সব সময়, জানো তো এই কথাটা আমি সব সময় বলি, যে তুমি আগে দেখো তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগছে, কোন সাবজেক্টটা তুমি পড়ছো একেবারে বোর ফিল করছো না, হোয়াট টপিক্স ইউ রিড উইদাউট এনি কি বলবো উইদাউট গেটিং বোর্ড, সেই জিনিসটাকে খুঁজে বার করতে হবে আমাকে। তো ছোটবেলায় আমরা আমরা আমরা বাবা মা এখানটাতেই ভুলটা করি, আমরা ভাবি আমার বাচ্চাটা অঙ্ক পাচ্ছে না তো তো ফিউচার দুম হয়ে গেল, আমার বাচ্চাটা ইংরেজি পাচ্ছে না, এটা না, বাচ্চাটাকে এখানে কিন্তু মা বাবারও একটা বিশেষ ভূমিকা থাকে মানালি, যে তাদেরকে সেই ফ্রিডমটা দিতে হবে, হোক না সে বাচ্চা হোক না সে ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে, বাট এখানে প্যারেন্টিং এর একটা ব্যাপার রয়েছে কিন্তু, মানে এখানে এগুলো সব ওতপ্রোত ভাবে জড়িত, এখানে বাচ্চাটাকে ফ্রিডমটা দিতে হবে যে তার কোন সাবজেক্টটা পড়তে সে একটু বোর ফিল করে না। এমন অনেক বাচ্চা আছে যার নাকি ইতিহাস পড়তে ভালো লাগে, সে জোর করে অঙ্ক করছে, অঙ্ক করতে গেলে তার মন খারাপ হয়ে যায় কিন্তু ভয়ে সে বলতে পারে না যে আমার ইতিহাস পড়তে ভালো লাগে, আমার বাংলা পড়তে ভালো লাগে। এখন এইটা এইটা তাকে ওই ফ্রিডমটা তো দিতেই হবে, কারণ এনইপি 2020 অনুসারে আমরা যদি দেখি সেখানে কিন্তু শিক্ষার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষা ঢুকে গেছে, অলরেডি আমাদের সিলেবাসে বৃত্তিমূলক শিক্ষা ঢুকে গেছে। তো বাচ্চাটাকে তুমি সেই ফ্রিডমটা দাও যে সে চিন্তা করতে পারে যে আমার এই সাবজেক্টটাই ভালো লাগে এবং এটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব, তবেই না সঠিক ক্যারিয়ার সে গড়ে তুলতে পারবে।
1: একদম, তার মধ্যে সেই স্বাধীনতাটা থাকবে যে আমি কি ভালোবাসি।
0: একদম, হ্যাঁ।
1: তো শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আজ এসো জীবন গড়ি পর্বে ফোনের ওপারে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষিকা শ্রীমতী অদিতি ভট্টাচার্য। তার আরও একটা পরিচয় কিন্তু আছে, আপনারা হয়তো তার কণ্ঠস্বরের সঙ্গে অনেকেই পরিচিত। আমাদের যে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে শিক্ষার্থীদের জন্যে, সেই পর্বেও কিন্তু আমরা মাঝে মাঝে এই ইংরেজি ক্লাসে ম্যাডামকে পেয়েই থাকি, আপনারা যারা শুনছেন তাদের কাছে নিশ্চয়ই পরিচিত কণ্ঠ। তো ম্যাডাম নিঃসন্দেহে ভীষণ ভালো এবং মিষ্টি করে পড়ান, তবে তার পাশাপাশি একজন ছাত্র যখন তার ক্যারিয়ার নিয়ে বিশাল চিন্তায় ভুগতে থাকে তখন কিন্তু একটা সুন্দর রাস্তাও দেখিয়ে দেন। ম্যাডাম, এবার আপনার কাছে জানতে চাইব যে আমাদের এই যে মার্কস নিয়ে একটা কড়াকড়ি বা মার্কস নিয়ে একটা সবার সামনে ডিসপ্লে করা, যে আচ্ছা শুধু কি ভালো রেজাল্ট করলেই ক্যারিয়ারে সফলভাবে সে প্রতিষ্ঠিত হতে পারবে এমন কি কোনো কথা রয়েছে?
0: না, একদমই না। এটা ওই যে বললাম আমাদের পুরো ক্যারিয়ার কনসেপশনটা মিসকনসেপশনে ভরে আছে, নট নেসেসারিলি। আমি এরকম এমন একজনকে চিনি যিনি হয়তো তোমার, তুমি বললে আচ্ছা নামটা বললে আজকে আমরা সবাই তাকে চিনব, কিন্তু আমি নামটা বলছি না। উনি স্কুল লাইফে কোনোদিন ভালো রেজাল্ট করতেই পারেনি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো ছেড়েই দাও যার নাকি ভালোই লাগবে না স্কুলে তার সেই শিক্ষা, কিন্তু আমাদের যুগের কথা বলছি আমি, ভালোই লাগেনি কিন্তু তুমি জানো খুব ভালো উনি ছবি আঁকতেন, খুব ভালো ছবি আঁকতেন, এবং এখন উনি ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে একজন, নামটা মানে হ্যাঁ ওনার নাম হচ্ছে নন্দ দাস, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, মানে হি ইজ আ ব্রিলিয়েন্ট আর্টিস্ট, কিন্তু মানে উনি এইরকম সাংঘাতিক ওনার রেজাল্ট ছিল না কিন্তু, কিন্তু ওনার আঁকার মধ্যে উনি একটা ভীষণ কি বলবো একটা মানে প্রচন্ড একটা ওনার একটা ইয়ে ছিল, তিনি আঁকতে উনি ভীষণ ভালোবাসতেন, তো আজকে উনি এই জায়গায় পৌঁছে গেছেন। তো এটা কোনো কথা না রে যে আমাকে ভালো রেজাল্ট, হ্যাঁ আমি একটা জাস্ট উদাহরণ দিলাম আর কি তোমাকে,
1: তারাই তো আমাদের ইন্সপিরেশন, যে জীবন কখনো থেমে থাকে না, এর একদিকে বাধা পেলে অন্য আরো 10টা পথ হয়তো খুলেই যায় তার জন্য।
0: একদম একদম একদম। এখানে আমার একটা ছোট্ট ইংরেজি কবিতা আমার খুব মনে পড়ছে, বাচ্চাদের খুব উদাহরণ দিই, রোড নট টেকেন রবার্ট ফস্টার আছে না, এটা লাস্ট লাইনটা আমি যেহেতু ওই তুমি একটু বললে ইংরেজির আমি একটু দুটো লাইন বলছি, যে টু রোডস ডাইভার্টস ইন এ উড অ্যান্ড আই টু

0: the one less traveled by, and that has made all the difference. আসলে রাস্তাটা চুজ করতে হবে আমাকে, এবং একবার যখন সেই রাস্তায় আমি নেমে পড়ি, আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম রাইট, আমাকে প্রুভ করতে হবে আমি ঠিকই চুজ করেছি। দোদুল্যমান হলে হবে না, তোমার ছবি আঁকতে ভালো লাগে তুমি ওই দিকেই যাও, নাম্বারটা ম্যাটার করে না, নাম্বারটা হয়তো তোমাকে টু সাম এক্সটেন্ট অব দি এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা হ্যাঁ সেটা গুড ক্যারিয়ারে একেবারে সাংঘাতিক ভাবে মানে জড়িত সেই ব্যাপারটা, এটা আমি একদমই মনে করি না একজন শিক্ষিকা হিসেবে।
1: ঠিক ঠিক একদম। তো মার্কস একটা ম্যাটার হলেও একমাত্র ম্যাটার
0: না, একদমই না।
1: তো এবার দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের বর্তমান এনইপি 2020-র কথা আপনি বললেন, এবং ইদানিংকালে অনেক অনেক অনেক ক্যারিয়ার, ডিফারেন্ট ক্যারিয়ার স্কোপ খুলেছে। তো বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের জন্য নতুন নতুন কি সম্ভাবনা রয়েছে?
0: আরে আমি তো অবাক হয়ে যাই মানালি, এমন অনেক কিছু হয়েছে। আমি একটা জায়গায় সেদিন নিউজ পেপারে পড়ছিলাম 500 বেশি ক্যারিয়ার রয়েছে আজকাল, এবং কিন্তু আমাদের জানতে হবে যে আমি কি চাই, আমি সঠিক মানে জিনিসটা বাঁচতে হবে আমাকে। তুমি জানো এই যে আমরা মা বাবারা সবসময় ভাবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে ধরো ওই পাইলট এসব ছাড়া আর বোধ হয়
1: মানে গতানুগতিক ধারা থেকে আমরা বেরোতে
0: এরকমই আমরা ভাবছি, কিন্তু এখন সাইকোলজিস্ট হয়ে গেছে, ডিজাইনার এসছে, জার্নালিজম এসছে, কন্টেন্ট ক্রিয়েটর এসছে, সাইবার সিকিউরিটি এসছে, প্রোডাক্ট ম্যানেজার এসছে, ডিজিটাল মার্কেটিং এসছে, কি নেই? তুমি সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটিটা থাকে না, তুমি যে কোনো লাইনে তুমি যেটাতে যেতে চাইছো সেখানে তুমি, আমার মেয়ে যেমন আনতে বাধ্য হচ্ছি, ছোট থেকে ও ইতিহাস যদিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কিন্তু ওর হিস্ট্রি নিয়ে পড়ার খুব ইচ্ছে, তো আর্কিওলজি নিয়ে পড়ছে, প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে, ওখানে গিয়ে আমি দেখলাম অ্যান্থ্রোপোলজি ইটস অলসো এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, ছেলেমেয়েরা এটার দিকে ঝুঁকছে, আর্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, মিউজিওলজি নিয়ে পড়াশোনা করছে, ওশেনোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে, তো দিস আর অল আর্ট সাবজেক্ট।
1: মানে একটা সময় হয়তো আমরা এই এই মানে এই স্কোপগুলোর নামই হয়তো জানতাম না,
0: নামই শুনিনি।
1: ঠিক
0: ইভেন তুমি জানো কার্টুন মানে এইটাও ফাইন আর্টস এ কার্টুনও একটা মানে বেশ জনপ্রিয় এবং দুর্ধর্ষ একটা লাইন রয়েছে,
1: এবং সেই অ্যানিমেশন নিয়েও কিন্তু অনেকের খুব
0: অ্যানিমেশন নিয়ে পড়া যাচ্ছে। ওইটাই আমি বলছিলাম যে এই যে বাচ্চাদের আমরা ডিসকারেজ করি না, মানে এইটা থেকেও দেখেন যাই উৎসাহটা, এনকারেজমেন্ট মাস্ট বি গিভেন টু দেম। এখানে বাবা মা যদি একটা বিশাল ভূমিকা রয়ে গেছে সেটা আমরা ভুললে চলবে না।
1: ঠিক, মানে আমার প্রতিবেশীর ছেলে ডাক্তারি পড়ছে তো কেউ পড়তে হবে, আমার প্রতিবেশীর ছেলে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে তাদের,
0: বেরিয়ে আসতে হবে একদম।
1: এবং এই যে বলে না সবার মাঝখানে একদম বি দ্য ডিফারেন্ট, অ্যান্ড ওই বি দ্য ডিফারেন্ট প্রথমে আপনার ঘর থেকেই শুরু করতে হয়। আচ্ছা ম্যাডাম, এই যে দেখা যাচ্ছে একদল চাইছে যে উচ্চশিক্ষা, আমি গ্র্যাজুয়েশন করব, আমি মাস্টার্স করব, তারপরে আমি পিএইচডি করব, এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টেরও বিভিন্ন প্রসেস বা স্কোপ রয়েছে। তো আপনি কি মনে করেন আজকের সময়ে দাঁড়িয়ে উচ্চশিক্ষা না স্কিল ডেভেলপমেন্ট কোনটাকে আমরা বেশি গুরুত্ব দেব?
0: দেখো দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। উচ্চশিক্ষা যেটা ডিগ্রি যেটা তুমি নিচ্ছ সেটা তোমাকে ইন্টারভিউ ফেস করতে সাহায্য করবে, তোমার ডিগ্রি তোমার ভালো, তুমি ধরো যে কোনো একটা সাবজেক্টে তুমি একটা হায়ার স্টাডিজ করলে সেই বিষয়টাকে নিয়ে, তো সেটা তোমাকে অনেক রকমের ইন্টারভিউর দরজা খুলে দিচ্ছে, কিন্তু তোমার স্কিল তোমাকে কি করবে, তোমাকে জবটা পাইয়ে দিতে সাহায্য করবে, তোমাকে সঠিক জব স্যাটিসফ্যাকশনের পথে নিয়ে যাবে, তোমাকে প্রমোশন, তোমার স্কিল, তুমি আমরা আমাদের টিচিং প্রফেশনে না দেখবে তুমি এরকম অনেক টিচার্স আছেন, আমি যেহেতু এই প্রফেশনে আছি সেহেতু এটা নিয়ে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো অনেক মানে

0: ওনার অনেক পিএইচডি করা, অনেক শিক্ষা দীক্ষা, উনি নিজে অনেক বই পড়তে ভালোবাসেন, কিন্তু যখন উনি স্টুডেন্টস কে পড়াতে যান বা কিছু দিতে চান, তখন ওনার সেইভাবে উনি দিতে পারেন না, বা স্টুডেন্টরা তাকে ঠিক সেইভাবে বোঝে না। তোমার শিক্ষার সঙ্গে যখন স্কিলটা ঢুকবে না সঠিক ভাবে, তখনই তো তুমি তোমার যে স্যাটিসফ্যাকশনটা, তুমি যে কাজটা করছো সেটার স্যাটিসফ্যাকশন চলে আসবে। দেখ আমার, তোমার মনে আছে থ্রি ইডিয়েট সিনেমাটার কথা? ওখানে একটা দারুণ আমির খানের একটা খুব, আমি খুব ভালো, আমি ছাত্রদের কিন্তু সিনেমা থেকেও উদাহরণ দিই, তো ওখানে আমির খান দেখো একটা জায়গায় বলছিল যে কি লাভ হলো ইঞ্জিনিয়ারিং করে ব্যাংকে চাকরি করছে। এটা কিন্তু ফ্যাক্ট মানালি, ইঞ্জিনিয়ারিং পড়লাম এবার আমি ব্যাংকে ঢুকে গেলাম, তাহলে আমার কি লাভ হলো? তো আমাকে যে শিক্ষাটা আমি নেব তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্টেরও প্রয়োজন আছে, দক্ষতারও প্রয়োজন আছে, ওইটা আমি প্রথমেই বলেছি। সেই জন্য ক্যারিয়ার শব্দটার মধ্যেই তোমার দক্ষতা, তোমার শিক্ষা, তোমার প্রশিক্ষণ, তিনটে জিনিসই চলে আসছে।
1: এবং আমার মনে হয় আরো একটা জিনিস, ভালোবাসাটাও জুড়ে যায়, তাই না?
0: এক্স্যাক্টলি, তুমি ভালোবাসলে তবেই তো সেই জিনিসটা আরো বেশি, তুমি যে সাবজেক্টটা তোমার ভালো লাগে সেটাকেই তো তুমি ধরবে না? তাই তো আমি রোড নট টেকেনটা বললাম, যে তুমি সবাই অনেক অনেক কথা বলবে, কিন্তু তুমি যে রাস্তাটা চুজ করলে, তুমি সেই রাস্তায় দিয়েই চলো, এন্ড ইউ হ্যাভ টু প্রুফ দ্যাট ইউ আর রাইট। তোমাকে সেখানে প্রুফ করতে হবে যে তুমি ঠিক আছো একদম। তো তার জন্য তোমার যে শিক্ষাটা তুমি নিচ্ছ সেটা পরিপূর্ণভাবে তোমাকে নিতে হবে, সেটা দক্ষতা অর্জন করতে হবে সেই সাবজেক্টটাতে, সেটাতে তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, এবং তবে গিয়ে না তুমি সাউন্ড হবে।
1: আচ্ছা ম্যাডাম, এই যে আমরা যে কোনো লাইনেই যাই না কেন, সেখানে ইংরেজিতে ফ্লুয়েন্সি এবং কম্পিউটারে ফ্লুয়েন্সি, এই দুটো জিনিস কতটা প্রয়োজন?
0: দেখো এখন ইন্টারভিউ ফেস করতে গেলে আমাদের ইংরেজিতে কথা বলতেই হয়। ইংরেজিকে এখন ওরকম আমাদের সে আগের কনসেপশন এখানে আসে না, ইংরেজি হচ্ছে একটা গ্লোবাল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ইসন্ট ইট? তুমি এখন, তোমাকে পৃথিবীতে এত ভাষা আছে, তোমার একটা লোকের সঙ্গে কমিউনিকেট করার জন্য এতগুলো ভাষা যদি আমাকে শিখতে হয় তাহলে তো মুশকিল। তো ইংরেজিকে আমাকে ওইটা ধরে আমাকে এগোতেই হবে। ইংরেজি আমাকে, মানে ইংরেজিতে কথা বলার যে স্পিকিং পাওয়ারটা সেটা আমাকে অর্জন করতেই হবে। এটা একটা হাতিয়ারের মতো তুমি মনে করতে পারো, যে শিক্ষাটা তুমি নিচ্ছ তোমার ক্যারিয়ার করার জন্য, তুমি পড়লে, তুমি প্রশিক্ষণ নিলে, তুমি দক্ষতা অর্জন করলে। আর আরেকটা জিনিস কি থাকতে হবে তোমার, তোমার হাতিয়ার হিসেবে ইংরেজি শিক্ষা, কম্পিউটার জানা, বোথ আর ভেরি নেসেসারি, ভেরি নেসেসারি। এই দুটোকে তুমি বাদ দিতেই পারবে না, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো ওই কথাটা ভাবতেই পারি না।
1: একদম, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সবকিছুই ডিজিটালি হয়ে যাচ্ছে, তো ডিজিটালি সাউন্ড এবং টেক সেভি হওয়া প্রচন্ড দরকারি মনে হয় প্রত্যেকটা ফিল্ডে। সে একজন ক্লার্ক হতে পারে, একজন ম্যানেজার হতে পারে, সে ইভেন একজন টিচার হতে পারে,
0: প্রত্যেকেরই
1: কিন্তু টেক সেভিটা ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক।
0: একদম একদম,
1: ধন্যবাদ। আমরা খুব সুন্দর করে কিন্তু একের পর এক অসাধারণ প্রশ্নের, এবং প্রশ্ন নয়, এই আমাদের যে প্রত্যেকের মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলোর একটা ঠাই পাচ্ছি। শ্রোতা বন্ধু,
0: আমি কিন্তু আমার মনের কথাগুলোই বলছি তোমাকে, আমি জানি জানি কতটা মানে ইয়ে বলতে পারছি, বাট দিজ আর অল দ্য থিংস মানে আমি এটা চিন্তা করি ওইভাবেই, ওইভাবেই আমার মনে হয় যে আজকালকার দিনে দেখো আমাদের ইয়াং জেনারেশনের ডিপ্রেশন, এই যে শব্দগুলো আগে আমাদের ছিলই না, ডিপ্রেশন, জব স্যাটিসফ্যাকশন নেই, কেন আসছে এগুলো? বিকজ আমরা যে রাস্তাটা নিচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মা বাবারা চাপিয়ে দিচ্ছি রে, মানে কনসিয়াসলি আনকনসিয়াসলি আমরা চাপি, তোকে তো ইঞ্জিনিয়ার হতেই হবে, তোকে তো ডাক্তার।

0: হতেই হবে, অমুক হতেই হবে না, এই জিনিসটা আমাদের ইচ্ছেগুলো বাচ্চাগুলোর ওপর আমরা চাপিয়ে দিচ্ছি, কোনো না কোনো ভাবে দিচ্ছি। তাকে সেই স্পেসটা তো দিতে হবে না, তাকে সেই স্পেসটা আমাদের অবশ্যই দিতে হবে, তাহলে এই জিনিসগুলি হয়তো একদম কমে যাবে আমাদের মানে ইয়াং জেনারেশনের মধ্যে।
1: সেই ডিপ্রেশন নামক শব্দটাই যদি উড়ে যায় তাহলে কতটা সুন্দর হয় সবকিছু। আচ্ছা ম্যাডাম, এই যে ইন্টারভিউতে যখন অনেকে যায় তখন হয়তো কারোর হাত কাঁপতে থাকে, কারোর হয়তো কথা বেরোচ্ছে না।

0: আমি একদম আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আমার মনে হয় একটা টিপস আমি দিতে পারি সবাইকে, সেটা হচ্ছে যে টক টু দ্য মিরর। মিররের সামনে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকো, ভুল হোক, ভুল ইংরেজি হোক, বাট এই যে তুমি নিজের সঙ্গে নিজের কথোপকথনে না তোমার ভেতরের যে ভয়টা সেটা আস্তে আস্তে আস্তে আস্তে কাটতে থাকবে। এটা একটা আমার টিপস আর কি, আমি এটা খুব ফলো করতাম এবং এখনো জানো তো মানারি, যখন কোনো জায়গায় আমাকে ধরো কিছু বলতে হবে বা কিছু করতে হবে, আমি সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলতে থাকি। আমি জানি না মানে এতে আমি অনেক বেশি সাহস পাই, অনেকটা সাহস পাই। আর দুই নম্বর আমি বলবো যে আজকালকার যেটা হয় যে ভালো ইংরেজি এই যে বলতে পারাটা, তার জন্য এখন তো ধরো অনেক চ্যানেল ফ্যানেল হয়ে গেছে যেগুলো থেকে আমরা শিখতে পারি এবং সত্যি ভালো, আমি দেখেছি বেশ ভালো চ্যানেলস আছে, এগুলোর সাহায্য আমরা নিতে পারি। আরেকটা যেটা সেটা হচ্ছে যে নিউজ পেপার ইংরেজি নিউজ পেপার পড়া। আমি বলছিলাম যে তোমাকে মানে এটা যদি একটা হ্যাবিট করে নিতে পারে আর কি, এটা কিন্তু আমাদের অনেক সাহায্য করে,
1: অনেক নলেজও দিতে পারে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত ব্যাপারেও তার কিন্তু
0: জানতেও পারছো, তুমি পড়তেও পারছো, তুমি বলতেও পারবে। আর আরেকটা হচ্ছে যে সবসময় সব মানে সোজা বই থেকে আরম্ভ করতে হবে। মানে তুমি ধরো এখন ইংরেজি বলা তুমি শিখবে, তোমার এখন অনেক ধরো নানান অসুবিধা থাকতেই পারে, আর্থিক, তুমি কোনো একটা স্কুলে যেতে পারছো না স্পোকেন ইংলিশ করার জন্য বা ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যে ওই যে খুব ইজি বইগুলো, হ্যাঁ খুব সহজ সরল ভাষায় লেখা ওই বইগুলো দিয়ে স্টার্ট করতে হবে, দেন ইউ ক্যান স্পিক ইজিলি আমার মনে হয় আর কি। এবং এই জন্য আমি খুব ছোটবেলায় না রাশকিন বন খুব পড়তাম, ওনার লেখা খুব মানে সিম্পল ওয়েতে লেখা, দেখো তুমি গল্পগুলো অ্যান্ড ইন্টারেস্টিং। তো আমার মনে হয় আর কি এই যে এই ধরনের যে বইগুলো গল্পের বই পড়া, এই বইগুলো মানে রাশকিন বন্ডের গল্প পড়া বা আমাদের রাষ্ট্রপতি আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি, এই যে বইগুলো আছে না এই বইগুলো কিন্তু সাংঘাতিক ভালো। এগুলো একদিকে যেমন তোমাকে উৎসাহিত করবে এগিয়ে যাওয়ার জন্য, অন্যদিকে তুমি শিখতেও পারবে অনেক।
1: সুন্দর একটা কথা বললেন আপনি ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে আমরা একটু সাময়িক বিরতিতে যাচ্ছি।
2: মিষ্টি তো আমাদের সময় হতো,
3: হ্যাঁ তো ফিরে যান না নিজের সময়,
4: রোম্যান্স তো আমাদের সময় হতো,
3: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি,
4: আপনি
3: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময়কার। আরবিআই এ কথা বলে
5: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
6: অন্যদেরও শিখিয়ে দিন।
1: হ্যাঁ নমস্কার, আমরা আবার ফিরে এলাম। হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ ম্যাডাম আমরা আবারও ফিরে এলাম। তো এসো জীবন গড়ি পর্ব চলছে, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর আজ ফোনের ওপারে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন শ্রীমতী অদিতি ভট্টাচার্য। অদিতি ম্যাম আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং অনেক কিছু জানতে পারছি আজ এই পর্বের মধ্য দিয়ে। তো এবার যে প্রশ্নটা আপনার কাছে করব সেটা খুব রিলেভেন্ট, খুব সময় উপযোগীও, যে এখন সোশ্যাল মিডিয়া একটা বিশাল হাতিয়ার,
0: একদম,
1: তারপরেও এর পক্ষে এবং বিপক্ষে অনেক অনেক বিতর্ক। তো আমি যেটা জানতে চাইছি যে সোশ্যাল মিডিয়া কি আমাদের এই যে ক্যারিয়ার গঠনে সেখানে কি সাহায্য করে নাকি বাধা দেয়
0: সেখানে? ডেফিনেটলি সাহায্য করে। দেখো সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। মিডিয়ার খারাপ দিক সেগুলো আমাদের মানে করতে হয় না, আমরা চোখের সামনে সেগুলো দেখতে পাই, কিন্তু আমার মনে হয় আর কি যে কোনো জিনিসের মানে মেরিটস অ্যান্ড ডিমেরিটস রয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ার যে ভালো দিকটা আমাদের এই অন্তত

0: ক্যারিয়ার কাউন্সেলিং এর পথে ভালো যে দিকটা সেটা কিন্তু তুমি অস্বীকার করতে পারো না। আজকে জব সিকিং বলো, পোর্টফোলিও ডিজাইন বলো, নেটওয়ার্কিং বলো, আজকে আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া এগোতে পারবোই না রে। তুমি একটু ভেবে একদম না, কারণ এইগুলো ছাড়া তুমি আজকে তুমি সাধারণ কয়েকটা পত্রিকার কাগজ দেখে তুমি কতটুকু বুঝতে পারছো যে তোমার আজকে এখানে যদি কনফাইন্ড থেকে যাও আজকে এত এত ক্যারিয়ার চারিদিকে, তুমি এটা সোশ্যাল মিডিয়া ছাড়া তুমি এটা ইয়ে করতেই পারবে না, নাগালি পাবে না তার।
1: ঠিক ঠিক ঠিক, আমরা তো জানতে আপডেটেডই থাকবো না
0: একদম। তো সোশ্যাল মিডিয়ার এখন ভালো দিকটাকে তো আমরা এড়াতে পারি না, না আমরা সেই ছোটবেলার মতো অবস্থা যে সাইন্স হ্যাজ ইটস ব্লেসিংস এন্ড কার্স। তো এটা তো, এটা তো আশীর্বাদ সোশ্যাল মিডিয়া। আমি বলছি না যে মানে সে এখন এখন এটার মধ্যে যদি আমি অ্যাডিক্টেড হয়ে যাই খারাপ ভাবে দেন তার কথা আলাদা, কিন্তু তুমি যদি তাকে ভালো দিকে কাজে লাগাতে পারো তো সোশ্যাল মিডিয়া তো মানে সাংঘাতিক ভাবে তোমাকে হেল্প করবে।
1: একদম তাই, তাই
0: তাই না?
1: একদম। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু নিজেকে আপডেটেড রাখবো এবং
0: রাখতেই
1: হবে। নিজের সংযম যদি নিজের হাতে থাকে তাহলে আর কে রোখে আমাদের, সেই রাশটাও থাকতে হবে নিজেদের হাতেই। তো ম্যাডাম দেখা যায় অনেকেই বারবার ব্যর্থ হচ্ছেন, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন পরীক্ষায় বসছেন এবং ব্যর্থ হচ্ছেন। তো এই যে একের পর এক ব্যর্থতা পেয়ে তারা হয়তো, ওই যে আপনি উচ্চারণটা করলেন ডিপ্রেশন, হয়তো তারা নিজের ওপর যে আত্মবিশ্বাস সেটাও হারিয়ে ফেলছে এবং যেই গ্লানি নিয়ে তারা ভুগছে সেই গ্লানি থেকে বা সেই ডিপ্রেশন থেকে তারা কি করে বেরোতে পারে বা নিজেদেরকে, নিজেদের যে আত্মবিশ্বাসটা সেটা আবার কি করে ফিরিয়ে আনতে পারে?
0: দেখো মানালি, এভরি সাকসেসফুল পার্সন হ্যাজ এ হিডেন লিস্ট অফ ফেলিওর্স, প্রত্যেকের আছে। তুমি দেখো আজকে যারা যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে তুমি দেখো কেউ কিন্তু একদম তত্তর করে এগিয়ে যায়নি। তুমি আজকে যে কোনো ফিল্ডে দেখো, একজন দেবী শেঠি থেকে শুরু করে তুমি সচিন তেন্ডুলকর বলো, লতা মঙ্গেশকর, একদিনে লতা মঙ্গেশকর হয়ে যায়নি। তো প্রত্যেকের মানে একটা ব্যর্থতা রয়েছে, ব্যর্থতার থেকেই আমরা শিখি। কিন্তু কথাটা কি বলতো, দে ডিড নট কুইট, তারা কিন্তু কুইট করে দেয়নি। এখন আমি ব্যর্থ, আমি হতেই পারি, আমার ব্যর্থতা আসবেই জীবনে। এখন এটা থেকে আমি আমাকে শুধু নিজের মনকে আমাকে ভীষণ ভাবে বাঁধতে হবে। আমি যে যুদ্ধটায় নামছি, আমি যে নেমে গেছি, একবার ভাবো দেখি, মানুষকে যখন সমুদ্রে কেউ যদি ঠেলে ফেলে দেয় সে যদি সতেরো না জানে তার প্রথম কাজটা কি হবে? সে তো আগে তো নিজেকে বাঁচাতে হবে না, সে হাত পা ছুড়বে, কিছু তো করতেই হবে তাকে। তো এখন এই ভয়ঙ্কর যে আমাদের এই কঠিন জীবন, সেখানে যখন আমরা ঝাঁপ দিয়ে দিচ্ছি, নট নেসেসারি যে আমরা প্রথম পদক্ষেপেই একেবারে জিতে যাব, না, আমাদের ধরেই নিতে হবে ব্যর্থতা আমাদের আসবেই, কিন্তু এখান থেকে কুইট করলে হবে না। ওই জন্যই একটু আগে আমি বলছিলাম যে আব্দুল কালামের তোমরা যদি অটোবায়োগ্রাফি পড়ো, আমরা না অনেক সময় ভুলে যাই যে আমরা, এই যে বললে তুমি সোশ্যাল, এই যে আমরা কন্টিনিউয়াস মোবাইল, আমি আজকাল যেখানেই দেখি মানে সেই ইয়াং জেনারেশন সারাক্ষণ মাথা গুঁজে আছে কম্পিউটারে মোবাইল ফোনের দিকে, and what they are seeing, they are seeing the reels, kono ye nei, ha to mane ki bolbo, ei dekhe dekhe shomoy noshto korche, eigulo korche, ekta jodi boi tumra poro jeta theke tomader motivate korte sahajjo kore, tale mane ei je byakthotar mane glani tai tumi bujhbe na, tomake এই জিনিসগুলি তোমাকে আবার প্রস্তুত হতে সাহায্য করবে। আর মানুষকে বলো তো, মানুষ মানে সবচেয়ে বড় যোদ্ধা কিন্তু নিজের সাথে, আমাদের সবচেয়ে বড় যুদ্ধটা নিজের সাথে। তো যতদিন পর্যন্ত আমরা যুদ্ধে জয়লাভ না করছি আমরা তো কুইট করতে পারি না। আমরা কেন কেন কুইট করবো? আমরা আমাদের প্রতিষ্ঠিত হতেই হবে,
1: থেমে গেলে চলবে না। ওই যে হাল ছেড়ো না বন্ধু, শুধু কন্ট্রোল।

0: বেচারা জোরে,
1: একদম একদম।
0: খুব সুন্দর বললেন ম্যাম। আর আমাদের আজকের এই সময়টা আর অল্প আছে আমাদের হাতে, তো একদম শেষের আগে যেই কথাটা জিজ্ঞেস করবো, এতক্ষণ আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা যারা ক্যারিয়ারে ফোকাসড হতে চাইছে তাদের উদ্দেশ্যেই বলছিলেন, তবে হ্যাঁ, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যেই দক্ষতাগুলোর খুব চাহিদা বাড়বে, আপনার মনে হয় কোন কোন চাহিদাগুলো সবচেয়ে বাড়বে?
1: আমি যে আমি দেখি যেমন ধরো এই যে সিনেমা নিয়ে ইয়ে হচ্ছে, আর্ট হিস্ট্রি নিয়ে হচ্ছে, আমি বাইরে যখন যাই তখন আমি দেখি ছোট ছোট সিনেমা করছে। এই যে এই তুমি কিছুদিন আগে ত্রিপুরার ছেলেটি, সে যে সিনেমাটা করলো, তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে এবং তুমি যদি জানো যে মানে আমি আমার এই ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবো, আমার মনে হয় যে এইরকম প্রচুর লাইন্স রয়েছে আমাদের এখানে, অনেক লাইন রয়েছে। তো সেই লাইনগুলো, এই জার্নালিজম বলো, আমি একটু আগে মানে যেগুলো আরেকটা নতুন শব্দ সেদিন আমি আমরা দেখি প্রায়ই এখন আমরা ইউজ করি, এন্টারপ্রেনারশিপ। তো এটা আসলে কি, এটা আসলে মানে নতুন বিজনেস চালু করা, মানে নিজের বিজনেস। তো ঠিক আছে না, এই যে জিনিসগুলো এইগুলো, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর, এই নতুন শব্দ আমার খুব ভালো লাগে জানো, বাচ্চারা যখন বলে যে ম্যাম আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, বা আমি কিন্তু আমার খুব উৎসাহ দিতে চাই, কিন্তু ওরা বলে যে ম্যাম মা তো বলছে ইঞ্জিনিয়ারিং পড়তে, আমার কিছুদিন আগে একটি ছাত্র বলছিল ম্যাম মা বলছে ইঞ্জিনিয়ারিং পড়তে, আমার ইচ্ছে করে কন্টেন্ট ক্রিয়েটর করতে। তো আমি আমার একটাই একদম অনুরোধ করবো আর কি, যে বাবা মার কাছে, আমিও তো একজন মা, তো আমি অনুরোধ করবো যে অ্যাটলিস্ট আমাদেরও না ওই এগিয়ে আসতে হবে।
0: একদম ম্যাডাম, ধন্যবাদ অনেক অনেক আপনাকে সময় দিলেন সঙ্গে থাকার জন্য, আর FM পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই ইতি টানছি। শুভরাত্রি।
1: শুভরাত্রি।
0: শ্রোতা বন্ধুরা, এবারে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজকের। আজ লোকসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। এই বিল অনুযায়ী জন্ম বা মৃত্যু তথ্য জানাতে 1 থেকে 2 বছর দেরি হলে জেলা শাসক বা মহকুমা শাসকের অনুমোদন লাগবে। 2 বছরের বেশি দেরি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি আপডেট অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ করেছেন, যা একটি মাত্র ক্লিকে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মিশন শক্তি অ্যাপটি নারী ও শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের প্রকল্পকে আরও দৃঢ় করেছে। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামীকাল থেকে শুরু হবে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। উল্লেখ্য।

আজ রাত 12টায় শেষ হচ্ছে স্বগণনার কাজ। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026-এর জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ থেকে বাড়িয়ে 15 আগস্ট পর্যন্ত করা হয়েছে। মনোনয়ন শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালের মাধ্যমেই গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য www.awards.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ দক্ষিণ জেলার সাবরুম ও শান্তিরবাজার মহকুমার 24টি প্রকল্পের উদ্বোধন ও 11টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে শান্তিরবাজারে পিএম শ্রী তৈকর্ম দ্বাদশ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গত 8 বছরে রাজ্যের গ্রামীণ এলাকার প্রভূত উন্নতি হয়েছে এবং জনগণের মাথাপিছু আয় বেড়েছে। রাজ্য সরকার দ্বারা গঠিত ষষ্ঠ ত্রিপুরা রাজ্য অর্থ কমিশন তার চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে পেশ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রীর হাতে প্রতিবেদনটি তুলে দেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17.4 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন আপনাদের পছন্দের চ্যানেল 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত। আর এবার আপনাদের ভীষণ পছন্দের একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আপনাদের পর্ব। একদম তাই, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত প্লে করব। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতটির অনুরোধ করুন রবি শনে পর্ব। এবার দেখব ফোন লাইনে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস।
0: নিতাই বাবু, বলুন কি গান শুনবেন আজ?
1: আমি গান শুনবো মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, আগুনের পরশ মণি ছোঁয়ায় প্রাণী।
0: আচ্ছা, ভালো থাকুন, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আরো একটা ফোন নিয়ে নেব, তারপর আমরা গানে যাচ্ছি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, শ্যামল বাবু বলুন।
2: হ্যাঁ, আজকে ওই পুরো লাইনটা মনে পড়ছে না, তবে আজি পিতার ভবনে অমৃত সদনে,
0: আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, মনে করিয়ে দিলেন অনেক কিছু। সঙ্গে থাকুন। হ্যাঁ নিতাই বাবু, আমি চেষ্টা করছি আপনার পছন্দের গানটি প্লে করার, তবে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে পাচ্ছি না খুঁজে, শুনিয়ে দিচ্ছি। তবে বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো নমস্কার, আমি মনেস্টন থেকে গণেশ বলছিলাম।
0: গণেশ বাবু স্বাগত, বলুন।
3: আমি কি বলি, শুনি শুনবো ভালোবাসি ভালোবাসি, তারপর এই গানটি আর কি। ম্যাডাম,
0: ভালোবাসি ভালোবাসি
3: ভালোবাসি ভালোবাসি,
0: এ বাবা, ভালো থাকুন। তাহলে আর দেরি না করে কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে শোনাই নিতাই বাবু।

0: আরো একটা ফোন নিয়ে নি।
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন কথা আমার?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজি চক্রবর্তী বলছি,
0: বলুন বলুন বলুন।
1: আমি আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে দেবেন, পাগলা হাওয়া বাজল দিনে পাগল আমার মন ধীরে উঠে।
0: আচ্ছা, ভালো থাকুন।
1: যে কোনো শিল্পী কণ্ঠে হলে চলবে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে গানটা শোনাচ্ছি, যেই অনুরোধ করেছিলেন শ্যামল বাবু।

0: শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, আমি রুবি রায় কইতাছি, বনকুমারী থেকে।
0: হ্যাঁ, রুবি ম্যাডাম,
1: রবীন্দ্রসঙ্গীত শুনাই, একটা রবীন্দ্রসঙ্গীত শুনাইতে না, চিনি গো চিনি গো তোমারে।
0: রবীন্দ্রসঙ্গীতের তো আসর নিশ্চয়ই, আমি চিনি গো চিনি, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: ভালো থাকুন, শুভরাত্রি।
1: ম্যাডাম, সাউন্ড একবার কমাইয়ে।
0: আচ্ছা,
1: ঠিক আছে,
0: এবারে গণেশবাবুর পছন্দের গান।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন আপনাদের পছন্দের চ্যানেল 101.6 MHz FM উজ্জয়ন্ত। রবি শনি পর্ব নিয়ে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি। আরও একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ অনুরোধ এসেছিল, এই অনুরোধের গানটা ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি।

অভিমান জমে জমে আমি খয়ে যাচ্ছি। যখন মনে হয় প্রত্যেকটা মুহূর্ত আমার দিকে আঙুল তুলে দাঁড়াচ্ছে, যখন নিজেকে নিঃস্ব মনে হয়, একা মনে হয়, ঠিক তখনই এই না পাওয়া কষ্টগুলো থেকে আমাদের মধ্যেই জন্ম নেয় এক সরুরিপুর এক রিপু, রাগ।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আজ রাতে পর্বে। 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত টিউন করে রয়েছেন আপনারা, আর আমি স্টুডিওতে রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি। আজ রাগ নিয়েই কথা হবে আজ রাতে পর্বে। রাগের মাথায় রাগ, মাত্র দুটো শব্দ। এই দু অক্ষরের শব্দটার মধ্যে কিন্তু কত আস্ফালন রয়ে গেছে। এই

0: তার জন্য সারাটা জীবন আমাদের আফসোস করতে হয়। তবে একটা কথা কি জানেন শ্রোতা বন্ধুরা, রাগ নিজে খারাপ নয়, রাগও মানুষের স্বাভাবিক একটি অনুভূতি। অন্যায় দেখলে রাগ হওয়া উচিত, অপমান পেলে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই রাগকে আমরা কিভাবে সামলাই সেটাই আমাদের ব্যক্তিত্বের পরিচয়। তাই শ্রোতা বন্ধুরা, আজ চলুন একটু অন্য স্বাদের কথা বলি। আমাদের ভালো দিকগুলোর কথা তো সবসময় বলে আসি, তো আজ চলুন আপনাদের সেই রাগের মাথায় আপনারা কি করেন সেটাই শুনব। ডায়াল করুন 0381236253 নম্বর, আমাদের ফোন লাইন খোলা রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 নম্বরটিও খোলা রয়েছে। আমরা জানবো আজ রাগের মাথায় আপনারা করেনটা কি। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ মণি ম্যাডাম, অনেক দিন পর, বলুন।
1: তবে রাগ প্রত্যেক মানুষেরই আছে অল্প বেশি। তবে আমার মা ঠাকুমা বলতেন কি, পুরুষের রাগে টাকা আছে, মেয়েদের রাগে যার যায়। আগের দিনে মা ঠাকুমার কথা। তবে আগে তিনটা কথাটা বললাম, একটা উপমা আর কি দিলাম, তো রাগ থাকা ভালো। তবে রাগ কিন্তু অতিরিক্ত রাগ কিন্তু ভালো নয়।
0: আচ্ছা,
1: রাগ হচ্ছে মানুষের অনেক ক্ষতি করে দেয়। অনেক ক্ষতি করে দেয়। আমার কর্তা বলতেন, দেখো আমাদের সঙ্গে যখন সংসার করতে গেলে তো তর্ক বিতর্ক তো হয়েই থাকে, আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাব, তুমি মনে কিছু করবে না।
0: আচ্ছা,
1: ঠিক আছে। উনি যখন কথা হতো কোনো পরিস্থিতিতে, হয়তো কথা কাটাকাটি হলো, আমি রাগ হলাম, তখন উনি কি করতেন, ঘর থেকে বেরিয়ে যেতেন, কিছুক্ষণ বাদে এসেই বলতেন মনে চা দা এক কাপ, ব্যাস আমার রাগটা কমে গেল। রাগ তো করবেই মানুষ, মেয়েদের রাগ করা বেশি ভালো না।
0: আচ্ছা, শুধু মেয়েদের কি রাগ করা ভালো না?
1: না, পুরুষের রাগ থাকা ভালো, পুরুষত্ব থাকে না তার, পুরুষের ব্যক্তিত্ব থাকবে।
0: এই কথাটাকে আমি আবার সমর্থন করতে পারলাম না। যাই হোক, মানে সবার তো এক একটা মতামত রয়েছে।
1: হ্যাঁ, রাগ থাকা ভালো, পুরুষের রাগ থাকা ভালো, তবে মেয়েদেরও আজকাল রাগ আছে বেশি, পুরুষের থেকে মেয়েদের রাগটা বেশি।
0: অন্যায় দেখলে তো রাগ
1: নষ্ট হয়ে যায়।
0: হ্যাঁ, অন্যায় দেখলে তো রাগ আসবেই।
1: আমার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ আমার কিন্তু রাগে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, আমার তো অনেক ক্ষতি হয়ে গেছে রাগে আমার।
0: সেই নষ্টটা হয়তো
1: এখন তো বয়স হয়েছে, এখন সেটা উপলব্ধি করতে পারছি, কেন আমি রাগ করলাম, রাগ করে জিনিসটা আমি ক্ষতি করলাম, এখন এটা আমার অনুশোচনা হয় আর কি। যাই হোক, রাগ থাকা ভালো, মেয়েদেরও রাগ থাকা ভালো, পুরুষও ভালো, আমি সেকালের কথা ধরে বসে নেই, এখন উভয়ে রাগ থাকা ভালো। আর রাগে কিন্তু অনেক কিছু উপকারও হয়, কিন্তু অনেক কিছু উপকারও হয় আবার অপকারও হয়। তবে আমি মনে করি রাগটা বেশিক্ষণ রাখা ভালো, রাগলে আমি পায়ে জল ঢালি
0: সব। এটা কিন্তু দারুণ ট্রিক শেখালেন মণি ম্যাডাম, ধন্যবাদ।
1: জল ঢালি,
0: আশা করব সমস্ত শ্রোতা,
1: এটা মহাপুরুষের কথা, কিন্তু এটা মহাপুরুষের কথা, বইয়ে পেয়েছি আমি।
0: আচ্ছা,
1: বেশ হলে পায়ে জল ঢালো,
0: কেয়া বাত। এই ট্রিকটা সবার জন্য। শুভরাত্রি, খুব ভালো থাকুন মণি ম্যাম। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় রাগটা না, নারী পুরুষ নির্বিশেষে সবারই একটু কম থাকাই ভালো। তবে হ্যাঁ, আপনার সামনে যখন অন্যায় হবে সেটাকে আপনি চেয়ে চেয়ে দেখবেন বা অন্যায়টা সয়ে যাবেন, সেটাও তো কোনোভাবে হত হতে দেওয়া যায় না। তাই জানেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা খুব সুন্দর কথা বলেছেন, রাগ ছোবল দেবে না তবে ফোঁস করে উঠবে। হ্যাঁ, আপনার যে রাগ আছে সেটা জানানো দরকার, কিন্তু আপনি নিজে রাগ হবেন না। জানেন, আপনারা রাগ হলে আপনাদের অ্যাড্রিনালিন হ্রাস হয়, আপনাদের শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়ে যায়, এবং সেই রক্তচাপ বেড়ে গিয়ে কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকিও থাকে। তাই রাগ দেখানো খানিকটা ভালো, আপনার মধ্যেও যে একটা ব্যক্তিত্ব রয়েছে এবং

0: ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম কিন্তু একটা রাগ, তবে হ্যাঁ সেটা সীমিত। ওই যে বললি না, রান্নার মধ্যে যদি আপনি সীমিত পরিমাণে লবণ দেন তবে সেটা অসাধারণ, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত বেড়ে গেলেও যেমন খারাপ, কমে গেলেও তেমনি খারাপ। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্ব নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি। আজ কথা হচ্ছে রাগের মাথায়, আপনারা কী করেন রাগের মাথায়? তো এই রাগের মাথায় আমরা হুট করে অনেক কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নিই। আপনাদের এমন কী রয়েছে, সিক্রেটগুলো জানবো আমি। এই যেমন মণি ম্যাডাম কিন্তু রাগলে পায়ে জল ঢেলে দেন, এমন আপনারা কি করেন শুনি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার
0: নমস্কার, নিতাই বাবু কি?
1: হ্যাঁ নিতাই বাবু বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো আছি।
1: হ্যাঁ আজকে তো রাগ নিয়ে কথা হচ্ছে। ধরুন মানুষ মাত্রেই তো রাগ আছে, কাউরি কম কাউরি বেশি। তো রাগ হচ্ছে চন্ডাল।
0: আচ্ছা,
1: রাগের মাথায় কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু পরে কিন্তু তাকে আবার ফসকাইতে হয় যে না কেন এই কাজটা আমি করলাম, এই কাজটা না করলে ভালো হতো, রাগের মাথায় করলাম, তখন কিন্তু সে ফসকায়। তাই মানুষকে চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে।
0: আপনি কি করেন রাগলে?
1: না আমি কিন্তু রাগি খুব কম।
0: আচ্ছা,
1: আমার রাগ নাই বললেই চলে। হ্যাঁ যদি কোনো কিছু কথা বলে তো আমি একটু সহ্য করে নিই এবং সেখান থেকে আমি চলে যাই। তাহলেই কিন্তু আমার মনটা পরিবর্তন হয়ে যায়, তারপরে আবার পরে যখন আসি তখন কিন্তু সব ঠিক হয়ে যায়। তখন যারা কথা বলে যারা ইয়ে করি তারাই কিন্তু ফসকায়, তখন বলে যে না তুমি চলে গিয়েছো ভালো হলো, তুমি
0: থাকো। মানে আপনি সেই জায়গাটা থেকে চলে যান, মানে আপনি ওইখান থেকে গিয়ে মনে করেন যে হ্যাঁ থাকলে হয়তো আরো সেটা ঘেটে যেত ব্যাপারটা, বরং আমি একটু সাইড হয়ে যাই, কিছুক্ষণ পরে অন্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হয়ে যাবে। আপনিও খুব ভালো থাকুন, শুভরাত্রি নিতাই বাবু। হ্যাঁ তো শ্রোতা বন্ধুরা, যে কথাটা বলছিলাম আমরা, রাগ, রাগের মাথায় আমরা কি ভুলভাল ডিসিশন নিয়ে নিই? কি ডিসিশন নিই? তবে হ্যাঁ রাগ কিন্তু খারাপ নয়। ওই যে বললাম না, শ্রীরামকৃষ্ণ বলছিলেন ছোবল না মারলেও ফোঁস অন্তত করতেই হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
2: মোবাইল কিনেছি 7 মাস হয়েছে। তো পরের দিন চেন্নাই যাব, আগের দিনটা দিদির সাথে রাগ করেছি, করে ব্যাগের মধ্যে মোবাইলটা ছিল, আর মোবাইল ব্যাগ শুদ্ধ আমি একদম ঢিল মেরেছি, আর মোবাইলটা একদম বেঁকে গেছে, আর ডিসপ্লে খুলে দুটুকরো হয়ে গেছে। তারপর পরের দিন চেন্নাই গেলাম, তো যাওয়ার পর আমার তো মোবাইল নেই, তখন কি করব, একটা আগের মোবাইল ছিল সেইটাও হয় না। চেন্নাই 21 দিন রয়েছি ওই মোবাইল ছাড়া।
0: এ বাবা কি বড় খেসারত দিতে হলো আপনাকে।
2: হ্যাঁ তারপর ওই মোবাইলে গ্যারান্টি থাকে না, চেঞ্জ করার, আর ওটা 2 মাস মানে দু মাস হয়ে গেছে। যদি 2 মাস আগে যদি আমি মোবাইলটা ভাঙতাম তাহলে আমি নতুন মোবাইল পেয়ে যেতাম।
0: এই
2: 2 মাস পরে আমি মোবাইলটা ভেঙেছি।
0: সাপও মরলো না লাঠিও ভাঙলো,
2: এই মোবাইলটা এখন আর ব্যবহার হতে পারবে না, কারণ ওইটা তো একদমই ভেঙে গেছে, চার্জারের জায়গাটা একদম বেঁকে গেছে, মোবাইল ডিসপ্লে দুটুকরো হয়ে গেছে।
0: পারেন আপনি কতটা জোর নিয়ে প্রেশার নিয়ে আপনি ছুঁড়েছিলেন সেই মোবাইলটা? আসলে আমরা না মোবাইলের উপর আমাদের অধিকাংশ রাগ দেখি দিই, কেননা আরেকটাতে দেখবেন রাগ দেখায়,
2: ওটা তো কথা বলতে পারে না, ওই মোবাইলটা তো কথা বলতে পারে না, তাই কথা

0: বলে না দাদা না, ওদের সত্যি আমি কিন্তু ডাকটা বেশি করি।
1: ঠিক ঠিক ঠিক ঠিক, এমন আর করবেন না ম্যাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে
0: দিদির মাথায় আর আসছে না যে সুপারি গাছ নেই, ও কোথায় থেকে সুপারি নিচ্ছে। দিদি আমাকে এসে বললো কি রে উঠার থেকে সুপারি নিয়ে যাচ্ছে, আমি তো ওটা টাকা নিয়ে যাচ্ছি সুপারিটা।
1: হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ
2: নমস্কার,
1: নমস্কার অম্বিকা ম্যাডাম বলুন।
2: দেখুন সত্যি রাগ মানুষের হয়, আমারও হয়, না হওয়ার কিছু কারণ নেই, তবে খুব কম, মানে বেশিক্ষণ রাগটা আমি ধরে রাখতে পারি না।
1: আচ্ছা,
2: হয়তো কোনো কারণে হট করে রেগে যায়,
1: আবার
2: কিছুক্ষণ মধ্যেই আবার রাগ গলে জল হয়ে যায়, এই রকম ধরনের আমার আর কি রাগটা। হ্যাঁ, তবে রাগ বেশিক্ষণ পুষে না রাখাই ভালো, কারণ সেটা থেকে দেখ অনেক বড় অনেক কিছু হয়ে যায়। আমি দেখি দীর্ঘদিন ধরে যদি রাগটাকে না আমি সংযম করতে পারি, তাহলে কিন্তু রাগ থেকে অনেক বড় ঘটনা দুর্ঘটনা হতে যেতে পারে। আর বেসিক্যালি রাগলে কি হয়, আমার যখন খুব বেশি রাগ হয় তখন আমি কি করি, আমি একটু সরে কোথাও একটু চলে যাই, যেখান থেকে মানে ঘর থেকে একটু বাইরে, একটু কারো কাছে বন্ধু বান্ধব বা পাড়াতে একটু চলে যাই। পরে যখন দেখি যে না আর এবার বাড়ি যাই, হ্যাঁ চুপ করে এবার বাড়িতে এসে পরে তখন আবার স্বাভাবিক হয়। তখন আমি আবার কিংবা ধরুন কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি হচ্ছে, আর বিশেষ করে রাগটা আমার কখন হয়, কেউ যখন দেখি কনস্ট্যান্টলি মিথ্যে কথা বলছে তখন আমার প্রচন্ড রাগ হয়, মানে এতটা রাগ হয় তখন আমি আর নিজেকে মানে ধরে রাখতে পারি না, তখন তাকে আমি তো যা ইচ্ছে তাই তো বলি, আবার বলি যে না তোমার সঙ্গে তোদের যে কোনো মানুষ যে না তোমাদের সঙ্গে বাপু সম্পর্ক আমার রাখা যাচ্ছে না, এত মিথ্যা কথা তোমরা বলছো, এত মিথ্যা কথা, মানে ওইটাতে আমার প্রচন্ড রাগ হয় যে কোনো মানুষ যদি কনস্ট্যান্ট মিথ্যা কথা বলে যায়। আর আমার যখন বলি বললাম রাগ হলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর ঠিক হয়ে যায়, তখন আমি আবার স্বাভাবিক হয়ে যায়, আবার আর রাগ আমি বেশিক্ষণ
1: পুষে রাখতে পারি না। খুব ভালো, সঙ্গে থাকুন ম্যাডাম।
2: হ্যাঁ
1: শুনতে থাকুন, সত্যি রাগ হলে আমাদের কিছু একটা করতেই হয়, জানেন অনেকে না ওয়ালের মধ্যে মাথা বাড়ি দিতেও দেখেছি, এমনও দেখেছি ওয়ালের মধ্যে ঘুষি মেরে লাথি মেরে নিজের হাত পা একেবারে ফুলিয়ে ফেলেছে, মাথা একেবারে হিমাটোমা হয়ে গেছে, তো এই জিনিসগুলো হতে দেখেছি। রাগ হলে বাপ রে বাপ, আসলে এই রাগগুলো আসে কেন, সেই কারণগুলো অনুসন্ধান করেছেন কি, যখন আপনার মনে হয় পৃথিবীটা আপনার একেবারে এগেনস্টে চলছে, বাড়ির সবকটা মানুষ আপনার বাড়ির আপনার এগেনস্টে, তখনও তো হয়তো রাগ হয়। ভাবুন তো শেষ কবে আপনি রেগে গিয়ে এমন কিছু বলেছিলেন যা পরে মনে হয়েছে ইস এই কথাটা তো না বললেও পারতাম। আবার এমনও কি হয়েছে কেউ আপনাকে রাগিয়ে দিয়েছে কিন্তু আপনি

0: বসেছিলেন, পরে বুঝেছেন সেই নীরবতাই ছিল আপনার সবচেয়ে বড় জয়, সবচেয়ে বড় প্রতিবাদ। জানেন শ্রোতা বন্ধুরা, মনোবিজ্ঞানীরা বলেন, অর্থাৎ সাইকোলজিস্টরা বলেন, রাগের সময় নাকি আমাদের ব্রেনের যে সমস্ত ইমোশনস আছে সেগুলো কোনোভাবেই কন্ট্রোল হয় না। সেই ইমোশন কন্ট্রোল করার অংশটা খুব দ্রুত অ্যাক্টিভেট হয়ে যায়, আর যুক্তিবোধ কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায়। মানে আমাদের তো একটা লজিস্টিক পার্ট আছে ব্রেইনের, তো সেই যুক্তিবাদটা বা অ্যানালাইটিক্যাল চিন্তাভাবনাটা তখন খানিকটা উইক হয়ে যায়, যেখানে ইমোশনটা খুব বেড়ে যায়। তাই রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কিন্তু অনেক সময় ভুল হয়। যেমন ধরুন, আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছি, বা খুব রাগের মাথায় কিন্তু অনেকে জীবনও উৎসর্গ করে দিচ্ছে, বিসর্জন করে দিচ্ছে, সুইসাইড অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। জানেন, একটা পরিসংখ্যানে দেখা গেছে হয়তো রাগের মাথায় সেই ব্যক্তিটা সুইসাইড অ্যাটেম্প্ট করে নিয়েছে, কিন্তু এন্ড অফ দ্য টাইম সে আপ্রাণ চেষ্টা করেছে বাঁচার, আপ্রাণ চেষ্টা করেছে সে ফিরে আসার, কিন্তু ততক্ষণে হয়তো আর কোনো ফিরে আসার পথটা খোলা ছিল না, এমনও দেখা গেছে। পয়জন কনজিউম কিংবা হ্যাঙ্গিং, দুক্ষেত্রেই ঠিক কষ্ট যখন পাচ্ছে তখন সেই মৃত্যু পথযাত্রীর মনে হয়েছে আবার যদি ফিরে আসা যেত জীবনে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের শাস্ত্রেও রাগ সম্পর্কে কিন্তু অনেক গভীর আলোচনা রয়েছে, সেটা বলবো, তবে একটা ফোন রিসিভ করে নি। হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: রবীন্দ্র দেবরমা বলছে।
0: রবীন্দ্র বাবু বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন। রবীন্দ্র বাবু
1: দিদি খুব ভালো, খুব মজা লাগে।
0: খুব মজা লাগে না? হ্যাঁ, মজা দেওয়ার জন্যই তো অনুষ্ঠান। আপনি কি করেন?
1: আমি রাগ হইলে আমি কোনো করে না, হাসে বেশি হাসে আমি রাগ হইলে।
0: বুঝতে পারিনি, আপনি কি করেন?
1: আমি হাসে খুশি হাসে এরম।
0: আচ্ছা, বুঝতে পারিনি, যাই হোক, ঠিক আছে, ভালো থাকুন। আপনার মতন হাসমুখ মানুষ তো খুব দরকার। রাগী মানুষদের কিন্তু সবাই ভয় পায়, জানেন, মনে আছে শ্রোতা বন্ধুরা, মনে আছে সেই রেগে গেলে আমাদের ব্রেইন যখন কাজ করা বন্ধ করে দেয়, আমরা প্রিয় মানুষদের কি এমন সব কথা শুনিয়ে দিই যেই কথাগুলো হয়তো তাদের মনে অনেকটা দুঃখ দিয়ে থাকে, এবং এই দুঃখগুলো কিন্তু সবাই সবটা ভুলে যেতেও পারে না, বা সবাই সবটা সহজভাবেও নেয় না। তাই বরং রাগ যখন হব একটু দূরে সরে যাব, ওই যে নিতাই বাবু বললেন দূরে চলে যাই, আবার সব কিছু ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসি, তো বুদ্ধিমানেরা কিন্তু এই কাজটাই করে। চলুন একটা গান শুনে নিই।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের শাস্ত্রেও কিন্তু রাগ নিয়ে অনেক কথা বলা হয়েছে। ভগবদ গীতায় বলেছেন, ক্রোধাদ্ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, এবং স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ, আর এই বুদ্ধির নাশ থেকেই মানুষের পতন হয়। তাহলে এই প্রশ্নটা তো আমাদের আসতেই পারে, আমরা কি রাগ করব না? অবশ্যই রাগ করব, কিন্তু রাগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, আমরা যেন রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক অনেকটা নুনের মতন, রান্নায় ঠিক কতটা নুন দিলে খাবারটা স্বাদ হবে, তেমনি কতটা রাগ করলে জীবনটা স্বাদ হবে সেটাও কিন্তু দেখার। আচ্ছা, এই প্রশ্নটা আসে না আমাদের মধ্যে যে রাগ কেন হয়, রাগ কি সত্যি ক্ষতিকর, কিভাবে কয়েক সেকেন্ডে রাগকে শান্ত করা যায়? আর শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছ থেকে শুনব এমন কিছু গল্প যেখানে রাগ হয়তো সম্পর্ক ভেঙে দেয়, আবার কোথাও ক্ষমা সেই সম্পর্ককে আবার নতুনভাবে একটা মোড় দেয়। তাহলে ডায়াল করুন 0381-232-6253 নম্বর। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি দিলীপ মহিন্দা, বিজয়নগর থেকে বলছি। রাগ, রাগ কাদের হয়?
0: হ্যাঁ,
1: মানুষ
0: দিলীপ বাবু বলুন।
1: এরা মঙ্গলের ডিস্টার্বে ভোগে বেশি।

0: বলেন 17 থেকে 18 বছর, বাচ্চার কোনো রাস্তা নেই তাতে। যেমন আমাদের রাধা ছোট্ট বাচ্চা 2-3টা মোবাইল আছে দিয়ে ভেঙে দেয়, এখন খাবে 1 ঘন্টা রাখছে খেতে তার। আমি ওকে বাঁচাবার অনেক চেষ্টা করি, এখন ওর মা ফোনে ব্যস্ত, কার লোকে 1 ঘন্টা ধরে বকবক করবি ফাঁকে কথা কয়ে দিচ্ছে।
1: আচ্ছা, আপনি রাগ করলে কি করেন?
0: 99.29 সবারই রাগ আছে, কিন্তু রাগ ছাড়া কোনো মানুষ নেই,
1: ঠিক
0: না?
1: হ্যাঁ একদম।
0: আর সবাই শুনুক তাহলে ভালো করে, রাগি লোক যারা তারা কিন্তু আত্মহত্যা করে বেশি, ঠিক না?
1: শ্রোতা বন্ধু, আমি আজ জানতে চাইবো আপনি রেগে গেলে কি করেন হঠাৎ করে।
0: আমি রেগে গেলে কি করেছি, একবার টিভি ভেঙে ফেলেছি।
1: হেই রে,
0: অনেক মাত্রা চেয়ে পরে আর একটা টিভি এনে দিয়েছি, ওটা তো শুনলে শুনলে তো আমাকে আরো বকাচ্ছে।
1: যাই হোক, এই যে পরে গল্পগুলো করেন তখন আফসোস হয়,
0: সংসারে কত বড় বাড়ি জানেন নি, বাড়ি সমস্ত কাজকর্ম সেরে বাসন মেজে ঘর ঝাড়ু দিয়ে মুছে আমি আজও বাসন রান্না করে রাখি না। বোম্বে তো রাখতাম না, বোম্বে তো রাত 3টা অব্দি যাই আসতাম লক্ষ্মীজির সাথে, ওরা যা খেত আমি তা খেতাম। ও যখন টিফিন আমার সাথে, আমি টিফিন দিতাম, পানের ডাব্বা ধরতাম, টাওয়াল ধরতাম। আনন্দ বক্সি যত নায়ক নায়িকা থাকেন সবাই আমার মাথায় হাত বুলাতো। গণেশের পূজা 10 দিন, শ্রীদেবীর পূজা করতে 4 দিন, সমস্ত খরচা বহন করতে উনি।
1: ভালো থাকুন, খুব ভালো থাকুন, শুভরাত্রি। আচ্ছা, এমন কি হয়েছে আপনার প্রিয় দল খেলায় হেরে গেছে বলে টিভি ভেঙে ফেলেছিলেন? দিলীপবাবুর কথাটায় কিন্তু এই কথাটা মনে এলো, এমনও কিন্তু হয় রাগের মাথায় বা দুঃখ থেকে। হ্যাঁ, রাগলেই তো মানুষ এমন করে, এমন অনেক কাজ যেটা আমাদের নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যায়। তো রাগ আমাদেরকে কন্ট্রোল করতে হবে, রাগ যেন কখনো আমাদের কন্ট্রোল না করে, তবেই কিন্তু হিতে বিপরীত হবে। কে রয়েছেন শ্রোতা বন্ধু? নমস্কার।
2: হ্যালো, আমি বর্তমানে অনিমেশ দাস বলছি।
1: হ্যাঁ অনিমেশ বাবু বলুন।
2: ভালো আছেন দাদা?
1: ভীষণ ভালো আছি, আপনি ভালো?
2: হ্যাঁ ভালো আছি, ভালো আছি।
1: আমার
2: কর্মক্ষেত্রটা যে রাগটা, এটা আমার বাবার কল্যাণে আমার রাগটা, মানে আমার রাগটা আমার খুব কাজে লেগেছে, মানে বিশাল কাজে লেগেছে এই রাগ। বাবা, আমি যখন পড়াশোনা শেষ করে আমার বন্ধু বান্ধব কিছু ছিল তারা চাকরি বাকরি পাইছে, আমি তখন আমিও তো এলআইসি সাহার টারা করতাম। বাবা তখন বলছে সাহার এবং এলআইসি টেলাইসি করতাম আর কি। তখন বাবা কইছে এইসব দিয়ে কি তোর ভবিষ্যৎ যাইব না যাইব, এইসব নিয়ে কতদিন আমার সাথে চেরাচেরি করেছে। তখনই মানে বকাবাধ্য করেছে, ঘোরাঘুরি করি এখানে এখানে যাইতাম। আমার বাবা এমন বকার বকা বকছে, আমি এইদিন মানে 3 দিন বাড়ি দিয়ে আসলাম না গিয়ে আমার এক বন্ধুর সাথে গুয়াহাটি গিয়ে ওর মামার বাড়িতে ছিলাম। এরপরে রাগে আর বাইতেছি না, এরপরে এসে না এরপরে তার পত্র পত্রিকা দিছে আমার ফায়না খুঁজছে কোন ঘটনা নিয়ে গোটাই লেছি। এরপরে আমি রাগ পেরে গেছি, এরপরে আবার পেপার দিয়ে দেখলাম ছবি ছবি দিছে, তখন আবার আমার বন্ধুরা পাঠাইছি, পাঠাইয়া খবর দিছে যে হ্যাঁ আমার লগে আমার বাড়ির জন্য। এরপরে আইলাম, এরপরে আইসে বলে দিছে একটা দোনা, মানে পিছনে দিছে আর কি। ম্যাডাম
1: বুঝতে পেরেছি, যেটা আপনার আগামী দিনে জীবিকা নির্বাহের একটা পথ হয়ে গেছে, তাই না?
2: ভবিষ্যতে আমার অনেকটা টিকে আছে এই রাগের রূপে, এই রাগটা আমার বাবার রূপে রাগটা করে আমার অনেকটা কাজে লাগে, অনেকটা।
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন, জানলাম অনেক কিছু, রাগ ভালোও হয় আমাদের, রাগ করলে অনেক কিছু ভালো হয়। ধরুন একটা মানুষ আপনাকে কন্টিনিউয়াসলি

0: করে যাচ্ছে বা আপনাকে রাগিয়ে দিচ্ছে। আপনি যদি সবটা সহ্য করে যান মুখ বুঝে, সেই অত্যাচারের পরিমাণ কিন্তু বেড়েই যাবে। আপনাকেও তো বোঝাতে হবে আপনি কোনো অমেরুদণ্ডী প্রাণী নন, আপনারও মেরুদণ্ড আছে, আপনিও একটা মানুষ, আপনারও একটা দাম রয়েছে, আপনারও একটা ভ্যালু রয়েছে জীবনে। সেইগুলো বোঝাতে সব সময় অন্তত মুখ বুজে থাকা কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। আজ সেই কথাটাই বারে বারে রেফারেন্স টানছি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ছোবল না মারলেও ফোঁস অন্তত করতেই হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ অমিত বাবু বলুন।
1: মহাভারতের অজ্ঞাত মাসে কিন্তু কথা আছে রাগ, একটা জিনিস আগুন থেকেও খারাপ।
0: আচ্ছা,
1: সেখানে অনেকগুলি প্রশ্ন করেছিল, যাই হোক, রাগ নাকি আগুন থেকেও আজকে আমি গান্ধীগ্রামের বাসিন্দা শুধু রাগে, কিন্তু তার আগে হয়তো আমি ছিলাম রামনগরে। যাই হোক, আজকে এর আগে কিন্তু আমার যে দ্বিতীয় বাড়ি আমি যেটা দিয়ে ফিল করছি সেটা সঠিক পথে কি মানে সঠিক না, যদি সঠিক পথে থাকে
0: খুব বেশি শুয়ে যাওয়াও ভালো নয়, আবার খুব বেশি রেগে যাওয়াও ভালো নয়। আসলে রাগ এমন যে খুব বেশি রাগ হলে তাদের মধ্যে তো স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। ভালো থাকুন, শুভরাত্রি অমিত বাবু। শ্রোতা বন্ধুরা, আরো একটা গান শুনে নেব এবারে। বাংলা আপনার বাপ।
2: আগুন তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে, দেখ সব

0: তন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই যে চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না।

0: ಮಾರುಗತಿ
1: ಮೆದುಗುತಿ
0: ಅಲುರಿನ
2: ಚಿರಿಹಿನ
0: ಮದುವೆ
3: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। আজ রাতে পর্ব চলছে, আর আজ রাতে পর্বে কথা হচ্ছে রাগের মাথায়। আপনারা রাগের মাথায় ঠিক কী করেন সেটা জানাতে ডায়াল করুন 0381226253 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। এই নম্বরে আপনারা মেসেজ করতে পারেন, আপনারা যদি ফোন লাইনে না পেয়ে থাকেন। শ্রোতা বন্ধুরা, রাগ, এই যে আমাদের সরুরিপুর এক রিপুর রাগ, তা কিন্তু আমাদের কাউকে ছাড়ে না। রাগ এমন এক অতিথি যে বিনা নিমন্ত্রণেই সবার ঘরে চলে আসে, ধনী বলুন গরিব বলুন, ছোট বড়, শিক্ষিত কিংবা নয়, কাউকে ছাড়ে না। তার নাম রাগ। আচ্ছা, রাগ কি সত্যি খারাপ? মনে হয় না। রাগ মানুষের এই যে ছয়টি মৌলিক আবেগ, আনন্দ, দুঃখ, ভয়, বিস্ময়, ঘৃণা, তাদেরই একটি বন্ধু হলো রাগ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু রাগে নয়, সমস্যা হলো রাগের মাথায় আমরা কি করি তা নিয়ে। জানেন, 1987 সালে আমেরিকার একজন মানুষ বাইরন ডেলা বেকফিথ মাত্র কয়েক সেকেন্ডের রাগে একটা অগ্নিকাণ্ড ঘটায়। সেই কয়েক সেকেন্ডের রাগের মূল্য কি জানেন? প্রায় 30 বছরের বন্দী জীবন, এক মুহূর্তের রাগ একটা জীবনকেই বদলে দিল। তো এমন গল্প আমাদের অনেক আছে। আপনাদের এক্ষুনি যদি বলি এমন উদাহরণ দিতে, আপনারা 100টা উদাহরণ একেবারে না থেমে লিখে দিতে পারবেন, বলে দিতে পারবেন। এটা তো জীবনের সমাধান নয়। জীবনের সমাধান কি? শান্ত মাথায় সেই বিপজ্জনক মুহূর্তে যদি আমরা শান্ত, ধীর, স্থির হয়ে সেই সিচুয়েশনটাকে আমরা ডিল করি বা হ্যান্ডেল করি, সেটাই হচ্ছে আসল চতুরতার লক্ষণ, আসল স্মার্টনেস। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
4: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
3: হ্যাঁ প্রবীর বাবু, স্বাগত আপনাকে, বলুন।
4: হ্যাঁ দিদি ভাই, শুভ সন্ধ্যা। হ্যাঁ দিদি ভাই, দেখুন, রাগ মানুষের চণ্ডাল, রাগ হচ্ছে চণ্ডালের মতন। তো রাগটা অনেক সময় আমাদের রাগ কিরকম ভাবে হয় জানেন তো? মানে হয়তো আপনার দিদি ভাই কিছু আনতে বললো, হয়তো খেতে বসেছি, সেই সময় বলছে যে এই জিনিসটা আজকে নাই, তার জন্য এই রান্নাটা হলো না, তখন কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। তখন গরম হলে কি হয়, আমি তখন আর চেঁচামেচি না করে খাবারটা খেয়ে নিয়ে রেডিওটা জোর করে চালিয়ে দিই। আপনার দিদি ভাই বুঝতে পারে যে তো একবারে রেগে বোম হয়ে গেছে, তো রেডিওটা চালিয়ে দিই, ও আর কি।

0: হবে না তখন। হ্যাঁ, পরে পরে আবার পরে বলবে যে ওটা আমার বলাটা ভুল হয়েছে, বুঝলে তো, তুমি খাচ্ছিলে সেই সময় বলে আমি ভুল করেছি। আর রামকৃষ্ণদেব বলেছেন দিদি ভাই যে মানে রাগ মানুষ পুরুষ মাত্রই রাগ হবে, কিন্তু রাগ হলে সেটা মানে বহিঃপ্রকাশ না করে মানে চুপচাপ থেকে যাবে, কিন্তু মানে কোনো ইয়ে করবে না, কিন্তু ফোঁস করতে ছাড়বে না। তো সেই জায়গায় ফোঁস করতে, হ্যাঁ, তো দিদি ভাই সেই ফোঁস করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর মানুষের সাথে ভালো মতন মান হুঁশ যদি থাকে তাহলে রাগটা নিজেকে বর্জন করে রাখলেই ভালো। কিন্তু আমি দিদি ভাই পারি না, তার কেউ যদি কটু কথা বলে আমি কিন্তু তার সাথে কথাই বন্ধ করে দেবো, আমি আর তার সাথে কোনো কথাও বলবো না আর তাকে ছাড়াও দেবো না। তখন ও বুঝতে পারে যে তো রেগেও গেছে আর কথা বলবে না। তো এই হচ্ছে আমার রাগের নমুনা দিদি ভাই, তো সেই জন্য এইটুকু বললাম, ভালো থাকবে,
1: আপনিও ভালো থাকুন। শ্রোতা বন্ধু, প্রবীরবাবু একটা খুব সুন্দর কথা বললেন, মান এবং হুঁশ। আসলে এই হুঁশ অর্থাৎ আমাদের জীবনের কনসিয়াসনেস। যদি আমাদের জীবনের কনসিয়াসনেস ষোলো আনা থাকে তাহলে তো আমরা কোনো ভুল কাজ করতেই পারি না। এই যে রাগের মাথায় একেবারে বার্স্ট আউট হওয়া, সেই বার্স্ট আউটটা কিন্তু হয় না যদি কনসিয়াসনেস থাকে। একজন গুরু তার শিষ্যকে একটি লোহা আর হাতুড়ি দিয়ে বললেন, যেদিন রাগ করবে একটা লোহা বেড়ায় গেঁথে দিও। এক মাস পরে বেড়া ভর্তি লোহায়। তারপর গুরু বললেন, এবার যেদিন রাগ নিয়ন্ত্রণ করবে একটি করে লোহা খুলে ফেল। কয়েক মাস পরে সব লোহা খুলে গেল। গুরু বললেন, দেখো একটি লোহাও নেই কিন্তু গর্তগুলোকে ভরেছে। শিষ্য বলল, না গর্ত তো ভরেনি। হ্যাঁ, ঠিক তেমনি রাগ চলে যায় কিন্তু রাগের সময়ে যে বলা কথাগুলো সেই কথার ক্ষত কিন্তু থেকে যায়, কথার ক্ষত থেকে যায়। যাই হোক, বন্ধু রয়েছেন, কে রয়েছেন সঙ্গে?
2: গুড ইভিনিং মোনালি দেবী।
1: হ্যাঁ, গুড ইভিনিং আতিকুর রহমান বাবু,
2: ধন্যবাদ,
1: বলুন।
2: দেখুন, সররিপুর অন্যতম রিপু হচ্ছে রাগ। তো রাগকে কন্ট্রোল করতে যে পারে সে তো মহান ব্যক্তি। তো আমি সহজে রাগি না, বুঝলেন, তবে রেগে গেলে অনেক সময় কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ রাখতে পারি না।
1: তার মানে এই নিয়ন্ত্রণটাই সবার একটাই অভিযোগ, এই নিয়ন্ত্রণটাই অভিযোগ, তাই না?
2: হ্যাঁ, এই আত্মসংযম নিয়ন্ত্রণ করাটা সমস্যাও করতে অনেক সময়। তো যাই হোক, একটা কথা বলি আপনাকে মানালি দেবী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি নিয়ন্ত্রণ করে নি, আমি চুপচাপ চলে আসি। দেখলাম কোন পরিবেশে এই রাগটা প্রকাশ করলে আমারই ক্ষতি হয়, আমাকেই খারাপ বলবে সবাই। শিক্ষিত মানুষ বলে অনেকে বলবে কি রকম একটা মূর্খ বা অশিক্ষিত নিরক্ষর লোকের মতো কথা কাজ করে ফেললো। সেইভাবে আমি কিছু কিছু ক্ষেত্রে আমি গুটিয়ে নিজেকে সংযত হওয়ার চেষ্টা করি, এসে বাড়িতে ঈশ্বরের নাম জপ করি, তাকে আমি বলি যে আমাকে নিয়ন্ত্রণ করো, আরো ক্ষমতা দাও। তবে ছাত্রছাত্রীদের কাছে আমি যখন রেগে যাই তখন কিন্তু কোনো উপায় নেই, ছড়ি চালাই আমি, বুঝলেন, ওখানে কিন্তু কোনো মার্সি নেই। পড়াশুনো না হলে ছাত্র ছাত্রীদেরকে একটু খুব আমি শাসন করি।
1: তার মানে আপনি কড়া শিক্ষক,
2: এটা বলতে পারেন, একটু স্টিক আমি একটু।
1: ভালো থাকুন।
2: ভালো থাকেন মানালি দেবী, আর নমস্কার নেবেন, আবার পরে কথা হবে।
1: শুভরাত্রি। শ্রোতা বন্ধু, সবারই সমস্যা রাগে নয়, সবার সমস্যাটাই সেই নিয়ন্ত্রণে রাখা। আমাদের বায়োসাইন্স কি বলে জানেন, বায়োলজি, যখন আমরা রেগে যাই

0: আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ রয়েছে অ্যামিগডালা। সেই অ্যামিগডালা কিন্তু বিপদের সংকেত অনেক আগে থেকেই দিয়ে রাখে। তখন কি হয় জানেন তো, সেই এড্রিনাল হ্রাস হয়, আর এড্রিনালিন হরমোনের জন্য আমাদের হার্ট বিট অর্থাৎ হৃদস্পন্দন বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ বেড়ে যায়। তখন আমাদের মস্তিষ্কের যে অংশটি ঠান্ডা মাথায় বিচার করে অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স, সেই প্রিফ্রন্টাল কর্টেক্সটা কিন্তু কিছুক্ষণের জন্য কম সক্রিয় হয়ে পড়ে। তাই রাগের মাথায় আমরা এমন সমস্ত সিদ্ধান্ত নিয়েই নিই যা শান্ত হলে নিজের কাছেই ভুল বলে মনে হয়। সেই নমিতা ম্যাডাম বলছিলেন না মোবাইল ফোন ভেঙে দেওয়ার কথা, তো আমাদের কাছে যেই জিনিসটা সবচেয়ে কাছে থাকে, এই যেমন ধরুন মোবাইল, সেটাকেই আছাড় মারি। আরও একটা রাগ প্রকাশের খুব কমন লক্ষণ বা সিমটম প্রায়ই লক্ষ্য করা যায়, দরজাটা এমনভাবে বাড়ি দেবে মনে হবে একেবারে আজ এখানেই দরজাটা খুলে হাতে চলে আসবে। তো এমন ধরনের ক্ষতিকারক প্রভাব যেন না পড়ে রাগের, সেটার জন্যই কিছুটা নিজের সঙ্গে কথা বলা দরকার, খুব বেশি নিজের সঙ্গে কথা বলা, নিজেকে নিজে বোঝা এবং সেই সিচুয়েশনে কিভাবে আপনি নিজেকে হ্যান্ডেল করবেন, সেই সময়টায় জায়গা থেকে ছেড়ে এসে একাকিত্বে থাকা বা একা থেকে বোঝা খুব দরকার। একজন বলেছিলেন, আপনার যখন খুব রাগ পাবে, রাগ হবে বা দুঃখ হবে, চুপচাপ বালিশ নিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শুভ সন্ধ্যা শ্যামল বাবু, বলুন।
1: আজকে রাগ নিয়ে কথা হচ্ছে, আমাদের ষড়ঋপুর একটা ঋতু হলো রাগ। তো এই সেই ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকের মধ্যে এই রাগ জিনিসটা আছে। শিশুরা যখন রাগে তখন তারা কান্নাকাটি করে, কত কিছু প্রকাশ করে, কিন্তু আমরা বড়রা যখন রাগ করি তখন রাগের মাথায় এমন অনেক কিছু করে ফেলি যেগুলি পরবর্তী সময় ভাবলে আরে ঠিক হয়নি। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমরা যেগুলি করতে পারি না, যেগুলিকে আমরা অপছন্দ করি, ঘৃণা করি, রাগের মাথায় কিন্তু সেই সবগুলি আমরা করে ফেলি। তো এটাকে যতটুকু নিয়ন্ত্রণ করা যায় ততটুকুই আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। তবে এটা এটা সত্যি এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়, কিন্তু কিছু করবার নেই। ওই আপনি যে বলেছেন, এটা অনেকটা লবণের মতো, লবণ যদি না থাকে, না দেওয়া হয়, তাহলে সে তরকারি স্বাদ হয় না, আবার লবণ ছাড়া তরকারি স্বাদ হয় না, আবার অতিরিক্ত লবণে কিন্তু সেটা তিতা হয়ে যায়। কিন্তু কিন্তু এই মানুষের মধ্যে রাগটা থাকতে হবে, হ্যাঁ, কিন্তু সেই রাগটাকে যদি আমরা ওই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি, তাহলেই একমাত্র আমাদের সবার প্রিয় হয়ে যেতে পারে।
0: ঠিক, একদম সত্য কথা বলেছেন।
1: তো এই রাগ দমন করার কিছু পদ্ধতিও আছে। আমি কি করি, যখন খুব রাগ হয়ে যায় তখন হয়তো বা স্পটে কি করি, উল্টো দিক থেকে সংখ্যা গণনা শুরু করে দিই।
0: আচ্ছা, বাহ, নতুন জিনিস জানলাম তো।
1: হ্যাঁ, উল্টো দিক থেকে মানে গলা করতে করতে দেখবেন সেটা যেটা যেটা ভাবছিলেন, যেটা রাগ করছিলেন, হঠাৎ সেটা মানে ভ্যানিশ হয়ে যাবে।
0: আচ্ছা,
1: অথবা অথবা সেই মুহূর্তে মানে ওই জায়গা থেকে যদি ভাগটা ত্যাগ করা যায় তাহলেই সব থেকে ভালো হয় আর কি।
0: ভালো থাকুন,
1: শুভরাত্রি। রাগ তো থাকবে, প্রত্যেকের থাকে। প্রত্যেক রাগ করেছি ছেলেবেলায়, ছাত্র জীবনে, যখন মা বাবার সংসারে, মা বাবার হোটেলে ছিলাম, আহা কত যে রাগ করেছি,

0: সেকল কারণ হে অকারণ যাই হোক, কিন্তু বাবার যে শাসন করে দিত সেই এটার জন্যই আজকে আমাদের জীবনটা সুন্দর হয়ে গেছে।
1: খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন, শুভরাত্রি শ্রোতা বন্ধুরা। আচ্ছা, রাগ আর অভিমান কি এক জিনিস? আপনারা কি মনে হয় আপনার?

সেই তো রাগ আর অভিমানের যে এই যে সূক্ষ্ম রেখা, সেটাও আমাদেরকেই বুঝে নিতে হয়, তাই না? সেই ভগবদ্গীতার সেই লাইনটা আবারও পড়ছি, ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহত স্মৃতিভ্রম, স্মৃতিভ্রংশদত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশত প্রণশ্যতি। রাগ থেকে মোহ, মোহ থেকে ভুলে যাওয়া, ভুলে যাওয়া থেকে আমাদের বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ থেকেই কিন্তু মানুষের পতন শুরু হয়। তাই রাগই শেষ নয়, রাগের পরেই শুরু হয় ভুলের শৃঙ্খল একের পর এক। একদিন একজন ব্যক্তি গৌতম বুদ্ধকে খুব অপমান করলেন। বুদ্ধ শান্ত, শিষ্যরা তো অবাক। বুদ্ধ বললেন, কেউ যদি তোমাকে একটি উপহার দেয় আর তুমি যদি সেটা গ্রহণ না করো, তাহলে উপকারটি বা উপহারটি কার কাছে থাকে বলো তো? লোকটি বলল, যে দিয়েছে তার কাছেই।

0: বুদ্ধ বললেন, তোমার রাগও আমি গ্রহণ করিনি, তাই সেটা তোমার কাছেই রয়ে গেল। আমরা কি বুদ্ধের মতন এই কথাটা বলতে পারি, আমরা গ্রহণ করিনি তোমার দেওয়া উপদ্রব, কিংবা তোমার দেওয়া এই অত্যাচার আমি গ্রহণ করিনি? তাহলেই তো নির্বিকার থাকা যায়, তাই না? বন্ধু রয়েছেন সঙ্গে, কে রয়েছেন দেখবো। হ্যালো, নমস্কার। এই রে, একটা গল্প বলছি, ছোট্ট একটা গল্প। এক বাবা অফিস থেকে ফিরে একেবারে ক্লান্ত, ছোট্ট ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সে তো সারাদিন বাবাকে খুব মিস করেছে। বাবা বিরক্ত হয়ে ধমক দিলেন, এই যা তো সর। কিন্তু ছেলেটি চুপ করে চলে গেল। রাতে বাবা ছেলের ঘরে গিয়ে দেখলেন ছেলেটি ঘুমিয়ে আছে। তার পাশে একটি কাগজে লেখা, বাবা আমি শুধু তোমাকে জড়িয়েই ধরতে চেয়েছিলাম। কখনো কখনো রাগ আমাদের কাছের মানুষদেরকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেই গল্পটার মতন গুরু যখন বললেন যে রাগলে একটা লোহা গেঁথে দেবে এবং রাগ কমে গেলে সেই লোহাটা সরিয়েও নেবে, সরানোর পরও দেখা যায় সেই ক্ষতগুলো কিন্তু থেকে যায়। হ্যাঁ, ক্ষতগুলো মনে রয়ে যায়। নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি।
1: মানসী ম্যাডাম, আজকের সুন্দরতা আরো কত ভালো
0: ভালো,
1: অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, এতক্ষণ পাইলাম, এক ঘন্টা ধরে চেষ্টা
0: করি। আচ্ছা, তখন রাগ হয়নি যখন আপনি অনেকক্ষণ ধরে? আপনি কে বলছেন শ্রোতা বন্ধু? হ্যাঁ, মলিনা, মলিন ঘোষ। হ্যাঁ বলুন,
1: মলিনা ঘোষ,
0: মলিনা ঘোষ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন।
1: ঠিক আছে, মানে আমি রাত্রিরা বাড়িতে থাকি না, আমি কত কান তাহম প্ল্যান করুন যদি জিজ্ঞাসা করে কোথায় যাও, মন্দিরে যাই, মন্দিরে কোনো জগন্নাথ করি চলে যাই, গিয়া বোনের বাড়ি তাহম দুই দিন থাকলে কোন করবো, মা চিনি মা চিনি, মানে এর বাড়ি ভাইয়ের বাড়ি কোন করবো, মা চিনি আমি কিছু না, তো বলবো না মা গেছে ঠিক আছে ধরে মিথ্যা কথা করবে, তো আচ্ছা আমি আবার দুদিন পরে ঠিক আবার চলে আসছি, কিন্তু আমি থাকতে পারি আমার নাটক ফেলাইয়া আমার হাজবেন্ডে ফেলাইয়া এরকম করে।
0: মানে আপনি রাগ হলে কিছুটা সময় সেই জায়গা থেকে চলে যান, খুব ভালো করেন, বেশ করেছেন, আপনার একটু মাইন্ড ফ্রেশ হয়ে আসে, একটু ঘুরে এলে রিফ্রেশমেন্ট আসে, দারুন দারুন আইডিয়া, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: আর নাহলে কি করি, মন্দিরে যাই গিয়া সেটা মন্দিরে প্রসাদ না পাই, অন্য হান্তে চলে নিরামিষ টলে খাইয়া বাড়িতে আইয়া ঘুমাইতে রাখতে
0: বলা, বাহ ক্যা বাত, একদম দারুন, খুব ভালো, সঙ্গে থাকুন, ভালো থাকুন। শ্রোতা বন্ধু, মলিনা ম্যাডামের কথায় মনে হলো, আমার এক কলিগ বলছিলেন রাগ হলে সে নাকি বাইরে গিয়ে প্রচুর পরিমাণে খেয়ে আসে ফাস্টফুড বা পছন্দের খাওয়া, আবার অনেকে রাগ হলে প্রচণ্ড পরিমাণে শপিং করে ফেলে, সেগুলো কিন্তু মজার। যাই হোক, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে আমাদের প্রিয় আর যে বন্ধুর থেকে, দেখি সে কি বলছে।
2: মানালিদি, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম লাইন ঢোকানোর, বাট আলটিমেটলি লাইন ঢুকলো না। আমাদের সবার জীবনে রাগের এত প্রভাব, সবাই প্রায় সব শ্রোতা বন্ধুরাই হয়তো ফোন করার চেষ্টা করছেন যার ফলে লাইন ঢুকছে না। যাই হোক, এবারে মেন কথায় আসি, সেটা হচ্ছে রাগের মাথায় কি করি। আমাকে বললে আমার বলতে হয় যে আমি মায়ের সঙ্গে, আমার মায়ের মানে আমার রাগের পুরোটা ঝাল গিয়ে আমার মা কিংবা বাবার উপর পড়ে, এবং মা বাবা তো আলটিমেটলি যাই হয় মানিয়ে নেয়, আদর করে হোক, বুঝিয়ে হোক, বা যেটাই

মিলেমিশে যায়, আলটিমেটলি সবটাই কমে যায়। কিন্তু ভাবি, এই যে মা বাবা যেই আশ্রয়টা দিচ্ছেন, বাইরের মানুষের সঙ্গে রাগ দেখালে তো সেই আশ্রয়টা থাকে না, তারা সেইভাবে তোমার রাগকে পাত্তাও দেবে না, কেনই বা দেবে, আমরাও অন্যের হলে দেব না। তো আমার সেক্ষেত্রে মনে হয় রাগটা যদি গঠনমূলক হয় সেটাই বোধহয় ভালো, ধ্বংসাত্মক রাগ না হয়ে। যদিও আমি বড় বড় কথা বলছি, নিজের বেলায় এটা প্রয়োগ করা ভীষণ কঠিন, তবে রাগ আলটিমেটলি ভালো কিছু দেয় না আমার মনে হয়। মানে যেটা ধ্বংসাত্মক রাগ সেটা ভালো কিছু দেয় না। এখন যদি আমি মানে রাগ হয়ে আমার মধ্যে জেদ আসে যে না, আমি কোনো একটা ভালো কাজ করতে পারিনি, হয়তো বা ব্যর্থ হয়েছি, সেটা করে দেখাবো, সেই রাগটা গঠনমূলক রাগ, সেটা আমাকে আমার সেটা আমাকে আরো উপরে নিয়ে যাবে। কিন্তু যে রাগগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়, এটা করব না, ওটা ভেঙে ফেলবো, সেটা ছুড়ে দেব, এইগুলো মেডিটেশন করে যদি নিয়ন্ত্রণে আনা যায় সেটাই সবচেয়ে ভালো।

0: লাস্ট এক দুদিন আগে আমি একটা খুব সুন্দর কোট দেখেছিলাম, সেই কোটটা আমার প্রতিদিন, আমি ঘুম থেকে উঠে এই জিনিসটা অনুধাবন করার চেষ্টা করছি যে ইগনোর করাটা হচ্ছে জীবনের সব থেকে বড় ঔষধ। যারা ইন্টেলিজেন্ট মানুষ তারা ইগনোর করতে পারে, সেটা অ্যালবার্ট আইনস্টাইনের কথা, যে হ্যাঁ যারা দুর্বল তারা প্রতিশোধ নেয়, যারা স্ট্রং তারা ক্ষমা করে দেয়, এবং যারা ইন্টেলিজেন্ট তারা ইগনোর করে। যে যা কিছু করলো আমার সঙ্গে সেটা যদি আমি একদম পাত্তাই না দিই, তাহলে বোধহয় এর চেয়ে বড় শান্তি জীবনে আর কিছু নেই। তো অনেক কথা বলে ফেলেছি, কিন্তু জীবনে কতটা কাজে লাগাতে পারবো জানি না, তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, জানি না কি হবে। খুব ভালো থেকো, খুব ভালো লাগছে অনুষ্ঠান, শুভরাত্রি।
1: থ্যাংক ইউ সো মাচ অম্বালিকা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের আরজি বন্ধু অম্বালিকা এতক্ষণ আমাদের সঙ্গে ফোনে না পেয়ে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠালো। আপনারাও কিন্তু এভাবে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। ঠিক, আমরা যখন খুব রেগে যাই, আমাদের ধরুন বাইরের জগৎ থেকে পাওয়া দুঃখগুলো কিন্তু আমরা রাগের বহিঃপ্রকাশ ঘটাই ঘরে প্রিয়জনের সঙ্গে। হয়তো কোনো দিন আপনার খুব মন খারাপ, কিন্তু সেটা বার্স্ট আউট হলো আপনার ঘরে এসে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
1: হ্যাঁ আতিয়ার বাবু বলুন।
2: দেখুন, আজ থেকে 10 বছর আগে কিন্তু আমি রেগে গেলে আমি মেজাজ হারিয়ে ফেলতাম।
1: আচ্ছা,
2: কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত।
1: আচ্ছা,
2: আমার যদি প্রচন্ড রাগ হয় আমি খুব শান্ত থাকি, এবং পারলে হয়তো শান্ত ভাষায় দুটো কথা বলি, কিংবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে হাত মুখ ধুয়ে রেডিও নিয়ে বসে পড়ি। আমি রেডিওটা সাউন্ডটা দিই, আর কিছু বইপত্র তো সব সই আছে, কিংবা নিজের লেখা কোনো কবিতাও আমি পড়তে থাকি। আসলে আমি দেখেছি যে রাগ থেকে উতরাবার একটাই সুর আর ছন্দ, যদি জীবনে এটা পুড়ে নেওয়া যায়। কারণ রাগ হচ্ছে তো কর্কশ, জীবনের ক্ষতিটাই বই আনে বেশি। আর সুর আর ছন্দে যদি জীবনকে বাঁধা যায় তাহলে সবকিছু সুন্দর হয়। এখন সেই চেষ্টাটা এই দীর্ঘ 10 বছর ধরেই করে যাচ্ছে।
1: বাহ, এবং আপনি সাকসেসফুল ও তাই তো?
2: সাকসেসফুল মানে কোনো শত্রুতা নাই, কাউরি নেই, বরং অনেকের প্রশংসিত। আমি এখন
1: অনেক কিছু শেখালেন।
2: হ্যাঁ
1: অনেক কিছু শেখালেন, ধন্যবাদ আতিয়ার বাবু।
2: হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
1: অনেক, আপনিও খুব ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রাগের আগুনে সবচেয়ে পুড়ে যায় আমাদের নিজেরই মন, আমাদের মনই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই শ্রোতা বন্ধু, একটু থামুন, একটু শুনুন, আর একটু ভাবুন। চলুন শুনে নি আরো একটা মিষ্টি গান।

0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার মানালিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার।
0: হ্যাঁ মিল্টন বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: ধন্যবাদ দিদি ভাই, খুব সুন্দর একটা বিষয় আপনি এবং মনে দার্শনিক একটা অনুভবের খুব সুন্দর লেখচিত্র নিয়ে আপনি আলোচনা করছেন। আসলে এই জায়গাটা না আমরা অনেকটা বেশি খুব গুরুত্ব দেওয়া দরকার, এই জন্যই বোধহয় আকাশপথ আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার সুললিত কণ্ঠ মাধুরীতে অনুষ্ঠানটা আরো সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে দিদি। আসলে দেখুন, এটাকে আপনি বলেন না যে শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সম্ভবত মনে হয় 62, 63 এবং 64 নম্বর শ্লোক সম্ভবত মনে হয়, সম্ভবত। হ্যাঁ, তাই সত্যি কথা বলতে কি, এই জায়গাটা দেখুন আমাদের মনের মধ্যেই কিন্তু সমস্ত কিছু, মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ মন যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে ক্রোধ এবং রাগ এটা কিন্তু মুদ্রার এপিটপিক আমি মনে করি। হয়তো এটা একদম আউট অফ কন্ট্রোল, এটা হয়তো বা একটুখানি থাক, তবু সে একই গোষ্ঠীর মধ্যেই পড়ে। সুতরাং সেই দুশ্চরিত্র গোষ্ঠী থেকে দূরে আসতে হবে আমাদের। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি তার কামনা বাসনা দাস হয়ে যান, ধ্যায়ত বিষয়ং পুংস সঙ্গতে এসু পূজায়তে, আসলে যদি আপনি সে বিষয়ভিত্তিক ধ্যান করেন যে না ওটা দরকার, সেটা দরকার, আমার ওটা চাই, মানে চাহিদাটাই হচ্ছে সব থেকে আপনার রাগ, আমার ওটা চাই সেটা চাই, আসলে সেই রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আর কি। এখন সত্যি করে
0: চাহিদা থেকেই, আমাদের চাহিদা থেকেই সেই ক্রোধটা জন্মায় আপনি বলছেন?
1: একদম দিদি, ওই চাহিদা হতে চাহিদার উপর লাগাম না দেওয়া যায় না, তাহলে আপনি কখনোই কিন্তু রাগ এবং ক্রোধকে সামলাতে পারবেন না, আর ওটাই হচ্ছে ধ্বংসের মূল। আর যে চরিত্রের প্রকৃত বীজ কিন্তু হচ্ছে আপনার সব থেকে মানে নিয়ন্ত্রণ কর্তা হচ্ছে আপনার মন। তাই মনের এহাজ কহ যে ভালো মন্দ যাই আসুক
0: সত্যের এলাও সহজে, একসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড একসেপ্ট দ্য পিপল অ্যাজ দে আর। সময় এবং মানুষ যেমনই হোক তাকে তার মতন করেই গ্রহণ করতে শিখুন। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: সন্ধ্যা ম্যাম।
0: শুভ সন্ধ্যা, বলুন।
2: জয় কুমার।
0: জয় বাবু, আপনি বোধহয় সকালেও ফোন করেছিলেন তাই তো?
2: না ম্যাম, সকালে বদ্ধ হয়ে গেছে, ম্যাম বলছে রাতে অনুষ্ঠানে জয়েন করলে মর্নিং এ জয়েন করা যায় না, তো আমি রেখে দিয়েছি আর কি ফোনটা।
0: হ্যাঁ বলুন,
2: বলতে পারবো?
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, রাগ রাগ হলে ম্যাম নিজেকে নিজে বুঝতে হবে, নিজেকে ওইখান থেকে সরে আসতে হবে, মানে নিজে যদি নিজেকে জানে তারপর ওই রাগ থেকে আমরা অনেক কিছু মানে রেহাই পাই আর কি। তার না হয় গান গীতা, আর না হয় রেডিও বা বই, এইগুলো যদি নিজে মানে পড়ি বা জানি নিজেকে চিনি, তারপর ওইখান থেকে বেড়ে আসতে আমি বললাম।

0: ভালো থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, অনেকগুলো হেল্পলাইন কিন্তু পেয়ে গেলাম। এই যেমন মণি ম্যাডাম পায়ে জল ঢেলে দিচ্ছেন, শেকাতিয়ার বাবু ঈশ্বরের নাম জপ করছেন, আবার শ্যামলবাবু উল্টো দিক থেকে সংখ্যা গুণ শুরু করছেন। তো এই যে হেল্পলাইনগুলো, দেখি না আমাদের কতটা কাজ করে। আমি বলবো কি, জাস্ট কয়েকটা উপায় বলছি রাগকে নিয়ন্ত্রণে আনার। শ্যামলবাবু যেমন বললেন উল্টো দিক থেকে সংখ্যা গোনা, হ্যাঁ একদম তাই, 10 থেকে 0 অবধি বা 100 থেকে 0 অবধি গুনতে থাকুন। আর হ্যাঁ, সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো গভীরভাবে শ্বাস নিন, অনেকগুলো 10টার মতন। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে কখনোই উত্তর দিতে যাবেন না, এক গ্লাস জল খান, জায়গাটা বদল করে দিন, নিজের কাছে প্রশ্ন করুন, 5 বছর পরে ঠিক এই ঘটনাটা কি এতটাই গুরুত্বপূর্ণ থাকবে? লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্ষমা করতে শিখুন। জানবেন ক্ষমা মানে হার নয়, ক্ষমা মানে আপনি শক্তিশালী, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করে দেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ, শেখ নূর আলম বাবু, তাই তো?
1: রাগের বই প্রকাশ দেখবেন বয়সের উপর অনেকটা নির্ভর করে।
0: হ্যাঁ ঠিক।
1: আর দেখবেন যখন মানুষ বয়স কম থাকে তখন তার রাগের কি বলবো, তার রাগের যে তীব্রতা সেটা খুব বেশি হয়। আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে মানুষ সংযত হতে বাধ্য হয় বা সংযত হয়। যেমন আমি আমার কথা বলি, আমি যখন বয়স কম ছিল তখন রাগের একটু হয়তো জোরে কথা বলতাম, ইদানিং জানেন আমি রাগলে কিন্তু রাগ সংযম করাটা হচ্ছে একটা বিরাট ধর্ম, যেটা আমি এখন পারি। আমি রাগলে কিন্তু জোরে চেঁচাই না, কারোর সঙ্গে একটু চুপ করে যাই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যদি কারো উপর রাগি তার প্রতি যে একটা প্রতিহিংসামূলক জায়গা থেকে থাকবে তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন, টোটালি সাইড করে দিই, হ্যাঁ, যাতে করে তার কথাটা মনে আনবো না কোনো কারণে। আর তার সম্বন্ধে কোনো সমালোচনা করব কারো কাছে সেরকমও করব না। আর রাগ সংযত করাটা একান্তই কর্তব্য। আর দেখবেন বেশি রাগলে কি বলবো, নিজের মানে কি বলবো বুদ্ধিমত্তার পরিচয়টা ঠিক আসে না। যতটা সংযত হয়ে চলা যায় ততটাই ভালো, আর যত আপনি সংযত হয়ে চলতে পারবেন তত আপনাকে মানুষ অন্যভাবে নেবে। আর যদি আমি রাগের বহিঃপ্রকাশটা যদি এই বয়সে খুব বেশি চেঁচিয়ে দিই না তাহলে কিন্তু মান সম্মান বোধটা থাকবে না। আর যদি কারোর মধ্যে মান সম্মান বোধ থেকে থাকে সে দেখবেন যত পারবে সে চুপ করে যাবে, কারণ চুপ করে থাকার মতো মজা নেই। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে ঈশ্বরের যদি কেউ আরাধ্য হয় তাহলে দেখবেন সে এমনিতে সংযত হয়ে যাবে বা সংযম হয়ে চলতে বাধ্য হবে।
0: তাই জীবনে সংযম খুব প্রয়োজন,
1: অবশ্যই প্রয়োজন দিদি। ওটা হচ্ছে জীবনের একটা কি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অঙ্গ,
0: স্বচ্ছ
1: মানসিকতার একটা অঙ্গ,
0: একদম
1: স্বচ্ছ মানসিকতার একটা অঙ্গ, সেটা হচ্ছে সংযম হওয়াটা। সবাই পারে না, যে পারে সে অনেক কিছু পারে। হ্যাঁ দিদি ভালো থাকবেন,
0: আপনিও খুব ভালো থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, নেভার মেক এ পার্মানেন্ট ডিসিশন বেসড অন এ টেম্পোরারি ইমোশন। হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না যখন আপনি ইমোশনালি ভেঙে আছেন। জানেন রাগ অনেকটা আগুনের মতন, আগুনে খাবারও রান্না হয় আবার আগুনে কিন্তু ঘরও পুড়ে যায়। আগুনকে কিন্তু দোষ দিলে চলবে না, দেখতে হবে আগুন ঠিক কার হাতে আছে। ঠিক তেমনি রাগকে দোষ দেবেন না, রাগের ব্যবহারকে নিয়ন্ত্রণ করাই আমাদের আসল শক্তি। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন রাগের মুহূর্তে ধৈর্য ধরতে পারলে দুঃখের শতদিন থেকে মুক্তি পাওয়া যায়। রাগের মুহূর্তে ধৈর্য ধরতে পারলে দুঃখের শতদিন থেকে মুক্তি পাওয়া যায়। শান্ত হন, সময় দিন, মনকে

শুনুন কি চাইছে আপনার মন, প্রয়োজনে ক্ষমা করুন, কিংবা অন্য পক্ষকে সরি বলতে শিখুন। সরি বলা কিংবা ক্ষমা করা কোনোভাবেই দুর্বলতার পরিচয় নয়, বরং শক্তির পরিচয়। সবাই সরি বলতে পারে না, সবাই ক্ষমাও করে দিতে পারে না। ছোট্ট হাসি কিংবা এক কাপ চা, পুরনো ভালো স্মৃতি আবার উগড়ে দেওয়া, একটা আলতো স্পর্শ, মা বাবা সন্তান কিংবা জীবন সঙ্গীকে একটু জড়িয়ে ধরা, আর মজারও কিছু বলতে পারেন। যদি মনে করেন আপনি সত্যি সত্যি ভুল করেছেন, সেটা স্বীকার করে নিন, ঠিক সেই মুহূর্তে ভালোবাসাও প্রকাশ করুন। হ্যাঁ, কিছু সময় ভালোবাসার শব্দ প্রয়োজন হয়, সবসময় নিঃশব্দ ভালোবাসা চলে তা তো নয়, কিছু সময় ভালোবাসারও শব্দ প্রয়োজন হয়। তাকে বলুন, তুমি আমার কাছে বড্ড গুরুত্বপূর্ণ, ঝগড়া নয় সমাধান চাই। ভালোবেসে বলতে হয়, পিয়া হলো অভিমান, মধুরাতি বয়ে যায়।

শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনটা খুব ছোট্ট। এই জীবনটায় রাগ করে, বিদ্বেষ পুষে আপনার ইগোকে বড় করে নষ্ট করবেন না। হয়তো মা অভিমান করে আপনার উপর চুপ করে আছে, হয়তো বাবা আপনার ফোনের অপেক্ষায়, হয়তো একজন বন্ধু আজ আর মেসেজ করে না, হয়তো জীবন সঙ্গী পাশের ঘরেই আছেন কিন্তু দুজনের মধ্যে কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব। কেন জানেন? কারণ দুজনই অপেক্ষা করছে, আগে সে বলুক, আগে সে আসুক। রাগ খুব অদ্ভুত একটা অনুভূতি। অনেক সময় মানুষ রাগ করে না, আসলে কষ্ট পায়, আর সেই কষ্টটাই কিন্তু আমাদের রাগের মুখোশ। মনোবিজ্ঞান বলে রাগের নিচে লুকিয়ে থাকে অনেক অনেক অনুভূতি, অবহেলা, অপমান, প্রত্যাখ্যান, ভয়, একাকিত্ব, না পাওয়ার যন্ত্রণা। তাই যখন কেউ রেগে যায়, শুধু তার রাগটাই দেখবেন না, তার ভেতরের কষ্টটাকেও খানিকটা বুঝতে শিখুন। রাগ ভাঙানোর উপায় জানতে হবে আপনাকে, নীরবতার মূল্য বুঝুন। মা রেগে থাকলে তাকে পেছন থেকে দেখে গিয়ে চড়িয়ে ধরুন। রাগের সময় বলা কথা, হাজারবার ভালোবাসিকেও কিন্তু এক ঘরে করে দেয়। আর জীবনে কখনো ক্ষমা চাইতে লজ্জা পাবেন না। মন দিয়ে শুনুন উল্টো দিকের মানুষটির কথা। ছোট ছোট ভালোবাসা প্রকাশিত হোক। তাই শ্রোতা বন্ধুরা, আমাদের জীবন ভীষণ ছোট, সেখানে অহংকার নিয়ে বাঁচতে বাঁচতে যদি প্রিয় মানুষগুলোকেই আমরা হারিয়ে ফেলি, তাহলে জয় কিন্তু সেই ক্রোধেরই হয়। মনে রাখবেন, রাগ কয়েক মিনিটের, কিন্তু তার বলা কথা সারা জীবন ক্ষত হয়ে থাকে। রাগ নয়, ভালোবাসাকেই জিতে নিতে দিন জীবনের আধিপত্য। আর আজ আর যে মানালি এই প্রার্থনাই করছি, আপনার জীবনেও যদি কারো সঙ্গে অভিমান থেকে থাকে, আজই একটা ফোন করুন বা মেসেজ করুন, অথবা বলুন, তুমি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এভাবেই হাত বাড়িয়ে দিন বন্ধুর দিকে। আজ জুলাইয়ের শেষ দিন, আগস্ট আসছে। আগস্ট মানেই বন্ধুত্বের মাস। তাই বন্ধুত্ব যেন চিরসঙ্গী হয় আমাদের প্রত্যেকটা সম্পর্কের। আজকের আজরাতে পর্ব এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের অনুষ্ঠানে রয়েছে সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ামনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ এবং স্থানীয় ককবরক সংবাদ, অভিজ্ঞাপন শুনবেন 7:45, তারপর শুনবেন তোমায় গান শোনাবো 8:40, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, শুনুন আর জেনিতাইর সঙ্গে, 11:00 শুনবেন ককবরক অনুষ্ঠান খাপাং ইয়াখরাই, 2:30 সুরের আকাশে, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সুরের আকাশে শুনবেন আজকে চিন্ময়ের সঙ্গে, 5:00 আজকের সিকান্দার, 6:30 পদ্মাপুরাণে শুনবেন কালিয়ানাগ কর্তৃক লক্ষিন্দরকে দংশন ও মৃত্যু, পরিবেশনায় শিল্পী স্নেহ।